উনত্রিশে আষাঢ়, 1433 বঙ্গাব্দ, 14ই জুলাই 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার শুরু হলো আমাদের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 6টা বেজে 3 মিনিট হয়ে 50 সেকেন্ড।

আকাশবাণী বিলোনিয়া, এখন শুনুন অমৃতবাণী। এতে আজ শুনুন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ।

আমাদের বর্তমান অবস্থার জন্য আমরাই দায়ী, এবং আমরা যাহা হইতে ইচ্ছে করি তা হইবার শক্তিও আমাদের আছে। আমাদের বর্তমান অবস্থা যদি আমাদের পূর্ব কর্মের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তবে ইহা নিশ্চিত ভবিষ্যতে আমরা যা হইতে ইচ্ছে করি আমাদের বর্তমান কর্ম দ্বারাই তা করিতে হইবে। অতএব আমাদের জানা উচিত কিরূপে কর্ম করিতে হইবে। আমরা যাহা পাইবার যোগ্য তাহাই পাইয়া থাকি। অহংকার ত্যাগ করিয়া ইহাই যেন আমাদের উপলব্ধি করি। সঙ্গত কারণ ছাড়া কেহ কখনো দুঃখগ্রস্ত হয় না, কখনো কোনো আঘাত অকারণে আসে নাই, কখনো এমন কোনো অকল্যাণ সংঘটিত হয় নাই যাহার জন্য আমি নিজ হস্তে পথ প্রস্তুত করি নাই। ইহাই আমাদের জানিতে হইবে। নিজেদের বিশ্লেষণ করিলে দেখিতে পাইবে, যে কোনো আঘাত পাইয়াছ তাহার জন্য নিজেদের প্রস্তুত করিয়াছিলে বলিয়াই তাহা তোমাদের নিকট উপস্থিত হইয়াছিল। তোমরা করিয়াছ অর্ধেক প্রস্তুতি, বাকি অর্ধেক করিয়াছে বহির্জগৎ। এই প্রকারেই আঘাত আসিয়াছিল। এই উপলব্ধি আমাদিগকে শান্ত করিবে। একই সঙ্গে এই বিশ্লেষণ হইতেই একটি আশার বাণী আসিবে, এবং সেই আশার বাণী এই রূপ: বাহ্য প্রকৃতির উপর আমার কোনো প্রভাব নাই, কিন্তু যাহা আমার ভিতরে, যাহা আমার নিকটতর, অর্থাৎ আমার নিজস্ব জগৎ, তাহা আমার নিয়ন্ত্রণাধীন। জীবনে ব্যর্থতা ঘটাইতে যদি উভয়েরই প্রয়োজন হয়, আমাকে আঘাত দিতে যদি উভয়েরই আবশ্যক হয়, তাহা হইলে এই দুইটির মধ্যে যাহা আমার হাতে তাহা আমি ছাড়িয়া দিব না। এক্ষেত্রে কেমন করি আঘাত আসিতে পারে? আমি যদি নিজের উপর যথার্থ প্রভাব বিস্তার করিতে পারি, তাহা হইলে আঘাত কখনো

0: কখনোই আসিবে না। যখন সকল দায়িত্ব আমাদের উপরে পড়ে, তখন আমরা সর্বশক্তি প্রয়োগ করিয়া যত ভালোভাবে কাজ করিতে পারি, আর কোনো অবস্থাতেই তেমন পারি না। আমি তোমাদের সকলকে আহ্বান করিতেছি, বলো দেখি, যদি একটি ছোট শিশুকে তোমাদের হাতে দিই, তোমরা তার প্রতি কিরূপ ব্যবহার করবে? মুহূর্তে তোমাদের জীবন বদলাইয়া যাবে। তোমাদের স্বভাব যেমন হোক না কেন, তোমরা অন্তত সেই সময়ের জন্য সম্পূর্ণ নিঃস্বার্থ হয়ে যাবে। তোমাদের উপর দায়িত্ব চাপালেই তোমাদের পাপ বৃত্তি সব পলায়ন করবে, তোমাদের চরিত্র বদলাইয়া যাবে। নিজের দোষের জন্য কাহাকেও নিন্দা করিও না, নিজের পায়ে নিজে দাঁড়াও, সমুদয় দায়িত্ব নিজ স্কন্ধে গ্রহণ করো। বলো, আমি যে কষ্ট ভোগ করিতেছি তাহা আমারই কৃতকর্মের ফল। ইহা দ্বারা প্রমাণিত হয় যে আমার দ্বারাই এই দুঃখ কষ্ট দূরীভূত হবে। আমি যা সৃষ্টি করিয়াছি তা আমি ধ্বংস করিতে পারি, অপরে যা সৃষ্টি করিয়াছে তা কখনো আমি ধ্বংস করিতে সমর্থ হইব না। মনে রাখিও, তোমার প্রত্যেক চিন্তা প্রত্যেক কার্যই সঞ্চিত থাকবে, ইহাই স্মরণ রাখবে। যেমন তোমার কৃত প্রত্যেক অসৎ চিন্তা ও অসৎ কার্য তোমার উপর ব্যাঘ্রের মতো লাফাইয়া পড়িতে উদ্যত, তেমনি তোমার সৎচিন্তা ও সৎ কার্যগুলি সহস্র দেবতার শক্তি লইয়া সর্বদা তোমাকে রক্ষা করবে।
1: শুনলেন অমৃতবাণী। এতে আজ শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনুন ভক্তিগীতি সুরাঞ্জলি অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়।

সেকালে রূপচাঁদ পক্ষী কথায় কথায় গান বাঁধতে পারতেন। একবার রাজা রাধাকান্ত দেব বাহাদুরের অতিথি হয়ে এসেছেন সাহেবরা। রাজা বাহাদুর বললেন, ওহে, এদের খুশি করার জন্য একটা গান ধরো। রূপচাঁদ বললে, আচ্ছা, আমি মাথুর কীর্তন গান শোনাচ্ছি। রাজা বাহাদুর বললেন, আরে এরা কীর্তনের কি বুঝবে? রূপচাঁদ বললে, আগে আমি বললে ওরা ঠিকই বুঝতে পারবেন। যে গানটি রূপচাঁদ করছেন সেটি হলো মথুরার রাজভবনে শ্রীকৃষ্ণ বৃন্দাবনের দুটি সাক্ষাৎ প্রার্থী, কিন্তু দাঁড়ি রাজদ্বারে প্রবেশে বাধা দিচ্ছে, দুটি মিনতি করে বলছে।

I visit to Bangshidhari. Let me go. এতক্ষণ শুনলেন ভক্তিগীতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে। শিল্পী ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়, আকাশবাণী বিলুনিয়া। কিছুক্ষণের মধ্যে আপনাদের কক্সবাজার অনুষ্ঠান হায়ংনি খরাং আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: পঙ্কহাম
1: পঙ্কহাম
0: আকাশবাণী আগরতলা খনাইপনাই যত লকরুন ফাইচিং ফুংসংনি হামজংমিয়া ফরে চেঙ্গো তিনি হাইনি খরং পান্দা তিনি গ্রাক সাল তালিয়ং তালনি সাল নিশি থাম সাল চিব্রিরা থামচিবা তৈপ্রে বিশি জুলাই তালনি সাল চিব্রে সাল নিশাই নিশি দগ ইংরাজি বিশি মিটার নেরা থামচিদ খুতাবরে একবার সাসাই নেরা দক শিশুক খুলে হাচ্ছ তাই সারা সা পয়েন্ট দক মেঘা হাচ্ছ অপান্দা আওয়াইং মিটঙ্গ আও পান্ডান পুলেন খালায় না ককাহাম বুদ্ধ দেব ছিলমণি কক্রম তিনি খালায় না খানো ইয়াফার সগৈ রমানী নঙ্কা লংমানি নাহারমু আবনি বাকি নাঙ্গ হামজাকমা খাইরকমা কাহামওয়ান সংমা তৈ কাহাম তমং চামং টংমানি হাইকেসে টংথারনি লামাও সরাই সরাইকে টংগৈনা নাই তৈ বুথার মুং খক মুং তাতাল কক সামা তাই ফেক জাংনাই মানে রকবাই গজাল খে টংনা নাংনাই

0: je borok ni borom roma khairokma lajima kirima kok khnama ya pharma tai phrungmung rok chago tongo borok bigra ngya borok ni langma hamjajak nai kaham samungo kharui sak sakno amjokmung ni bisingti khe langmano srai srai ke snam phina khlai di gathar wanchok mung tai chamungni bisingtino tongkusangni langma chanami mano tongthani kok pirma eba kothma kaham pirma angkha joto ya pharmani chlai kotor tai apply ko asik jara khana lekhya kok kaham
1: aw thari tabu khana lena lai thangni bisirogo tini ti sharo tam tam patwi thangka 1636 খ্রিস্ট বিসি তিনি হাই সালন মুঘল নি বুবাগ্রা মুঘল সম্রাট শাহজাহান বসলা আওরঙ্গজেব চেপন ভারত নি সালসি গ্রাবাই দক্ষিণ ভারত নাইকলানি বাগে বারজারিও কখাই অরঙ্গজেবন দাক্ষিণাত্যনি বাইশ্রয় চঙ্গ 1946 খ্রিস্ট বিসি তিনি হাই সালন ভারত সারো এখবা ভারত ইয়াকার দি জবা খাইনানি কক চাপ যাব আব কংগ্রেস ওয়ার্কিং কমিটি ও ইংরেজ রকন কেবেঙ্গই ও লাইভ মার যাক কক চাপ না যাব জবা খাইনানি বাকি 1997 খ্রিস্ট বিসি তিনি হাই সালন কে আর নারায়ণ ভারত নি পুইলা বড় কুসুং এখবা দলিত রাষ্ট্রপতি চংজাগ আশুক জোড়া চং লাইথনি বিশেষ ভারত হাকতর তাম তাম পাতি থাকো ইয়াগো তংমানি নাইকে ফারি তাব হায়ং হাকতর বুখাগ তাম তাম পাতি থাকা কিসা উফিল না যায় না 1223 খ্রিস্ট বিসি তিনি হাই সালন লুই এইট এখবা অষ্টম ফ্রান্স নি রাজা আশুক থাই আশুক 1420 খ্রিস্ট বিসি তিনি হাই সালন ভাটকপ হিল নি চবা সঙ্গ আর চেক খুশি শঙ্কা গপ্লাই অঙ্গ 1789 খ্রিস্ট বিসি তিনি হাই সালন ফ্রান্স নি চবা এখবা বিপ্লব চেঙ্গ তাবু গক বরক তিনি ন সালন বরকনি বসংনি সার হিনাই পালাই যাব।

0: 1517 খ্রিস্টবিশে তিনি হয় সালন ফিনল্যান্ড বরগনি ইয়কমা মানো 1958 খ্রিস্টবিশে তিনি হয় সালন ইরাক বিপ্লব অঙ্গ বরগনি রাষ্ট্রতন্ত্র নসবাই বরগনি আর প্রজাতন্ত্র ইয়াকবা লুকুফান কেরং সংসা জাগ আশিক জোলা খান লাইখেছেন লাইথাংনি বিশিরগো তিনি দুই সাল ভারত হাকতরতে হাইমঙ্গ তাম তাম পাতি হই থাঙ্কা
1: ও ফারগেছেন তাবো খানালাইন হুকবার গাংলা কাইমানোর গে কক থাইছে থাইনি মুকিতং বেরম গাংলা বহাইন কাইছা কুসুক বেরমন দঙ্গ বন সাউই মানকে ডায়াবেটিস বেমার মানজাকনাই ইয়েবা ডায়াবেটিস বেমারকনি বাকি হিংকে বেলাইন কাহাম গাংলানি দাল বিদাল জাদ্রক দঙ্গ আবরংনি বিসঙ্গ নুকজাগ পুষা দো মৌসুমি আরকা হরি লংজিপ হোয়াইট লং হাইব্রিড এমবিটিএস 101 102 গ্রিন লং প্রিয়ামদু নবীন আবহাইরাও গাংলা বুসলিনি বুকুর কিসা কারাকনি বাকি বন কাইনা সকাং লিডার কাইসা তুয় গ্রাম কাইথাম ক্যাপ্টিন বিথি বাইকে হরসাসুক চমুই টনখা হনকে আসাইনা বাকি ভেলাইন কাহাম নাই তাই সানা থাকে যত জরাও নসে গাংলানো কাইমান তামুখেবা হা সমান হকে জানুয়ারি তালনি সিমি মার্চ তাই জুন জুলাই তালো কাইমানো একর কাইসাও বিশেপন চিনি সিমি চিনি মালখুম মুসুক বিখি এবার জাবরা কসক রুই কাইনা নাই আবো পুইলা আল বাইফ্রুন হাবাই কাহামকে সাপল আল চলাইনা নাই আবুনিয়াগুল পাইথাক আল চুলাইফ্রু 30 সের ইউরিয়া চিনি চিনি সের এস এস পি তাই 24 এম ও পি রুই কাইমানকে বেলাইনে হামনাই হাকর খরচাও বিশেপন কল থাম কল ব্রই বুঝলি খিগলাই রেনা নাই তাই হাকর বাই হাকর চালমানকে চারনি সিমি পাঁচ ফুট খলাই কচালকে খুরনা নাঙ্গানো তাই আসাইমাইয়াগুল কাহামকো অমহাই বসা ফাংনি ফাংসারানার গেই তাই কুবুনি হামতাইয়া বসারকে ফুয়ে খিবিনা নাই গাংলানো সার এবার খেবা হাইন হাওয়া পানো হা সাকাও পানো কাইমানো বুফং বসা জেফ্রু চারনি চিমিচি ইঞ্চি কলকঙ্গ আফ্রকে চার কাইনে রকমকে জাবরা সাই চার গোসঙ্গি রহনা নাই তাই হাতি বারসাও বিশিয়াপানো সালনি বা সালতাম অমাহকে থাঙ্গি নাইকানি খাইনে নাই মহাকে গাংলানো কাহামকে নাইকানি খাইমান বিসংতেই গবাংকে খাইলাইমান নাকেনকে নগো বসাইমানো তাই জামানি বারা হাতিরাগব তাবো ফালৈ রং বৈশারক আজিউই নগ নুকুঙ্গ জবাইমানো
0: ফালি তাবো খালাইনো সা খামকরনি কক সা খামকরনি কক জং তিনি ও ওয়াক্তি মল ভাইকে খামকরন খাই তংলি অবনতে কিসা কক বিতর খালাইন পাতি মল বেলাই তংথত অ তংথত তংথবাই তংনান বাকি যেন কিসা মিশা তিনি সাক বাই থাং এখাবার চেরাই রকম অপরা চাকর রকম তালাফি খেলাই না ওয়াতি মল জরাও চামং ফাতারনি লামাও ফালমানি কেচাং আমি রকম চাই মা তংনাই কুতুং কুতুং চামং জেই যে চামান সাক মা চানাই দুই কুতুং দুই রুগী রকম মা নাই অজরাও পেংমার সুপ রকাই আবার ডাল ফানুখা তহান ফানুখা আ ফানো তুমি কুতুং কুতুং চাকা বসার বাকি বেলেগে কাহাম তৈনি বেমার বেলেগে সলো অ পাতিমল বন বাকি কাহাম খাই ফিল্টার খাইজাক তৈন মা নাই একবার দুই রুগী দুই কুতুং খাই তৈন বুথারে ইয়ং রক টংরক বুথারে মা নাই দুই রকন তুমি লুটারক ফানতনি খাইকাই কোনো খলপি মাতনে গ্লাস ফানতনি খাইকাই এবার গোলারক ফানতনি খাইকাই অববাই আজগা ইংসে কুকসারক হাবি মাই বাকি পাতিমল বেলেগে

0: আও আশিক দরা তো খা লাগে ওয়াটি জরাও যেন বাকে টংনা নাম আপনার রুগী ককথাই জাতানি সাকাংপ্রায় ফারগে তাবো খালাইনে ককথম র অতালনি নাম বসকাং সাল চিদক সালত রথ যাত্রা আপনার রুগী ন সারিবখাং বাইখরা জগন্নাথ জিউ মন্দির নিশিমি রথ অঙ্করই বাইখরা হাতি বেড়াই ইয়ান হানে সাজাকা তাই আজাগ সাজাকা নাইমথাং বদল লগ্ন বরকনি বরকনি উথুমা একবা খবাং ন তাই মালখুমর গিয়াং উয়াং খাইনো বরক নাইকানি খাইনা তাই পাইথাগ ককথুম তাই হুকুমু নাইখুন বিখাং তৈ সাজাকা সাল সিনি রমই সানজা ব্রুম ব্রুম ন হুকুমু পান্দারক বহাইন অ রথযাত্রা নরগৈ রথযাত্রা তের নরগৈ যোগালি জাকনাই হেনে সাজাকা তাই আবনার আবনী বারা জুদা জুদা হাপাংনি নাইখুন বিখাক তৈ বহাইন রথযাত্রা তের যোগালি জাকনাই হেনে সাজাকা অবহাইন সাব্রুম মবহাইন আসাল রথযাত্রা তের হেনে সাজাকা হাস্তে হাপাংনি লোয়া জিমাবাই গবা সাক থারমাবাই সংসার জাগানো লাইবুমা রোগজাক খারচি তের খারচি তের তাই বাণী বুমনাই হেনে সাজাকা আবঙ্গানো অ জুলাই তালনি ন বসকাং সাল নিশি নি সাল নিশিমি সাল নিশি চার সাল জোড়া সালচিনি রমই মোতাই তের তাই বাণী রক সংসার জাগানো হেনে সাজাকা আরও বহাইন ককথমতাই হুকুমনি নাইকুন বিখাকতেই সাজাকা হুকুমু পান্দারক তাই দাল বিদাল অবহাই দফা হামক্রাইনি সামুং রক বহাইন ফনুক জাগানো হেনে সাজাকা
1: বসকাং সালমানি চিদক অজুলাই তালনি বিশি নৈ সাইনি চিদক উদয়পুরব রথযাত্রা সংসার জাকনাই হিনি সাজাখা সালমানি চিদক জগন্নাথ বাড়ি মন্দিনি সিমি মহাদেব বাড়ি জোড়া রথ সজাকনাই হিনি সাজাখা তে আর রথ কিফিল ফাইফিনাই হাইন হাই পান্দানি বিশুন্তি খাই সমানি বিশুন্তি খাই আবংকাই সালমারি নিজিবুরি চব্বিশ তারিখ জুলাই দুই হাজার ছাব্বিশ অরত কিফলাই হিনে সাজাখা সিক্সটিন তেই টুয়েন্টি ফোর জুলাই অ সালনাই ককথুম হুকুমো নাইখুমনি বুখাক্তি খাইয়ে অরত যাত্রানো রুগৈ নাচতক হুকুমো পান্ডব সংসার জাকনে হিনে সাজাখা অ জুলাই তালনি সালমারি টিচার অখাই এইটিন জুলাই টু থাউজেন্ড টুয়েন্টি সিক্স হাস্টে বেরামনি ফিল সিনি চিসিনি বলংতের তেলিয়ামুরানি চিত্রঙ্গদা কলা কেন্দ্র সংসাজাকাই হিনে ককথুম কাইস সাজাখা
0: আও ফাটিকে সঙ্গে কাইস ককথুম নাইলে না জুলাই বারিও নাংমানি মরক মানে বিশেষে মাই বাইজাগৈ দ আব ও জুলাই তালনি ন সাল নিশি থাম সাল জোড়া বাইনানি সামুবতাং দঙ্গান হানে সাজাকা আবন বাকে লুকরক সাজাকা নাংমানি মরক মাবাই মাই ফালনা মজুমখে আর থাঙ্গাই ফালমানাই অমাহিনি কাছে কম সাজাকা
1: তেব কক্থুম দ অবংখা পদ্ম সকার নিবাগৈ কয়মুং বলাই ইয়াফানা নিবাগৈ কয়মুং

0: ভাৰত সাকতো নিৰ্যাতনে চিলাই কুচুক বেৰেমনি চিভিলিয়ান এৱাৰ্ড পদ্ম চকত নিবাগৈ কৈমংবোলা ইয়াফাৰা নিবাগৈ কবক জাক্ষা খৰচা জাক্ষাই 1954 বিশ্বনিচিমি কক্ৰবাইতে ৰং থংমুং চাকনাই লুকু হামগ্ৰনি চামুং তাংনাই ছয়চিমুংতেই তাংৰং পাইফালতেই সনামুং আগৰগ পাইফলাইয়াৱৈ চামুং তাংনাই ৰত্ন অহাগত নিৰ্যাতনী কুচুক বেৰেমনি চিভিলিয়ান এৱাৰ্ড পদ্ম চকাত ইয়াফাৰ জাগৈ তংগ অশকাটনি বিশিংগ তংগ পদ্ম বিভূষণ পদ্মভূষণ তৈ পদ্মশ্রী 2027 বিশিনি লুকুচংরাইদে সালন কীতেঙ্গে ভারত হাফাংনি পদ্ম সকাত নিবাগেই অনলাইন কয়লাইয়া ফানানি নাংনাই পদ্ম সকাত নিবাগেই কৈমুং মারিনাই https://awards.gov.in অপোর্টালনি বিশিংতিখলাই অনলাইন কয়লাই যাসেক জাগি তঙ্গ অনলাইন কৈমুং বুলাই ইয়াফারে নিবাগেই নাংমানি কয়লাইতেই শুক্রবই ককথুম ককথুম সিনানিংকে অপুটাল মাননাই বসকাং জুলাইনি সালমারি থামচিসা ককে 31 জুলাই 2026 বিশিংগ অনলাইন কৈমুং ইয়াফানানি নাংনাই আবনলতে ইয়াসাক জাগলাখিনি হাস্তে হাপাংনি জেনারেল এডমিনিস্ট্রেশন পলিটিক্যাল নাইখুনি বখাকতেই অকক্তমা সাকলাই জাখা
1: আহ ফাটিকে চিন্তা বক্তে কেছে নালাই না ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার রেজিডেন্সিয়াল এডুকেশনাল ইনস্টিটিউশন সোসাইটি নি বখাকতেই একলব মডেল রেজিডেন্সিয়াল স্কুল কইবলাই এডমিশন মান বাগৈ সার জাকা আও সাজাকা চলাতাই বিরে চলারক নিবাগৈ তঙ্গ আচুক থাই কাইডক সি খলাই তাই বিরে রং নিকে

এতক্ষণ শুনলেন কাব্যালিক অনুষ্ঠান আয়গ্নিখরাং। অনুষ্ঠানটি আপনাদের আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো।

আকাশবাণী মিলনিয়া, এখন জানিয়ে দিচ্ছি আমাদের অনুষ্ঠান সূচি। একটু পরে অর্থাৎ 7টায় শুনবেন তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে। 7:25 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ, 7:35 এবং 7:40 আগরতলা কেন্দ্রে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7:45, শিল্পী বুলু কপাট। 8টায় দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত আপনাদের লীলা করে শোনানো হবে। 8:15 শুনবেন ছায়াগীতি অনুষ্ঠানে বাংলা ছায়াছবির গান। 9টায় দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন আপনাদের লীলা করে শোনানো হবে। 9:05 শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে।

10টায় দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ আপনাদের লিলি করে শোনানো হবে। 10:05 দেশবন্ধন অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান, ভজন শুনবেন 10:30। 11টায় দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ আপনাদের লিলি করে শোনানো হবে। 11:05 থেকে শুনতে পাবেন FM উজ্জয়ন্তের ককবরুক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে লিলি করে শোনানো হবে। 1:30 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ, 1:40 থেকে আবার শুনবেন FM উজ্জয়ন্তের ককবরুক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে লিলি করে শোনানো হবে। 2:00 শুনবেন মধ্যাহ্নকালীন ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে লিলি করে শোনানো হবে। 2:15 শুনবেন শ্রমজীবী মানুষের মাঝে এই অনুষ্ঠানটি। আমি নারী অনুষ্ঠানটি 2:30। এতে প্রথমে শুনবেন আমার কথা, বলবেন মঞ্জুশ্রী বর্ধন, সঙ্গীত শিক্ষিকা উদয়পুর গোমতী ত্রিপুরা। এর অব্যতি পরে শুনবেন এই পক্ষের দম্পতি অনুষ্ঠানটি। থাকবেন শঙ্কর ভৌমিক, অবসরপ্রাপ্ত শিক্ষক, এবং শ্রীমতী শিখা পাল, গৃহিণী, বিদ্যাপীঠ কন্যার বিলোনিয়া। 3টায় দিল্লি কেন্দ্রে বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন আপনাদের রিলে করে শোনানো হবে। 3:05 শুনবেন রাষ্ট্রীয় সেবা অনুষ্ঠান বিবিধ ভারতী। 5টায় দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 5:05 দিল্লি কেন্দ্রে ইংরেজি সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। অবকাশ রঞ্জন অনুষ্ঠানে পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান শুনবেন 5:10। 5:45 লোকসঙ্গীত শুনবেন। 6টায় ককবরুক অনুষ্ঠান, 6:30 কৃষক ভাই বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান কিষাণ বাণী, 7টায় জানিয়ে দেওয়া হবে আমাদের অনুষ্ঠান সূচি। 7:05 শুনবেন সুস্বাস্থ্য অনুষ্ঠানটি, 7:35 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ, 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্রে ককবরুক স্থানীয় বাংলা সংবাদ আপনাদের লিলে করে শোনানো হবে। মনের মতো গান শুনবেন 8:05। 9টায় শুনবেন যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী, 9:30 সরগম অনুষ্ঠানে শুনবেন উচ্চাঙ্গ সঙ্গীত, এতে শুনবেন শারদ বাদন শিল্পী আলী আকবর খান। 10টায় শুনবেন সিটিজেন্স কর্নার অনুষ্ঠানে হারানো দিনের গান। 10:30 জানিয়ে দেওয়া হবে আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি, সেই সাথে আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হবে। জানলেন অনুষ্ঠান সূচি। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনুন তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে।

সুপ্রভাত, সুস্বাগতম সকল শ্রোতা বন্ধুদের আজ সকালে অনুষ্ঠানে। আজ সকাল অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছে আমি অভিজিৎ। প্রতিদিনের মতো আজও আরেকটি নতুন ভোর, নতুন সকাল, নতুন আশা, নতুন প্রত্যাশা নিয়ে সবার দুয়ারে হাজির। তা আজকের আজ সকালে অনুষ্ঠানে প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের দিনের ইতিহাস। আজ 14ই জুলাই মঙ্গলবার, 756 সালের আজকের দিনে লুসান বিদ্রোহ। লুসানের বাহিনী শহরের দিকে এগিয়ে যাওয়ায় সম্রাট জুয়ানজং রাজধানী চাংআন থেকে পালিয়ে এসেছিলেন। পিতা দ্বিতীয় ফিলিপের মৃত্যুর পরে লুই অষ্টম ফ্রান্সের রাজা হন 1223 সালের আজকের দিনে। 1420 সালে আজকের দিনে ভাটকব হিলের যুদ্ধ হয় পবিত্র রোমান সম্রাট সিগিসমুন্ডের নেতৃত্বে ক্রুসেড সেনাবাহিনীর বিরুদ্ধে জান ইয়েকা দ্বারা পরিচালিত চেক হুসি সেনাদের নির্ধারিত বিজয় হয় আজকের দিনে। সম্রাট পঞ্চম চার্লস তিউনিস জয় করেন 1553 সালে আজকের দিনে। 1636 সালে আজকের দিনে সম্রাট শাহজাহান ঔরঙ্গজেবকে দাক্ষিণাত্যের রাজপ্রতিনিধি নিয়োগ করেন। গ্যাম্পার ডি পোর্টোলির নেতৃত্বে একটি অভিযান ক্যালিফোর্নিয়ায় তার ঘাটিটি ছেড়ে মন্টেরি বন্দরটি সন্ধানের উদ্দেশ্যে যাত্রা করে 1769 সালের আজকের দিনে। 1771 সালে আজকের দিনে আধুনিক ক্যালিফোর্নিয়ায় ফ্রান্সিকান ফ্রিয়ার জুনে পেরো সেরার দ্বারা মিশন সান আন্তোনিও ডি পাদুয়ার ফাউন্ডেশন গঠিত হয় 1771 সালে আজকের দিনে। 1789 সালে আজকের দিনে বাস্তিল দুর্গের পতনের ভেতর দিয়ে ঐতিহাসিক ফরাসি বিপ্লব সংগঠিত হয়। আলেকজান্ডার ম্যাকেঞ্জি শেষ অবধি তাকে প্রশান্ত মহাসাগরে নিয়ে যাওয়ার আশা করেছিলেন, এমন নদীর মুখের যাত্রা শেষ করলেন। তবে এটি আর্কটিক মহাসাগরে প্রবাহিত হবে, পরে তার নামে নামকরণ করা হয় ম্যাকেঞ্জি উত্তর আমেরিকার দ্বিতীয় দীর্ঘতম নদী ব্যবস্থা 1799 সালের আজকের দিনে। 1790 সালের আজকের দিনে ফরাসি বিপ্লব প্যারিসের নাগরিকরা ফ্রেটি লালা ফেডারেশনে ফরাসি জনগণের হুড়ক এবং জাতীয় পুনর্মিলনকে উদযাপন করে। দ্য পিস্টেলের দাঙ্গা ইংল্যান্ডের বার্মিংহাম থেকে ফ্রান্স বিপ্লবের সমর্থক জোসেফ প্লেস্টিলকে তাড়িয়ে দেয় 1791 সালে আজকের দিনে। 1798 সালে আজকের দিনে রাষ্ট্রদ্রোহ আইনটি মার্কিন যুক্তরাষ্ট্রে আইন হয়ে যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্র সরকার সম্পর্কে মিথ্যা বা বিদ্বেষপূর্ণ বক্তব্য লেখার, প্রকাশ করা বা উচ্চারিত করা একটি ফেডারেল অপরাধ হিসেবে পরিণত হয়। 1798 সালে আজকের দিনে। 1799 সালে আজকের দিনে সিলেটের আগা মোহাম্মদ রেজা বেগ ফিরিঙ্গি হুকুমতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে সম্মুখ যুদ্ধে লিপ্ত হন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম বৃহত্তম মেলার উদ্বোধন নিউ ইয়র্ক সিটির সমস্ত দেশগুলির শিল্পী প্রদর্শনী অনুষ্ঠিত হয় 1853 সালে আজকের দিনে। 1861 সালে আজকের দিনে বিশ্বের প্রথম মেশিন গান তৈরি করা হয়। 1865 সালে আজকের দিনে এডওয়ার্ড হাম্পার এবং পার্টি দ্বারা তৈরি ম্যাটার হরনের প্রথম আরোহণ, যার মধ্যে চারটি বংশোদ্ভূত অবস্থায় মারা যায়। 1867 প্রথমবারের মতো ডিনামাইটের কার্যকারিতা প্রদর্শন করেন 1867 সালের আজকের দিনে। 1874 সালে আজকের দিনে শিকাগো ফায়ার শহরের 47 একর জমিতে আগুন জ্বালিয়ে 812
বিল্ডিং ধ্বংস করে করা হয়। এতে 20 জন মারা যায় এবং এর ফলে ফায়ার ইন্স্যুরেন্স শিকাগোর সিটি কাউন্সিলের পৌরসভার সংস্কার দাবি করে। 1874 সালের আজকের দিনে, 1877 সালের আজকের দিনে পশ্চিম ভার্জিনিয়ার মার্টিন্সবার্গে 1877 সালের গ্রেট রেলপথ ধর্মঘট শুরু হয়েছিল, যখন বাল্টিমোর ও

ওহাই ও রেলপথ শ্রমিকদের বেতন এক বছরে তৃতীয়বারের জন্য কাটা হয়েছিল। স্থানীয় রাষ্ট্রীয় মিলিশিয়ারা এবং ফেডারেল সেনারা 4 সেপ্টেম্বর এই ধর্মঘটটি শেষ করেছিল। বিলেদা কেটি ফোর্ট সুমানারের বাইরে প্যাট গ্যারেটকে গুলি করে হত্যা করে 1881 সালে আজকের দিনে। 1900 সালে আজকের দিনে 8 জাতি জোটের সেনাবাহিনী বক্সিং বিদ্রোহের সময় টেটেন সিনকে ক্যাপচার করেছিল। সেন্ট মার্কস স্কোয়ারে ক্যাম্পেনাইল ভেনিস ভেঙে যায় এবং লগেটোটাও ভেঙে দেয় 1902 সালে আজকের দিনে। 1911 সালে আজকের দিনে রাইট ব্রাদার্সের প্রদর্শনী পাইলট হ্যারি অ্যাটিউড তার বিমানটি হোয়াইট হাউসের সাউথ লনে পৌঁছান। পরে তিনি ইউ থেকে স্বর্ণপদক পেয়েছেন। ধদি 1911 সালে আজকের দিনে। 1917 সালে আজকের দিনে ফিনল্যান্ডের স্বাধীনতা ঘোষণা হয়। 1918 সালে আজকের দিনে টর্নেডোর আঘাতে ভূমধ্যসাগরে ডেমনা জাহাজে ডুবে গেলে 442 জনের মৃত্যু হয়। হাইওয়েতে প্রথম বাণিজ্যিক বিমান চালু হয় 1927 সালে আজকের দিনে। 1930 সালে আজকের দিনে বিবিসি প্রথম টেলিনাটক সম্প্রচার করে। কংগ্রেস ওয়ার্কিং কমিটি ব্রিটিশ বিরোধী ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে 1942 সালে আজকের দিনে। 1948 সালের আজকের দিনে ইসরায়েল কায়রোতে বোমা হামলা করে। 1958 সালে আজকের দিনে ইরাকে 14 জুলাই বিপ্লব সংঘটিত হয়। রাজতন্ত্র বিলুপ্ত করে ইরাককে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। এল সালভাদোরের কাছে একটি ফুটবল ম্যাচে পরাজয়ের পর হন্ডুরাস ও হন্ডুরাসে এল সালভাদোরের অভিবাসী শ্রমিকদের মধ্যে দাঙ্গা বাধে 1969 সালে আজকের দিনে। 1973 সালের আজকের দিনে জাতীয় সংসদে বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী বিল গৃহীত হয় 1973 সালে আজকের দিনে। নিউজিল্যান্ডের নির্বাচনে ডেভিড লোদির নেতৃত্বে লেবার পার্টির জয় হয় 1984 সালে আজকের দিনে। 1997 সালের আজকের দিনে কে আর নারায়ণন প্রথম অচ্ছুত সম্প্রদায় থেকে ভারতের প্রেসিডেন্ট নির্বাচিত হন 1997 সালে আজকের দিনে। ভারত ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আই2টু জোট গঠিত হয় 2022 সালের আজকের দিনে। 2023 সালে আজকের দিনে ভারতের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র হতে চন্দ্রাভিযানে রওনা দেয় চন্দ্রযান 3। জানলেন আজকের দিনের ইতিহাস।

শ্রোতা বন্ধুরা, আজ সকালে অনুষ্ঠানে এখন শুনুন একটি গণবিজ্ঞপ্তি। এতদ দ্বারা সকল জনগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভারতের জনগণনা 2027-এর কার্যক্রম উপলক্ষে সারা রাজ্যের সাথে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলাতেও গৃহতালিকা এবং গৃহ গণনা 1 আগস্ট থেকে 30 আগস্ট 2026 পর্যন্ত চলবে। স্বগণনা আগামী 17 জুলাই থেকে 31 জুলাই 2026 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। দেশ ও রাজ্যের উন্নয়নের স্বার্থে সকলকে উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করে সঠিক তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। গৃহতালিকা ও গৃহ গণনা কার্যক্রম চলাকালীন নিযুক্ত গণনাকারীগণ আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আপনাদের পরিবার, আবাসন ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।

যারা অনলাইনের মাধ্যমে স্বগণনা বা সেলফ এনুমারেশন করিতে ইচ্ছুক, তারা ভারত সরকারের নির্দিষ্ট জনগণনা পোর্টালে গিয়ে আগামী 17 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে 2026 এই তারিখের মধ্যে স্বগণনা সম্পন্ন করিতে পারবেন। জনগণনায় প্রদত্ত সকল তথ্য আইনগতভাবে সম্পূর্ণ গোপনীয় রাখা হবে এবং শুধুমাত্র সরকারি পরিসংখ্যানগত কাজে ব্যবহার করা হবে। অতএব সকল নাগরিককে জনগণনা 2027 কার্যক্রম সফল করার উদ্দেশ্যে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ আন্তে। প্রধান জনগণনা আধিকারিক, জেলা শাসক ও সমাহর্তা, দক্ষিণ ত্রিপুরা। জনগণনা পরিচালনায় ভারত সরকার। বিজ্ঞপ্তিটি শুনলেন।

শ্রোতা বন্ধুরা, আর সকাল অনুষ্ঠানে এখন শুনুন একটি বাংলা গান।

আর সকাল অনুষ্ঠানে এরকম শুনলেন একটি গান, শিল্পী ছিলেন প্রিয়াঙ্কা বিশ্বাস। শ্রোতা বন্ধুরা, আর সকাল অনুষ্ঠানে এখন শুনুন সিনিয়র সিটিজেন্স অর্থাৎ বয়স্কদের জন্য কিছু স্বাস্থ্য পরামর্শ। বয়স বাড়ার সাথে সাথে জীবনে অনেক পরিবর্তন আসে এবং সুস্থভাবে বার্ধক্য কাটানোর জন্য আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনার প্রয়োজন। যে কোনো বয়সে সুস্বাস্থ্যের চাবিকাঠি হতে পারে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত শারীরিক কার্যকলাপ। উপযুক্ত জীবনযাত্রা বেছে নিলে ডায়াবেটিস, হৃদরোগ এবং কিছু ক্যান্সারের মতো স্বাস্থ্য সমস্যাও প্রতিরোধ করা যেতে পারে। তাই স্বাস্থ্য বিষয়ক পরামর্শগুলির মধ্যে রয়েছে উচ্চ ফাইবারযুক্ত খাবার বেছে নিতে হবে, যেমন হোল গ্রেন, রুটি ও সিরিয়াল, শিম, লবণবিহীন বাদাম ও বীজ, গাঢ় রঙের শাকসবজি এবং ফল। ভাজা খাবার এড়িয়ে চলতে হবে, পরিবর্তে সেকা, গ্রিল করা বা সেদ্ধ খাবার খেতে হবে। বয়স বাড়ার সাথে সাথে আপনার হাড়কে মজবুত রাখতে ভিটামিন ডি সমৃদ্ধ কম চর্বিযুক্ত বা চর্বিহীন দুধ, দুগ্ধজাত পণ্য অথবা ভিটামিন ডি ও ক্যালসিয়ামযুক্ত নন ডেইরি সয়া, বাদাম, চাল বা অন্যান্য পানীয় পান করতে হবে।

সারাদিন ধরে তরল পান করতে হবে। বয়স বাড়ার সাথে সাথে আপনার তৃষ্ণা কম লাগতে পারে, কিন্তু শরীরকে সুস্থ রাখতে এবং স্বাভাবিক মলত্যাগের জন্য তরল প্রয়োজন। যদি আপনার মূত্রাশয় নিয়ন্ত্রণের সমস্যা থাকে, তাহলে কী কী পরিমাণে এবং কখন তরল পান করবেন সে বিষয়ে

ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে। আপনি নিরাপদে সক্রিয় হতে বা আপনার শারীরিক কার্যকলাপ বাড়াতে পারবেন কি না বা কীভাবে পারবেন সে বিষয়ে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে কথা বলতে হবে। এমন শারীরিক কার্যকলাপ বেছে নিন যা আপনি উপভোগ করেন এবং একা অথবা বন্ধু বা দলের সাথে করতে পারেন। পরিবার, বন্ধু এবং সম্প্রদায়ের সাথে যুক্ত থাকতে হবে। নিজের এবং প্রিয়জনের সুস্থ ও ফিট রাখতে আপনি নিয়মিত খাদ্যাভ্যাস ও শারীরিক কার্যকলাপ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শারীরিক কার্যকলাপ চালিয়ে যেতে হবে। বয়স বাড়ার সাথে সাথে আপনার শরীরে পরিবর্তন আসে। আপনি যদি কম সক্রিয় থাকেন তবে আপনার পেশিগুলি হয়তো আগের মতো ভালোভাবে কাজ করবে না এবং তা আপনার শক্তিকে প্রভাবিত করতে পারে। আপনি হয়তো কম ক্যালোরিও ব্যবহার করবেন, বিশেষ করে যদি আপনি কোনো শারীরিক কার্যকলাপ না করেন। সময়ের সাথে সাথে যদি আপনি শারীরিক কার্যকলাপ এবং দৈনন্দিন জীবনযাত্রা থেকে আপনার শরীরে ব্যবহৃত ক্যালোরির চেয়ে খাবার বা পানীয় থেকে বেশি ক্যালোরি গ্রহণ করেন তবে আপনার শরীর সে অতিরিক্ত ক্যালোরি জমা করতে পারে যার ফলে ওজন বৃদ্ধি পায়। এই অতিরিক্ত ওজন থেকে স্থূলতা বা ওভারওয়েট হতে পারে। অতিরিক্ত ওজন এবং স্থূলতা আপনার ঝুঁকি বাড়াতে পারে। বডি মাস ইন্ডেক্স হলো আপনার উচ্চতার সাপেক্ষে আপনার ওজনের উপর ভিত্তি করে একটি পরিমাপ। আপনি আপনার বিশেষজ্ঞ বা ডাক্তারের পরামর্শ নিয়ে এগুলি করতে হবে। তো আজ সকাল অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বয়স্কদের জন্য স্বাস্থ্য বিষয়ে কিছু পরামর্শ। আজ সকাল অনুষ্ঠান আজ এই পর্যন্তই। এই অনুষ্ঠানে আবার আপনাদের সাথে কথা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

এতক্ষণ শুনলেন তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ ও কক্সবাজার সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী, খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহির দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 8 জন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া ইরানের জনযানগুলির ওপর আমেরিকা তাদের প্রতিরোধ অব্যাহত রাখবে, ইরান কোনোভাবেই আমেরিকার হস্তক্ষেপ বরদাস্ত করবে না বলে জানিয়েছে। ভিয়েতনামের ফুকুক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়ের দেহ গতরাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের ট্রলার থেকে 9 মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করতে চলেছে। মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। ফিফা ফুটবল বিশ্বকাপের আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিক

0: আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের সদর দপ্তরে ভারতের এই প্রচারের সূচনা করে বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেন, সংঘাতদীর্ণ ও অস্থিতিশীল বর্তমান বিশ্ব ব্যবস্থায় রাষ্ট্রসংঘের ভূমিকা আগের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভারত আস্থা, অখণ্ডতা ও নিয়মবিধির ওপর নির্ভর করে বিশ্বশান্তি, নিরাপত্তা ও ভারসাম্যযুক্ত উন্নয়নের লক্ষ্যে যে মতাদর্শ নিয়ে এগিয়ে চলেছে, সেই ভাবধারা সিকিউরিং হলিস্টিক অ্যাডভান্সমেন্ট থ্রু নর্মস, ট্রাস্ট অ্যান্ড ইন্টিগ্রিটি বা শান্তির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন বিদেশমন্ত্রী। দক্ষিণ বিশ্বের বিভিন্ন অভাব অভিযোগের কথা তুলে ধরতে ভারত যে বরাবরই আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পক্ষে জোরালো সওয়াল করে চলেছে, সে কথাও উল্লেখ করেছেন বিদেশমন্ত্রী।
1: As we contemplate the global order, India's focus will be on working for a secure, peaceful and equitable world. A world where the voice of the global south is heard in equal measure. A world where peacekeeping is ready for contemporary and future challenges. A world where multilateralism reflects contemporary realities and provides effective solutions, not remain a bystander. A world where the promise of technology is fully realized while safeguarding against its misuse and misapplication.
0: এদিকে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর গতকাল নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ড জয়শঙ্কর বলেন, তাঁদের মধ্যে পশ্চিম এশিয়া, ইউক্রেন এবং সুদান সহ আন্তর্জাতিক নানা ঘটনাবলী নিয়ে আলোচনা হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহীর দুটি তৈলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 8 জন, তাদের মধ্যে 6 জন ভারতীয় ও 2 জন ইউক্রেনের নাগরিক। আহতদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছে, ওমানের জলসীমায় মোম্বাসা ও আলবাহিয়া নামে দুটি ট্যাঙ্কার হামলার শিকার হয়। নিহত নাবিক মোম্বাসা ট্যাঙ্কারে কর্মরত ছিলেন। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া ইরানের জলযানগুলির ওপর আমেরিকা তাদের প্রতিরোধ অব্যাহত রাখবে এবং সামুদ্রিক নিরাপত্তার মূল্য বাবদ ওই জলপথে চলাচলকারী পণ্যবাহী জাহাজগুলির ওপর 20% অর্থ ধার্য করা হবে। ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প জানান, এই প্রতিরোধ শুধুমাত্র ইরানের জাহাজ এবং সেদেশের সঙ্গে বাণিজ্যিক লেনদেনে যুক্ত জলযানগুলির ক্ষেত্রে কার্যকর হবে। অন্য দেশের বাণিজ্যিক জাহাজ অবাধে ওই জলপথে যাতায়াত করতে পারবে। এদিকে মার্কিন সেনাবাহিনী বলেছে, আজ থেকে ইরানের বন্দরগুলির ওপর অবরোধ শুরু করবে তারা। হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলির ওপর ইরানের হামলার ফলে নতুন করে তৈরি হওয়া উত্তেজনার মধ্যেই এই ঘোষণা। অন্যদিকে ইরানও হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণের কথা ঘোষণা করে মার্কিন অবস্থানকে খারিজ করে দিয়েছে। কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জোলফাঘির জানিয়েছেন, কোনো অবস্থাতেই আমেরিকাকে হরমুজ প্রণালীর বিষয়ে হস্তক্ষেপ করতে দেয়া হবে না। কোনো আঞ্চলিক দল যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করে, তা ইরানের বিরুদ্ধে যুদ্ধের সামিল হবে। ইরানের ওপর টানা তৃতীয় রাতেও হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের সামরিক শক্তিকে দুর্বল করা এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই হামলা চালানো হচ্ছে। অন্যদিকে ইরানের বন্দরগুলির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় বেড়ে গেছে। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 9.6% বেড়ে ব্যারেল প্রতি $83.30 পৌঁছেছে। দেশের সামগ্রিক জলের চাহিদা পূরণ করতে ও ভূগর্ভস্থ জলের সঞ্চয় বাড়াতে ভারত সরকার বৃষ্টির জল সংরক্ষণে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে। জলশক্তি অভিযান প্রকল্পের মাধ্যমে ক্যাচ দ্য রেন স্লোগানকে সামনে রেখে বৃষ্টির জল ধরে রাখা ও জলাশয়গুলির সংস্কারে হাত দেওয়া হয়েছে। একটি প্রতিবেদন।
2: জল সংকটের নিরিখে ভারত বিশ্বের 13তম দেশ। পৃথিবীর মোট জনসংখ্যার 18% বসবাস করেন ভারতে, যেখানে জলের মাত্র 4% পানযোগ্য। আবার এই জলের 80% চলে যায় চাষের কাজে। জলের চাহিদা মেটাতে সমুদ্রের জল লবণমুক্ত করার প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল। তাই বিজ্ঞানীরা বলছেন, সরকারি প্রকল্পের পাশাপাশি বৃষ্টির জল সংরক্ষণে ছোট ছোট নাগরিক উদ্যোগ দেশে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক তুহিন ঘোষ এই বিষয়ে সহমত পোষণ করেন।
3: বৃষ্টির জল সংরক্ষণ এবং ধরে রাখা, এইগুলোই কিন্তু আমাদের একমাত্র সহজ একটা উপায়, এবং সেইটা কিন্তু আমরা বাড়ি থেকে শুরু করে অনেক বড় স্কেলেও আমরা এটা করতে পারি। আগামী দিনে জল সংকট এমন একটা জায়গায় যাবে যে তৃতীয় বিশ্বযুদ্ধটা জল নিয়েই হবে, সেখানে দাঁড়িয়ে আমাদের কাছে একটা সহজ বিকল্প হচ্ছে এই বৃষ্টির জল ধরে রাখা, সংরক্ষণ করা।

0: দেহ গত রাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ভিয়েতনামে ভারতের দূতাবাসের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, হোচিমিন শহর থেকে ভিয়েতনাম এয়ারলাইন্সের মাধ্যমে একটি বিমানে করে মরদেহগুলি মুম্বাইয়ে নিয়ে আসা হয়। সেখান থেকে অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু সরকার পর্যটকদের দেহ সংশ্লিষ্ট রাজ্যে পৌঁছানোর ব্যবস্থা করবে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের একটি ট্রলার থেকে 9 মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়েছে। 6 জন এখনও নিখোঁজ, তাদের সন্ধানে তল্লাশি চলছে। 15 জন মৎস্যজীবীকে নিয়ে এফবি মাকালি নামে ট্রলারটি 2 জুলাই শঙ্করপুর সমুদ্র বন্দর থেকে সাগরে পাড়ি দেয়। 5 জুলাই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভারতীয় নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা যৌথভাবে তল্লাশি চালিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার রক্তেশ্বর চরের কাছে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে। ট্রলারের কেবিন থেকে উদ্ধার হওয়া 9 জন মৎস্যজীবীর দেহ দক্ষিণ চব্বিশ পরগনার সীতারামপুরে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তাঁর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়ারও ঘোষণা করেছেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্পে চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে দিনটি পালিত হবে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে পশ্চিমবঙ্গে কলকাতার রবীন্দ্র সদনে। আসামের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করেছে। টানা বৃষ্টির জেরে কামরূপ ও শহরাঞ্চলেও জলজমে জনজীবন ব্যাহত। এর মধ্যেই ভারতীয় আবহাওয়া দপ্তর আজও আগামীকাল রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বার্মিংহামের এজবাস্টনে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। এই সিরিজে অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রত্যাবর্তনে ভারতীয় ব্যাটিং আরও শক্তিশালী হয়েছে। একই সঙ্গে প্রধান পেসার জসপ্রীত বুমরাও দলে ফেরায়। বোলিং বিভাগে বাড়তি শক্তি নিয়ে নামছে শুভমান গিলের নেতৃত্বাধীন দল। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোকে হারিয়ে এবং স্পেন বেলজিয়ামকে হারিয়ে শেষ 4-এ পৌঁছেছে। 2 দলই টুর্নামেন্টে অপরাজিত রয়েছে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। ফাইনাল খেলা রবিবার নিউ ইয়র্কে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহীর 2টি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় 1 ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে, আহত আরও 8 জন। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। খবর শেষ হল, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
1: আচ্ছা, এমন কোন লাইফ ইন্স্যুরেন্স পলিসির নাম বলুন তো যেখানে কম প্রিমিয়াম থাকবে আর বোনাস পাওয়া যাবে, সঙ্গে ভরসাও করা যায়।
2: পিএলআই আছে তো?
1: সরকারি কর্মচারী সঙ্গে সঙ্গে সব প্রফেশনাল গ্রাজুয়েট বা ডিপ্লোমা হোল্ডাররা নিতে পারেন পিএলআই পলিসির ফায়দা, সঙ্গে পোস্টাল ডিপার্টমেন্টের ভরসাও। বিস্তারিত জানতে কাছাকাছি পোস্ট অফিসে গিয়ে আজই কথা বলুন বা লগ ইন করুন ইন্ডিয়া পোস্ট ডট গভ ডট ইন ওয়েবসাইটে।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ উদয়পুরে গোমতী জেলায় 93 কোটি 24 লক্ষ টাকার 10টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উদয়পুরের রাজস্বী কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, রাজস্ব, গ্রামীণ উন্নয়ন ও শ্রম দপ্তর সহ মোট 10টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সরকারের প্রতিটি জনকল্যাণমূলক কর্মসূচির মূল লক্ষ্য মানুষের সার্বিক উন্নয়ন। তাই প্রশাসনের প্রত্যেক স্তরের আধিকারিকদের জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে জনসচেতনতা বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। গতকাল সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত টাস্ক মনিটরিং সিস্টেমের বৈঠকে মুখ্যমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনমুখী প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার পাশাপাশি দপ্তরগুলি নিজেদের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় করতে হবে। বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন জেলা হাসপাতালগুলোর পরিস্থিতির খোঁজখবর নেন। একই সঙ্গে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিষেবা সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা সে বিষয়ে তিনি প্রয়োজনীয় নির্দেশ দেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রাজ্যের কুইন আনারস এবং জৈব সুগন্ধি লেবু সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইয়ে খুচরো বাজারে পৌঁছেছে। সামাজিক মাধ্যমে তিনি বলেন, এর মাধ্যমে ত্রিপুরার জৈব কৃষি পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের নতুন দিগন্ত খুলবে, কৃষকদের আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে এবং বিশ্বমানের জৈব উদ্যানজাত পণ্যের উৎপাদক হিসেবে ত্রিপুরার পরিচিতি আরও সুদৃঢ় হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রাকৃতিক

দুর্যোগ মোকাবেলায় রাজ্য সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। গতকাল আগরতলায় সাংবাদিকদের তিনি জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য প্রতিটি জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন। মুখ্যমন্ত্রী আরও জানান, 2024 সালের ভয়াবহ বন্যা পরিস্থিতির অভিজ্ঞতার নিরিখেই আগাম সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগরতলায় কাটাখাল সংলগ্ন বাঁধ এবং দুর্গাচৌমুহনী থেকে প্রগতি স্কুলের পেছনের সড়ক ব্যবহার না করার জন্য জনসাধারণকে পরামর্শ দিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সাধারণ জনগণ এবং যানবাহন চালকদের এই দুটি পথ ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিট ইউজি 2026 পূর্ণ পরীক্ষার ওএমআর শীট সক্রিয় করেছে এবং প্রার্থীদের উত্তর রেকর্ড করেছে। এনটিএ জানিয়েছে, প্রার্থীরা তাদের আবেদন নম্বর ব্যবহার করে লগ ইন করতে পারবেন এবং স্ক্যানারের সঙ্গে নিজেদের চিহ্নিত করা উত্তর মিলিয়ে দেখতে পারবেন। যদি কোনো কিছু না মেলে প্রার্থীরা প্রশ্নটি নির্বাচন করে তাদের দাবি করা বিকল্পের টিক চিহ্ন দিতে পারবেন এবং 200 টাকার অফেরতযোগ্য প্রসেসিং ফি প্রদান করে একটি চ্যালেঞ্জ জমা দিতে পারবেন। সংস্থাটি স্পষ্ট করেছে, আপত্তি গৃহীত হলে ফি ফেরত পাওয়া হবে। ওএমআর আপত্তির সুবিধাটি এই মাসের 15 তারিখ পর্যন্ত পাওয়া যাবে। সাহায্যের জন্য প্রার্থীরা এনটিএ হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 11 7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এই মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক মেরা যুব ভারতের মাধ্যমে দেশব্যাপী নেশামুক্ত ইয়োবা ফর বিকশিত ভারত অভিযানের পরবর্তী পর্যায়ে চালু করেছে। এই পর্যায়ে প্রতিযোগিতাগুলো জেলা, রাজ্য এবং জাতীয় এ তিনটি স্তরে অনুষ্ঠিত হবে। মন্ত্রক সূত্রে জানা গেছে, মাই ভারত পোর্টালে গতকাল থেকে নিবন্ধন শুরু হয়েছে। আগামী 24 জুলাই থেকে 27 জুলাই পর্যন্ত জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাজ্য স্তরের চ্যাম্পিয়নদের আগামী 12 ও 13 আগস্ট জাতীয় যুব সম্মেলনে জাতীয় স্তরে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য নয়াদিল্লিতে আমন্ত্রণ জানানো হবে। নৃত্য, সঙ্গীত, রিল ও স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, পথনাটক এবং কবিতা এই 5টি সৃজনশীল বিভাগে মাই ভারতের প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতাটি 15 থেকে 29 বছর বয়সী যুবক যুবতীদের জন্য উন্মুক্ত। অংশগ্রহণকারীরা হিন্দি, ইংরেজি সহ সমস্ত আঞ্চলিক ভাষায় তাদের লেখা জমা দিতে পারবেন। ভারত আবহাওয়া বিভাগ আজ পর্যন্ত বিহার ও উড়িষ্যায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, আজ অরুণাচল প্রদেশ, ছত্রিশগড়, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম এবং মেঘালয়ও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তর আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা ও সিপাহীজলা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা পক্তমা পরিও বিথিকা দেববর্মা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বরকনি অফিসিয়াল ওয়েবসাইট নিট ইউজি 2026 নি তেওয়াইশা আমচুকমুংনি ওয়েমার শিট ইয়াচাখাতে ফিরক মঙ্গুলাই রেকর্ড খেলাইকা এনটিএ শাকলাইখা আমচুকমুংরি নাই বরকনি কই মঙ্গুলাই বাই লগ ইন খেলাই মানবাইয়ানো তে স্ক্যানার বাই শাকনি সিনি মুংরি ওই ফিরক মঙ্গুলাই নাই মানবাইয়ানো তমু মংসাসক চায়া তংকে আজ সং মুংরি গৈ রাং খক নৈরা প্রসেসিং ফিরি ওই চ্যালেঞ্জ খেলাই মানু অ শেপ অ তালনি চিবা শালমারি জরা তঙ্গানো আবুনি বাগৈন আমচুকমুং রেনাই রক এনটিএ হেল্পলাইন করঙ্গই মানবায়ানো মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি উদয়পুর গুমতি হাঙ্কুনি খক চুখু চিথাম রেজাক নৈচিবুরী রাশাই রাংনি কাইচি হামক্রাই গনাং তাংবতাং চেঙ্গানোতে হলং থং কায়ানো উদয়পুরের রাজস্বী কলা ক্ষেত্র যুগালজাক পান্দানি বিশিনতেই সাখাম রং থংতে কামি হামক্রাইনো খবুই বেবাগৈ কাইচি তাংবতাং ন ফিয়গুই রেওয়ানো মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা হাপাং বেবাক লুকু হামক্রাই সামুং বুতাং নি নাহার মুং অংখা লুকুরগ্ন বেবাক ফাইসিংতে সেবরেনানি আবুনি বাগের প্রশাসনিক বেবাক বেড়ে

0: ni officer rok bai tong ko song tong nai luku rok ni logi kathalai mung ni hoja khlai mung bang re nam nangan miya tang no kotoro video conference ni bising te songsajak tax monitoring system ni koklam pandao montriokra okok shaka aro montriokra haste ni juda juda hang ko ni shakham nok ni kok tuma nahar ka te puila berem ni shakham nok ni shep shap kaham ke naina bagai nangmani dagi mung rikha भारत ने नखायोंग चेरी नाई नाई मथने गगनजान क्रु मोड्यूल शेपने कायथाम नांगकुकमा आमजोक नाईमोंग चासाका अबनी बिशिंग क्रु मोड्यूल ऑपरेटिंग सिस्टम ने सामोंग क्रु ते सर्विस मोड्यूल मानजुनाय अम्बिकल मेकानिजम खाकमुंग ते एपेक्स कवर खाकमा जोड़ा क्रु मोड्यूल ने तांग शेप दिखलो कराखाई चेरी नाइजाखा इसरो ने खाकामुंग ओ आमजुकमुंग नाईमुंग बाय गगनजान थांगनाय एस्ट्रोनॉट्स रोगने नाईमथां करा खलाइना लाम नांगकुकमा हामग्राय अंगानो মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ও তালনি নৈচিদ শালমারি ককতি শাল ফুংনি দামচি সাহ আকাশবাণী মন কি বাত পান্ডাও হা কতর্তে বই হা কত নি লুকুরক বাই ককলাম শালায়ানে অবঙ্গানে মন কি বাত নি ফিল সারা থামচিদ বেরেমনি পান্ডা মন্ত্রী বক্রক লুকুরক নবরক নি ওয়ান সুকমা খাকামা মন কি বাত পান্ডাও রহরে নানি বাগিন সাহরানি কবখা মাইগভ ওপেন ফোরাম এবাখে নমো এপস লুকুরক নি ওয়ান সুক মুং রগ্ন রহরে মানবায়ানে টোল ফ্রি নম্বর 1800117800 और नम्बर कल खलाई हिंदी एवं इंग्रजी बाय वांशुक मुंगरग्न रेकॉर्ड खलाई मानन अबनो कारिबो 1922 नम्बर मिस कॉल रिउ जे लिंक मानन आपतेबो एसएमएस खलाई मानबायन फोन लाइन अ तालनि बुसगांग शालनि चिब्रे शालमारी जरा फियोगजा तंगानो হুকবা মন্ত্রী রতনলাল নাথ সাকা হাস্তেনে অমতুই বুথাইতে কাউজি বুথাই আরব আমি শাহিনী দুবাই নিহাতি ও সবইকা হদা লামতে ব শাকলাইকা অবহাইকেন ত্রিপুরানি হুকবানি মুই কথং থাই কথং হায়ং নিহাতি ও সবইয়ান হুকবার খলাইনাই রকনে আজি মুং বা বাঙ্গানতে ত্রিপুরা হাস্তে সিনিমুং মানান জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা হাস্তেনে রি ইয়াক থান্তি তসর সুনামকর হামক্রাই খলাইনা নাহারিন কেন্দ্রনি মন্ত্রী গিরিরাজ সিং নেথানি ককচাপ তিশাকা মিয়া দিলে কতালো কেন্দ্রনি মন্ত্রী বাই ককলাম সালাইমাও ও ককচাপ নতিশাও বো ব হাস্তে ও কাইশা কথাজাক টেক্সটাইল পার্ক সিল্ক পার্ক ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি সেন্ট্রাল সিল্ক রিলিং রংনকনি ইউনিট সুনামনানি ককচাপ তিশাকা আগরতলা কাটাখাল গানানি বানতে দুর্গা চমনি নিসেমি প্রগতি রংনকনি উকলক লাহারতুই তংকশং লুকুরগ্ন থাংলাই সু খলাইয়া তংনানি কবক মুং নারেখা শালথাং ত্রিপুরা হাংক নাইকল ফাং তে ওয়াইশা দাগি মুং মাইনিয়া সাক জরা লুকুরক তে মালখুং মথনাই রগ্ন ও কনৈ লামাতে থাংলাই সু খলাইয়া তংনা বাগে কবক মুং নারেখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকল জাক অরনি উলনি ডিভিশন লিগ ফুটবল বাতাইলাই মুং মিয়ানি থংলাইমাও ত্রিবুনী সংঘ কপ্লাই এংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসাজাক থংলাইমাও ত্রিবুনী সংঘ ব্রই নৈ গোল নিফের বাই ফ্রেন্ডস ইউনিয়ন ম্যাচ এনখা বুসকাং দামনৈ চিব্রিয় হাস্তেনি শালথাংতে সিপাহী জলা হাঙ্কর গবাং ওয়াতে ওয়াউই মানুহনি হজক রেখা নবার তৈবা নাইখুং আবনো কারইব তে কুবনি হাঙ্কর গব ওয়াতে ওয়াউই মানুহনি হজাক মৌ রেখা নাইখুং তিনি শালনি শাকানি তুংমারি থামচিনি ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তঙ্গই মানু তিনি আইচুক নি বুখাগ খামানি তুংমারি তংমানি নৈচিদক দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস ককতমা পরিমং তাবুক জড়াতে অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াই খেলাই জাগানে হনে দাম সিতামই সতি বুড়ি চিবাও
1: এতক্ষণ শুনলেন প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্রে স্থানীয় বাংলা সংবাদ ও কক্সবাজার সংবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনুন রবীন্দ্রীয় সঙ্গীত গীতালী অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের শিল্পী বুলু কপাট।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত গীতালি অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের শিল্পী ছিলেন বুলু কপাট। আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যে আপনাদের দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত রিলে করে শোনানো হচ্ছে।

অনুষ্ঠানে এবারের গানটি শোনাচ্ছি, একান্ত আপন ছবি থেকে, শিল্পী আশা ভোঁসলে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। অনুষ্ঠানে এবারে গানটি শোনাচ্ছি অনুরাগের ছোঁয়া ছবি থেকে, শিল্পী আশা ভোঁসলে।

ছায়াগীতি অনুষ্ঠানে এবারে গানটি শোনাচ্ছি। মোহনার দিকে ছবি দেখে শিল্পী আশা ভোঁসলে।

অনুষ্ঠানে এবারে গানটি শোনাচ্ছি, শতরূপা ছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর।

এতক্ষণ শুনলেন ছায়াগীতি অনুষ্ঠানে বাংলা ছায়াছবির গান। শিল্পী ছিলেন আশা ভোঁসলে এবং লতা মঙ্গেশকর, আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে আপনাদের দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন। শ্রোতা বন্ধুরা, আপনার অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনুন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। অনুষ্ঠানে আজকের প্রথম গানটি শোনাচ্ছি হিলু ছবি থেকে, শিল্পী রেশমা।

অনুষ্ঠানে এবার গানটি শোনাচ্ছি, হাম কিসি সে কম নেহি ছবি থেকে। শিল্পী হলেন মোহাম্মদ রফি, আশা ভোঁসলে এবং সহশিল্পীবৃন্দ।

এবারে গানটি শোনাচ্ছি উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে, হাম দিল রে চুকে সনম ছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন হিন্দি ছায়া ছবির গানের অনুষ্ঠান গানে গানে। অনুষ্ঠানে এবার গানটি শোনাচ্ছি নুরি ছবি থেকে। শিল্পীরা হলেন লতা মঙ্গেশকর এবং নিতিন মুকেশ।

গানে গানে অনুষ্ঠানে এবারে গানটি শোনাচ্ছি, সোনু নিগম এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে কভি আলবিদা না কেহনা ছবি থেকে।

গান গানে অনুষ্ঠানে এবার গানটি শোনাচ্ছি, হামেনে ভি প্যার কিয়া ছবি থেকে। শিল্পী হবেন কুমার শানু এবং অলকা ইয়াগনিক।

তো বন্ধুরা, এই গানটি দিয়ে শেষ করছি আজকের মতো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। এই অনুষ্ঠান আবারও আপনারা শুনতে পাবেন আগামীকাল ঠিক একই সময়ে।

এতক্ষণ শুনলেন হিন্দি চলচ্চিত্র বিজ্ঞানের অনুষ্ঠান গানে গানে, আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে আপনাদের দিল্লি কেন্দ্রীয় হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান দেশবন্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে এফএম প্লেজার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনুন ভজন, শিল্পী অনুপ জালোটা।

এতক্ষণ শুনলেন ভজন, শিল্পী ছিলেন অনুপ জালোটা। আকাশবাণী বিলোনিয়া। একটু পরেই আপনাদের প্রথমে দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এর অব্যতি পরেই এফএম উজ্জয়ন্তের ককবার্ক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

小波爷。

chụp với tê tì ô.

허예요, 나이 섣보예요.

Kang Pak.

0: হামবাই আবু বেলা বেলা কেন হামবাই সঙ্গ মূসুক মানি খা সঙ্গনা মূসুক মানি আবু সঙ্গে সুখে নখানি সালদালা চুকরি ফানো খাগনা মূসুক দো ওয়াইশ সুখে বা সঙ্গ একদম রং পয়সা ফান হোক গবং মা অংনা মূসুক হ্যাঁ কে ওয়াইশ সুখে বা বেলা কেন নাইথকনা মূসুক আতে সিনি লাংমাও আবার মূসুক মানি নাংমানি মানিলে সিন থানি সামুং নুমুং নক তাই কান মুং সুমুং আবর হাজার হাজার হাইন হাই কক দুফাসিং থাকলাইনাই সাবোবাদ হ্যালো লামসগো দিবর গামিয়া ফর আও সাবঙ্কা সাগরা দি সালিম সাসু কামি আও বিয়াং খা সাগর গিয়া সাসু আও সিদাই মোহন বল আও আও দ দ নাং মানি
1: আও মো সুমা বাই নাং মানে আবো মানে
0: আবো তাম
1: সুবর আও আবো ওয়ান টু মাই কে আবো বলে কি হালক বর গানা গানা গজা বত আছে আবো কাগম নিছেন তত পকাই ও হে কো বি বাহন তত বাহন তন ন লাগে আবো হাই কি আছে যে হালক বর ন হালক গানা মা ন ও কক নি ও কক মাঙ্গো আছে গানা গজা বত
0: আও
1: আবো সঙ্গনা সেনকাই নাংমানি তো এফরো সঙ্গনাঙ্গো আপনো ওয়ান সঙ্গনাঙ্গো খাইও ও ও নাংমানি মানুষ আং পাইনি বা আঙ্গো অপনো আং আং জানা মানা মুসঙ্গো আনি ইয়াগো দংনা নাঙ্গো ওয়ান সঙ্গাগো মানে ফানংকা রাং পয়সার ফান খাতা হ্যাঁ আম বাগিনো কেতাবো আম বাগিনো নাইনে সঙ্গকো বেলাইছে বড় গানানি হালক হুঙ্গাগো তা আং গানা গানানি হালক মানে নাংমা বাগানে ওয়ান সুদাগ ওখানে ওয়ান সুমানি বিশৃঙ্খল যখন নাংমানি বক খাইও নাংমানি বিশৃঙ্খল ওয়ান সুমা খাইও ওয়ান সুমা বিশৃঙ্খল নাংমানি নো বসং সামুং থেপালাই মানুকা
0: লাইজাগো
1: ইঙ্গে তা মঙ্গাবা তে কিছা অর তে কিছা ওয়ান সুমি নাই খাইলে কালাইজাগো আগুরং নিসং এবং মা বরক ন সং বাক্সা বাক্সা ন নুখা নুগো তাবুকম নিসং মানে আর মানুষ রোগ বা সামুং রোগ আছে নাংখাইয়া রোগ রং দিয়াব না নাইছে চেঙ্গ উত্তরে রং খানা বিশেষ দক্ষতা বং ওয়ান জেরাই খোবা মানে আবো আছে বং নিবাগে না নাইয়া এখন আবন বরক নাংজাগো মানা মুসুম তাইক এখন নিতেন মানে দামনি মানে পেনংখা একেবা মোবাইল ফোন তাবং দিনবা আই দাম দাম নি মোবাইল ফোন তো নিয়া মুসং লাইয়া দিবা
0: আও আও আও কম এ আও দাম কম ফোন আছে আ সামুং সামুং হেদা
1: এ এ এ এনকা আবো হংকাইবা আবো খাইবা বেলাই কো নাং খাইয়া আবো তা খাইয়া হাইং যাও কথা কোন সং ও ওয়ান সং ও খাও ফাই মানে এনকা নাং মানে নু সাক সাক কে ওয়ান সং মানে ও আং নাং ও নিয়া পখাও ওয়ান সং
0: আও আও নাং মানে বিশিং কি মুসুং মানে খাইও
1: এ নাং মানে বিশিং কি
0: মুসুং মা
1: খাইও ওয়ান সময় বিশিং তিনি
0: মুসুং মা খাই
1: নাং মানে বো আবো সং থেবার যাগো তা
0: আও দা
1: এনকা আবো তো সং কাম কে বা নাং গো সি হিনি কিপা ন বো বো নাং মু কাগি বেলাকে সরব সাথে নাং গই বেলাকে সামুং সুক না যা আবো ন ওয়ান সুক জিন সামুং মা ফলে লাগে যা
0: আও দ হামবাই বেলাই ন হামবাই তা
1: খমু হামবাই হামবাই
0: আও বেলাই ন নাং কুক মানি খনা তো তোকে সাইকলাং হাসি তা খুক সালিম সাসু পারানি জং সাইমা ন বেলাইখান নাংখুমান কাইসা বিনি কক ন মা কুপনেকা রমদি মোবাইল বেস জেসে দামনি সানো ফিয়াবা দাম কম নিব আভাই আমা হাই সাম হাইফন আছে আর দামনি আবু হুমকে মুসুক মানি জং সামুং নাং মানি হিংকে রমদি জং পড়ি নানি বাকি ফোন মোবাইল নাং তোকা তাবু তো গবং মানো থানাই লাই থাংলাই জ্বরাও জেফর করোনানি বন্ধং ফুরো ইয়া সিয়াগ্রা গাড়ি লাই থাংলাই সুইমেয়াং ফুরোকে মোবাইল বাই মাংস সেরাই রক পড়ি আপুরুখ আবোখ নাংমানি ফিয়াবা আবোনি বিশিক নং নাংমানি বাইং জায়গা ওই গবাং মা কতর খাইমানু খাইনানি মুসুংখে আবোখ মুসুংমানি বো খব জাগাই থাঙ্গ আবো হাইনি অতাই কিসা কগাং সানা মুসুং ও কাইসা কক দং সিনি খা কাতই অংখে রাজা মাসাফু আবোখ সিনি মুসুংমানি সং

0: 하가마니 아부 응칸게 라자세 마사후 파딩 교수로 한여하이 꼭두 과신과 탕라네 꼭두 고부 사부도 아우 꼭두 교수마니노 꼭두 그나양의 란샤수이 마르카 승 사이모노 지니 랑마오 낭마니 마니 다모 한게 보일라 한게 시니 사우이 동나니 사모 대인옥 তাই কানমং সুমুং আবরক আবরক খে একদম নাংকুক মানে আবু কুড়ি খে সিনি লাংম সং তাই কথা তঙ্গি মানিয়া মুসুং মানে আবং খা সং জে থাসিং সালাই মানে গবং মান নং বুড়ি না ছক পা নং মাল মুসুং খা হাই একেবা সং গবং মাতি বিরগো নগুই ফানো নাইক নাইকি আম হাইরক ফানো অং নানি মুসুং খা তকে ফান মশানো মুসুং খা একদম বুড়ি না ছক না মুসুং তা ফিয়া বানি নি লাংম খা আসং নাই থগে আবু খে মুসুং মানে কলাই থাঙ্গো ভাই অজর হাই হাই কোকদু খাসিং থাকলে নেই কোকদু গোবা সাবুবাদ হ্যালো হ্যালো লামস এই খাই তো লামস গতি পর গাম ফেরো এই সাবু গাম ভাই এই এই সাবু কা সাগরে দেই আ মিলোনি আনি অনিল ত্রিপুরা এই অনিল ত্রিপুরা
1: বলাই বলাই হাম ভাই মার্গ এফএস সোসিয়াল সব নামানি ভাই হুম
0: দাগো সাই
1: গামদে ভাই
0: নে কাহানা তো কাহানা তো সাগে দে
1: দে দে তিন আর ওয়াই তোমা কক দে
0: আও নাং মানি ভাই মুসু মানি ন তুই ওয়া ছালাই তো এ
1: আমো খানাই তো ন নি আমি গ্রাম ন
0: আও দাগো সাই কেন দে
1: চলে মা খানি এ দো
0: হ্যাঁ
1: চলে বিলুনি আতে না ভাই
0: আ
1: চলে বিলুনি আতে বিলুনি বন্ধ নাই আমি গিয়া
0: আও নরক বিলনিয়া বন্ধ খা নরক খাই মানাই মোবাইল অ্যাপস না ডাউনলোড থাই খাই মানাই আও আও দা কোন দা
1: আও তা মোবাইল হল ঠিক না মাগো
0: আও
1: এ না ওয়ান সুমা কক দে
0: এই নাংমানি ভাই মুসু মানি
1: আ নাংমানি ভাই মুসু মানি
0: হে
1: আ বাখালে কাজ মুসু ইয়া মানে যাক ভাই সাং মইয়া হলে আরে ইতে না
0: আও হামবাই বেলে না হামবাই খানামান বাগৈ
1: এ এ আমাই রেকর্ড মুকু হামবাই
0: আও আবাই কেন খনাই তো দিতেইব এ
1: এ
0: আও হামবাই আকো দিপল কা হাম আজি সিন তাকো গনিল ত্রিপুরা বনে বেলাই নো হামবাই জেসে কিসি সা খনাই মানো হানপা নো বড় অক্সি নিও পান্দা নো খনাই তো মানে বাগৈ তাই সং সাইমানো জেস প্রো রেডিও দুই খানাই মেয়া হাঙ্কে নরক মোবাইল গতর ডংকে নরক অ্যাপস ডাউনলোড খাইয়েই নরক খানাই মানে প্লে ওস্তর থাঙ্গি নিউজ অন এয়ার হাঙ্গাই কাইসা প্রসার ভারতী অ্যাপস দঙ্গ আপন ডাউন খাইমানি ইয়াগুলো লাইভ রেডিও ওপেন খাইকাঙ্কে খুলো কাঙ্কে লাইভ রেডিও থাঙ্গি এফ এম জয়ন্ত হনে নাইটু খাঙ্কে সুই নাইটু খাঙ্কে নব খানাই মানে হাজে গেজরাও হাজে হাই কোকটো কাছে ক্রিং জাক তো মবা আইয়া সাগি নাইলে নাই সাববত হ্যালো
2: হ্যালো ম্যাম দীপুর কাহাম
0: আও দীপুর কাহাম লামছগো
2: আম পেরো জিতে আছে শান্তি বাজার
0: আও আও ই ই
2: তিনি না ওয়ান সুম পান্দাই কে ওয়ান সুম মানে ভাই নাং মানে হাই বদে
0: নাং মানে ভাই মুসুম মানে
2: নে মুসুম মানে আছে আং মুতং মানে নাং মানে ইংকে কক তাবক যে চিনে বক্স হাচুরাই চুরাই রোগ কবাং মা জাগান নুবি মানো তো ড্রাগ সানাই চাও আরক ন চাক ন কবর ন আ ওয়ান পুগি না ইউ মানে ভাই কে নাং মানে না কাহাম লামা তুলাং মানে বড় ন ভাই কে কাহাম কুছু গো কারি মানে আবন ন লেখে ওয়ান পুগি থা মাতমস ওয়ান পুগি না ইউ তা
0: আ আ আবার বেলাই
2: এই কই সাইকে বচু বড়ক নি সিং গয় আছে ভাই ভাই কে থই না নাখা আবার না পিছা কে থাং তং খান মা তং খান কে তে কাম গো ওয়ান সু মা ভাই তা ওয়ান সু গিন খান কে
0: আও দা কো বেলাই
2: তে তাও তা আবো হি এই হাম
0: ভাই এই তাম কা থুইয়া তং খে
2: এ থুইয়া তং খান কে হাম তে তে কিসা দে হাম ন হি নে মা ওয়ান সু তা আবো না ইসন আশীর্বাদ দাও গো তো ফ্রিনা নাম বলে ওয়াইসাপ পৃথিবী ফাইও আমার বুতং রে না বাবা
0: আও আও দাগন হামবাই আও সংসার যত মানে ন সালসা আসাকে সালসা যত ইয়া করি মাথা নাই কেব ফানো আবনো ইয়গুই মাইয়া

শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী উজ্জয়ন্তরের ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানটি আবারও শুনতে পাবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদের পর আকাশবাণী বিলোনিয়া। এবারে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ বৃহত্তম আন্তর্জাতিক বস্ত্র প্রদর্শনী ভারত টেক্স 2026-এর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিশেষ উদ্যোগে অংশ নিচ্ছেন 130টি দেশের প্রদর্শক এবং ক্ষুদ্র শিল্পোদ্যোক্তারা। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আগামীকাল থেকে কার্যকর হবে। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ

0: নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের উপর্যুপরি হামলায় মধ্যপ্রাচ্যের সংকট আরও তীব্র হয়েছে। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করছে। মূল অনুষ্ঠানটি হচ্ছে কলকাতার রবীন্দ্র সদনে। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। আজ সেই বিস্তারিত খবরে, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বস্ত্র প্রদর্শনী ভারত টেক্স 2026 আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এই কর্মসূচির উদ্বোধন করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, ভারত টেক্স হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিশেষ উদ্যোগ। চলতি বছর 60,000-এরও বেশি ক্রেতা এবং 130টি দেশের প্রদর্শক এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তারাও এখানে যোগ দিয়েছেন।
1: দুনিয়াকে 130 দেশों से ऊपर बायर आया है। अभी मोदी जी ने 56 देशों से FTA हो रहा, कुछ से हो गया है, कुछ से बाकी। ये बताता है कि आज 60,000 से ऊपर एग्जीबिटर आए हैं। और सबसे बड़ी खासियत है, इस एक्सपो में 90% MSME आए हैं। मैं उम्मीद कर रहा हूं कि इस बार जो बायर आ रहे हैं, ये सारे दुनिया के रिकॉर्ड को तोड़ेंगे।
0: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এবং বিভিন্ন রাজ্যের বস্ত্রমন্ত্রীরাও। বস্ত্রশিল্প, ফ্যাশন, প্রযুক্তি, বিনিয়োগ, উদ্ভাবন এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান বিকাশের দিকটি এখানে তুলে ধরা হচ্ছে। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি CETA আগামীকাল থেকে কার্যকর হবে। এই চুক্তির ফলে ব্রিটেনের বাজারে রপ্তানিযোগ্য প্রায় সব ভারতীয় পণ্যের ক্ষেত্রে কোনো শুল্ক লাগবে না। কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করা এবং দুদেশের সমৃদ্ধির লক্ষ্যে ভারত ও ব্রিটেনের সহযোগিতার প্রতিফলন হল এই চুক্তি। 2021 সালের মে মাসে উন্নত বাণিজ্য অংশীদারিত্ব এবং ভারত ব্রিটেন রূপরেখা 2030 গ্রহণের মাধ্যমে এই চুক্তির ভিত তৈরি হয়। এর লক্ষ্য ছিল 2030 সালের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে $100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা। ভারত ব্রিটেন বাণিজ্য চুক্তির বাস্তবায়ন বিশ্বের মধ্যে সুসংহত, স্থিতিশীল ও প্রতিযোগিতামূলক অর্থনীতি হয়ে ওঠার লক্ষ্যে ভারতের যাত্রাপথের একটি বড় পদক্ষেপ। এর ফলে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ওপর 70%, সামুদ্রিক পণ্যের ওপর 21% বেশি, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশের ওপর প্রায় 18%, জুতো ও অন্যান্য চামড়াজাতীয় পণ্যের ওপর 16% পর্যন্ত এবং বস্ত্র ও পোশাকের ওপর প্রায় 12% শুল্ক শূন্যে নেমে আসবে। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ UNSC-তে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে ভারতের এই প্রচারের সূচনা করে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেন, সংঘাতদীর্ণ ও অস্থিতিশীল বর্তমান বিশ্বব্যবস্থায় রাষ্ট্রসংঘের ভূমিকা আগের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভারত আস্থা, অখণ্ডতা ও নিয়মবিধির ওপর নির্ভর করে বিশ্বশান্তি, নিরাপত্তা ও ভারসাম্যযুক্ত উন্নয়নের লক্ষ্যে যে মতাদর্শ নিয়ে এগিয়ে চলেছে, সেই ভাবধারা সিকিউরিং হোলিস্টিক অ্যাডভান্সমেন্ট থ্রু নর্মস, ট্রাস্ট অ্যান্ড ইন্টেগ্রিটি বা শান্তির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন বিদেশমন্ত্রী।
2: As a candidate, it is natural that member states would like to understand what India brings to the table. One part of that is our vision of the priorities that the world and the United Nations must address. The other is a track record which enables the international community to make its own judgment. Let me address the priorities first. As we contemplate the global order, India's focus will be on working for a secure, peaceful and equitable world.
0: মার্কিন যুক্তরাষ্ট্র পরপর তৃতীয় রাতেও ইরানের বিরুদ্ধে আক্রমণ চালানোয় মধ্যপ্রাচ্যের সংকট আরও গভীর হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, তারা আবু মুসা, বন্দর আব্বাস, বুশাহার, চাবাহার, জাস্ক এবং কোনারকের ওপর ইরানি তটরক্ষী বাহিনীকে লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন আক্রমণ চালিয়েছে। ইরান এই হামলার কথা স্বীকার করলেও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর স্বীকার করেনি। সেন্টকম আরও বলেছে, ইরানি বাহিনীর সামরিক ক্ষমতা দুর্বল করতে এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বন্ধ করার জন্যই নতুন করে তাদের এই আক্রমণ। ইরানও পাল্টা বাহরিন, জর্ডনকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যাবার সময় আমির শাহের দুটি ট্যাঙ্কারে তেহরান হামলা চালালে একজন নৌসেনা নিহত এবং অন্য 8 জন জখম হন। আমির শাহের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ট্যাংকার দুটির ওপর ইরানি

খারিজ করে দিয়েছে। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির প্রয়াণে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে শোকবার্তা জানাতে সংসদ ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু আজ দোহা রওনা হয়েছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, আধুনিক কাতার গঠনে আমির শেখ হামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, ভারতের সঙ্গেও তার সম্পর্ক ছিল গভীর। নিউজিল্যান্ডের অকল্যান্ডে একটি অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গোমাংস উৎপাদনকারী দেশ হিসেবে দাবি করেছেন বলে সমাজ মাধ্যমে যে ভিডিও ছড়িয়ে পড়েছে তা ভুয়ো বলে জানিয়েছে সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যে এবং প্রধানমন্ত্রী এমন কোনো মন্তব্য করেননি। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়নের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটির প্রথম পর্ব শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করছে। 2023-এর ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে মূল অনুষ্ঠানটি হচ্ছে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদনে, পাশাপাশি সেখানেই আয়োজিত হচ্ছে দিব্য কলা মেলা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর উদ্বোধন করবেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার এবং প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। নবান্ন সূত্রে জানা গেছে, এই সাক্ষাতে রাজ্যের কৃষি, গ্রামোন্নয়ন, আবাসন ও কর্মসংস্থান নিয়ে বিস্তার আলোচনা হয়েছে। বৈঠকের শুরুতে নবান্নে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তারা। পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষস্তরে আরেক দফা বড়সড় রদবদল করা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের এক নির্দেশিকায় আজ একযোগে 33 জন আইপিএস এবং WBPS আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে ডিজি কারা নটরাজন রমেশবাবুকে রাজ্য সিআইডির ডিজি পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের লাতেহার জেলার চান্দওয়া থানা এলাকা থেকে নিষিদ্ধ মাওবাদী সংগঠনের আঞ্চলিক কমান্ডার রবীন্দ্র গঞ্জুকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার মাথার দাম ছিল 20 লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, 2019 সালে 22 নভেম্বর চান্দওয়ার লুকুইয়া মোড়ের কাছে পুলিশের ওপর হামলার ঘটনায় গঞ্জু ছিল মূল অভিযুক্ত। ওই ঘটনায় 4 পুলিশকর্মী নিহত হয়েছিলেন। ব্যাংককের একটি মিউজিক বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 30। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় আহত 70 জনেরও বেশি এখনও হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের মধ্যে 24 জনের অবস্থা আশঙ্কাজনক। আগুন লাগার কারণ এবং বাড়তি নিরাপত্তা বিধি মেনে চলছিল কিনা তা নিয়ে তদন্ত চলছে। রথযাত্রার প্রাক্কালে আজ ওড়িশার পুরী, হুগলির মাহেশ সহ বিভিন্ন স্থানে ঐতিহ্য অনুযায়ী জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রার পবিত্র নবযৌবন উৎসব পালিত হচ্ছে। পক্ষকালব্যাপী আনসারা বা অদর দর্শনের পর জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রাকে আজ আবার দর্শন করা যাবে। স্নান পূর্ণিমার পর এই 3 দেবী অসুস্থ হয়ে পড়েন বলে ধর্মীয় বিশ্বাস। নবযৌবন উৎসবে জগন্নাথ দেবকে রাজবেশে সাজিয়ে অভিষেকের পর বিশেষ ভোগ নিবেদন করা হচ্ছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। বার্মিংহামের এজবাস্টানে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে আজ ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ বৃহত্তম আন্তর্জাতিক বস্ত্র প্রদর্শনী ভারত টেক্স 2026-এর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিশেষ উদ্যোগে অংশ নিচ্ছেন 130টি দেশের প্রদর্শক ও ক্ষুদ্র শিল্পোদ্যোক্তারা। খবর শেষ হলো।

এতক্ষণ শুনলেন আকাশবাণী উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান, আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এবারে শুনবেন দিল্লি কেন্দ্রের মধ্যাহ্ন সংবাদ।

0: 5টা বাজে, ওই ওই টাইমটা মানে ওই সময়টা মানে আমার সহ্য হয় না, ওই ওই কারণে না ফাইতে কারণে হাজিরা কাজ করতে আছি।
1: আচ্ছা, আপনি মেনলি রিক্সা চালান?
0: হ্যাঁ, মেন হলো রিক্সা।
1: রিক্সা চালান কত বছর ধরে আজকে?
0: আজকে ধরেন 40 বছর। হ্যাঁ,
1: নিজের রিক্সা তো?
0: হ্যাঁ, নিজের রিক্সা।
1: হ্যাঁ, এই যে রিক্সা যে চালান, মানে মেনলি হলো ঠেলা, ঠেলাটা?
0: হ্যাঁ, ঠেলা।
1: এটার মধ্যে কী কী ধরনের আপনি মাল বহন করেন?
0: ওই তো রড, সিমেন্ট, ইট, বালি, এদিকে বহন করি।
1: আচ্ছা,
0: তো সাতপুরাতে সবসময় সাতপুরাতে থাকি। রড সিমেন্টটা মানে বেশিরভাগ রড সিমেন্টটা পরে আর কি, রড সিমেন্টটার চাহিদাটা বেশি।
1: আচ্ছা, এই যে আপনার কাজটা করেন, যে রিক্সা চালান, চালানো যেটা, এটা কখন কোথেকে শিখেছেন, কীভাবে শিখেছেন?
0: এটা বিলোনিয়া শিখেছি, ওই এক নম্বর টিলা, আগে এক নম্বর টিলা থেকে একটা রিক্সা ভাড়া নিয়ে চালাইছি, আগরতলা যাইও চালাইছি প্রায় 6 মাসের মতো। এরপরে আমি ওই বাংলাদেশে গেছিলাম মামার বাড়িতে দক্ষিণ হাতিয়া, ওইখানেও আপনার 6 মাসের মতো চালাইছি।
1: আচ্ছা,
0: মামার বাড়িতে গিয়ে নিচে পকেট খরচ, সন্ধ্যার সময় তো সকাল বিকাল তো পকেট খরচ লাগে, পকেট খরচ 20-25 টাকা, 100 টাকা নিচে পকেট খরচ লাগে, ওই কারণে আমি ইয়া করি আর কি।
1: তখন থেকে শুরু করেছেন। এই যে রিক্সার মধ্যে যে আপনার সিমেন্ট অথবা অন্য মালগুলো তোলেন, নিজে নিজে সেগুলো করতে?
0: হ্যাঁ, নিজে নিজে করতে হয়, না কেউ হেল্প করে না, নিজে নিজেই। এই 5 বস্তা বেশি নেওয়া যায় না, কারণ 10 বস্তা হলে অন্য লোক লাগে, তো অন্য লোক তো তোকায় ভাই না, তো এই 5 বস্তা করে ঠাড়ি।
1: এই যে রিক্সা চালানোর কাজ যেটা, সেটা আপনার দিনের কখন থেকে শুরু হয়, কটা থেকে শুরু করেন?
0: ওই তো 9-10টা দিকে বাড়ি থেকে বাইরে হই, এই 12-1টা পর্যন্ত কাজ করি, এরপরে বাড়িতে চলে যাই
1: রিক্সা চালানোটা।
0: হ্যাঁ,
1: এরপরে
0: 250-500-300 যে সময় যা মিলে।
1: আর বিকেলবেলায় আপনি করেন না?
0: না, বিকেলবেলা করি না, বিকেলবেলা রেস্ট নিই।
1: হ্যাঁ, রেস্ট নেন?
0: হ্যাঁ, বিকেলবেলাটা দুপুরে ভাত খাবার পরে একটু রেস্ট নিই, আর করি না বিকেলবেলা, দুপুরের পরের থেকে আর করি না।
1: এর বাইরে রিক্সা চালানোর বাইরে আপনি বলছেন যে মানুষের হাজিরা কাজ করেন?
0: হাজিরা কাজ মাঝে মধ্যে করি, ওই যখন।
1: কী কী কাজ করেন সেটার মধ্যে?
0: সেটার মধ্যে ওই তো কাঠমিস্ত্রি তো আগে করছিলাম, ছাড়ে দিছি, ওই কামলা কামও আগে কামলা কাম করতে করি,
1: মানে বাঁশ বেতের কাজ।
0: হ্যাঁ, বাঁশ বেতের কাজ করি।
1: সেগুলো কোথেকে শিখেছেন?
0: দেখতে শিখি, ও আরেকজনের লোক গেছি, হ্যাঁ কই এমনি কর, হ্যাঁ কই এমনি কর, ওই করতে করতে মোটামুটি আইডিয়া হচ্ছে।
1: তো আপনি তো কাঠের কাজ যেটা করেন,
0: কাঠের গাছ আরও 10 বছর আগে করেছি, প্রায় বছরখানি মতন করছি। ওই বাসুমিস্ত্রি আছে, বাসুমিস্ত্রি লাগে ওয়াল মল্লিকের বাড়িতে প্রায় 6 মাসের মতো করছি, যা জানালা দিয়ে সিরিজকরণ, রং লাগানো, এটি 6 মাসের মতো নিয়ে করছি।
1: আর এই যে আপনি বিভিন্ন ধরনের কাজগুলো করেছেন, এটার মধ্যে কোন কাজটা আপনার বেশি ভালো লাগে?
0: কাজটা তো মানে ভালো লাগতে বলতে আমার রিক্সাটাই সবচেয়ে বেস্ট।
1: আচ্ছা,
0: রিক্সাটাই আমার সবচেয়ে বেস্ট, কারণ এটা কারো কথা শুনতে হয় না, নিজের মর্জি মতন। টিভি তো একটা দিয়েছি, আধা ঘন্টা পড়ছি, আধা ঘন্টা বসবার পরে না আরেকটা টিপ আছে, আরেকটা টিপ এটাও দিছি, কিন্তু হাজিরা কাজ করলে তো কেউ এরকম বইবেলা দিবে না, 10 মিনিট বসে মানে টাইম টু টাইম,
1: মানে
0: আধা ঘন্টা 1 ঘন্টা তো কাজ করতে হবে, আধা ঘন্টা 1 ঘন্টা কাজ করে হ্যাঁ আপনার কিন্তু রেস্ট নিতে হবে,
1: শরীর যদি ক্লান্ত থাকে তখন আপনি বিশ্রাম ইচ্ছাগুলো নিতে পারবেন?
0: নিতে পারি না।
1: আচ্ছা,
0: তারপরে রিক্সাটা হইলো তো বড় জিনিস, এটা আমার মর্জি, মনে করেন আজকে শরীর ভালো লাগতে আছে না, আমি চাইতাম না, আমার কেউ কিছু বলার নাই। আর মনে করেন আপনি হাজিরা কাছে কথা কয়েছি, বিকেলবেলা কথা কইছি, কালকে যদি কাজে না যায় ওই মালিকে আমারে বকবে, ওই মালিকে বলবে তুমি কালকে কথা কয়েছ এখন কেন যাতে না যাবে না, ওই আর কি। ওই কারণে আমি রিক্সাটা মানে বেশি ভালো ইয়া ভালো লাগে, এখনও আছে, এখনও রিক্সা আছে, এখনও রিক্সা চুমুনি আরেকজনের বাড়িতে রেখেছি।
1: তো এই যে বিভিন্ন ধরনের কাজগুলো করেন, এর মধ্যে কোনো ঝুঁকি আছে কি? কী ধরনের ঝুঁকি আছে?
0: ঝুঁকি বলতে এরকম ঝুঁকি নেই।
1: আচ্ছা,
0: এই তো আপটা উঠতে একটু কষ্ট হয়, এডে এডে ঝুঁকি করে ঝুঁকি করে রিক্সাটা নিই টানে, এটাই কষ্ট, নাহলে আর কিছু না।
1: আপনি যে এত বছর ধরে মানে পরিশ্রম করছেন, বিভিন্ন কাজগুলো করছেন, তো তো এতে

0: হ্যাঁ, আপনার কোনো স্মরণীয় কোনো ঘটনা আছে কি?
1: না, এরকম কোনো ঘটনা নেই, স্মরণীয় এরকম কোনো ঘটনা নেই।
0: মানে কোনো বাড়িতে কাজ করতে গেছেন অথবা কারো কাজ করছেন, এরকম কোনো তিক্ত অভিজ্ঞতা বা মধুর কোনো অভিজ্ঞতা এরকম কি আছে?
1: না, এরকম তো এখন তো আগে আগে ছিল, এখন নাই। এখন আর এখন হলো যেসি কাজ করছি, বাস চলে গেছি, বাসের দূরে টাকা পাওনা আছি, টাকা করছি, টাকা দিছে, বাস চলে গেছি। এরকম কোনো মধুর ই এখন নেই। আর এখন মানুষ এইসব দিন করো না, ভালো পায় না, একজনের বাড়িতে একজন যাও এটা পছন্দ করে না অনেকেই। এই তো আমি যে বাড়িতে আছি, এই বাড়ি বলতে পারি, আমি কারো বাড়ি ঘরে যাই না, আমার বাড়ি বলতে পারি। আর ভালো লাগে না, এ রাস্তাটাই বসে থাকে, হাওয়া বাতাস খাই, আর নাহলে কারো বাড়ি ঘরে ঢুকি না।
0: আপনি যখন কাজ শুরু করেছিলেন বলছেন যে আরও 40 বছর আগে থেকে শুরু করেছিলেন,
1: হ্যাঁ,
0: তখনকার সাথে এখনকার কাজের ফারাক কি দেখছেন আপনি?
1: ফারাক বলতে আগে তো মনে করেন 200-250 টাকা পাই, 2500 টাকা 3000 টাকা কাজ করছি দৈনিক,
0: দিনে
1: দিনে
0: রিক্সা থেকে,
1: রিক্সা থেকে।
0: আচ্ছা,
1: এ লিটন লিটন মালগার হোটেল ছিল, গায়ত্রী হোটেল, ওইখানে ভাড়া ছিল, দুজন ভদ্রলোক একরে প্রায় সময় রেডিও সেন্টারে আসত। নিয়ে আসলে 200 টাকা 250 টাকা 300 টাকা দিয়ে, ওই ওই কালে ওই তো তৎকালে আপনার ভালো ইয়ে ছিল, ইনকাম ছিল, এখন এখন ইনকাম নাই।
0: সেটা ইনকামটা কমে গেছে কেন?
1: এখন কমে গেছে, দ্রব্যমূল্য দাম বাড়ছে, নানান দিকে সব কিছু বাড়িয়ে গেছে, অটো বাড়িয়ে গেছে, রিক্সা বাড়িয়ে গেছে, ওই ব্যাটারি রিক্সা তারা লাগে, আমরা ঠেলা একটু কম কম চলে।
0: আচ্ছা,
1: আমি কত ইয়ে করছি, আমরা যে সময় রিক্সা সমিতি আসছিল বনকর, আমরা প্রচুর মিটিং করছি, অটোটা যাতে না বাইর করে, মদন দাস সুদেন দাসের লোকে আমরা ইয়ে করেছি, তো না কাজে তোমরাটা তোমরা খাবে, ওরাটা ওরা খাবে।
0: হ্যাঁ,
1: ওরাটা ওরা
0: বাজার,
1: হ্যাঁ কম্পিটিশন, হ্যাঁ ওরাটা ওরা খাবে, তোমরাটা তোমরা খাবে। তো এখন তো নাই, এখন তো রিক্সা সমিতি টমিতি নাই। আমি সত্য কথা কইতে কি,
0: হ্যাঁ এখন এখন বলছি মানে সময়ের অটো বেরিয়েছে, বিভিন্ন মালগাড়ি বেরিয়েছে, তারপর রিক্সাটা একটু
1: কমে গেছে,
0: কমে গেছে। আচ্ছা,
1: এখনও চাহিদা আছে, ঠেলাগুলোর এখনও চাহিদা আছে, তবে ইনকাম কম আর কি, ধর না 300 টাকা 400 টাকা 500 টাকা ওই এক দোকানে থাকলে, মানে ওই সাতমুড়া লিটন সাত দোকানে ওখানে থাকলে একটু ইনকাম ভালো হয়, 1000-1200-1500 সারাদিন ওই রড সিমেন্ট লয়ে পড়ে থাকে, এই রিক্সা দিয়ে কো আপনার গাড়ি দিই কো বাস মালিকের যে অর্ডার দেয় ওইভাবে আসতে আমরা কাজ করি, আছে এখনও আছে। আমার এখন বয়স হয়েছে, এখন রোগের আগে রোগে পড়ে গেছি, ডাক্তার ডাক্তার দেখাই, ওষুধ খাইতে আসি, ওই কারণে আমি আজকাল 9-8 মাস কম করছি, বলতে করতে আসি না, 8 মাসে আমি এই 8 মাসে আমি বসে আছি, কোনো কাজে করতে আসি না।
0: তো আপনার এই যে শ্রমের মাধ্যমে মোটামুটি ভালোই চলতে পারছেন, তাই তো?
1: হ্যাঁ, মোটামুটি
0: পরিবার চালাচ্ছেন,
1: চলে
0: আপনার জীবনকে আরো সুন্দর করে তুলুন, এ কামনা রাখছি।
1: ঠিক আছে,
2: শুনলেন শ্রমজীবী মানুষের মাঝে সাক্ষাতের ব্যক্তিগত অনুষ্ঠান। অনুষ্ঠানে সাক্ষাতের দান করলেন সাতমোড়া এলাকার রিক্সা শ্রমিক প্রদীপ পাল, আর সাক্ষাতের গ্রহণ করলেন তাপস সোম। আকাশবাণী বিলোনিয়া।

0: আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আমার কথা। আমি নারী অনুষ্ঠানে আমার কথায় আজ রয়েছেন সঙ্গীতশিল্পী এবং শিক্ষিকা মঞ্জুশ্রী বর্ধন।
1: নমস্কার, আমি মঞ্জুশ্রী বর্ধন। জীবনের ঊষর পথে ক্রমাগত চলতে থাকা একজন সাধারণ পথিক। এই চলায় নিরবচ্ছিন্ন সঙ্গী আমার গান। ছোট্টবেলা থেকে গ্রামের গানের স্কুলে সঙ্গীত শেখার হাতে খড়ি, যদিও গোমতী জেলা সদর উদয়পুরের গ্রামে আমাদের বাড়িটিতে গানের আবহ বরাবরই ছিল। প্রায় শৈশব থেকে জীবনের অনেকটা সময় বিভিন্ন ধরনের গান করেছি, কিন্তু একটা সময় সব ছাপিয়ে মনের গভীরে রবি ঠাকুরের গান গভীর ছাপ

মিলে। রবি ঠাকুরের গান আর আমার গুরু শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব রচিত গান আমাকে আত্মার খোরাক যোগায়। শিক্ষকতার পাশাপাশি গান টুকটাক লেখালেখি আর ছাত্রছাত্রীদের অফুরন্ত ভালোবাসা বাঁচার প্রধান রসদ। বাবার আশীর্বাদ ছিল বেতার শিল্পী যেন হতে পারি, সেই আশীর্বাদও সত্যি হয়ে ধরা দিয়েছে। গানের পাশাপাশি এমনকি কখনো কখনো গানকেও ছাপিয়ে যায় সবুজ প্রকৃতির প্রতি আমার এক অদ্ভুত ভালোবাসা। যে অকৃত্রিম ও অকৃপণ শান্তি গাছের সান্নিধ্যে পাই তা প্রায় বর্ণনাতীত। অবসর সময়ের সবটুকু গাছের সঙ্গে কাটাতে ভালো লাগে। রয়েছে এক ঘর পোষ্য, ওদের দেখাশোনা যত্ন। এত সবের মধ্যে নিজের জন্য সামান্য নিভৃতি প্রায় অধরায় থেকে যায়। তবে জীবনের কাছে আমার কোনো টার্গেট পূরণের ব্যস্ততা নেই বলে পথ যতই বন্ধুর হোক চলতে থাকব নিরন্তর। চড়ুই বেতি, চড়ুই বেতি, চড়ুই বেতি।

0: আমার কথা এই অনুষ্ঠানে আজ ছিলেন সঙ্গীত শিল্পী এবং শিক্ষিকা মঞ্জুশ্রী বর্ধন। এবারে শুনবেন এই পক্ষের দম্পতি।
1: নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, এই পক্ষের দম্পতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। সেই সঙ্গে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের দম্পতিকে। আমাদের আজকের দম্পতি বিলোনিয়া বিদ্যাপীঠ কর্নারের বাসিন্দা, অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রীযুক্ত শঙ্কর ভৌমিক এবং ওনার সহধর্মিনী শ্রীমতী শিখা পাল। সংসার মানে শুধু একসঙ্গে থাকা নয়, বরং বিশ্বাস, ভালোবাসা, সম্মান, সহযোগিতা এবং একে অপরের পাশে থাকার এক সুন্দর অঙ্গীকার। দুটি ভিন্ন মানুষ, দুটি ভিন্ন পরিবার, দুটি ভিন্ন স্বপ্ন একদিন যখন একসঙ্গে পথ চলা শুরু করেন, তখন ধীরে ধীরে গড়ে ওঠে একটি সুন্দর সংসার। শুনবো ওদের কাছ থেকে সেই পথ চলার গল্প। নমস্কার দাদা, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে, দাদা এবং দিদি দুজনকে জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে স্বাগত।
2: নমস্কার, আমি শঙ্কর ভৌমিক বলছি, বিদ্যাপীঠ কন্যার থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক। বর্তমানে আমি বিলোনিয়া স্থিত বিদ্যাপীঠ কন্যারে নিজ বাড়িতেই অবস্থান করছি। ধন্যবাদ আপনাকে।
1: আপনাকেও ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সাড়া দেওয়ার জন্য। প্রথমে আপনাদের নিজেদের সম্পর্কে একটু বলুন, কোথায় জন্ম এবং কোথায় বেড়ে ওঠা, সেই শৈশবকাল থেকে একটু শুরু করতে চাইছি। প্রথমে আমি যাব দাদার কাছে।
2: প্রথমে বলছি, আমি আমার জন্ম হচ্ছে বরপাথুরিতে, এখানে বিলোনিয়া থেকে 9 কিলোমিটার 10 কিলোমিটার দূরে। সেখানে কেটেছে আমার শৈশব, আমার ছাত্রাবস্থা, তারপরে পড়াশুনো করেছি আমি বরপাথুরি, তখন HS ছিল না, তখন হাই স্কুল ছিল, হাই স্কুলে পড়াশোনা করেছি। তারপরে আমরা হাই স্কুলের পড়ার পাঠ চুকতে চুকতে তখন এটা HS হয়ে যায়, তখন ওই স্কুলেই আমি দ্বাদশ মান উত্তীর্ণ করি। তারপরে বিলোনিয়া কলেজে আমার পড়াশোনা, বিলোনিয়া কলেজ থেকে পাশ করে সার্ভিসে এসে যাই 1987 সালে। এই ছোট্ট আমার শৈশবের এবং পড়াশোনার কথা।
1: অসংখ্য ধন্যবাদ। এবারে যাব দিদির কাছে।
3: নমস্কার, আমি শিখা পাল। আমার বড় হয়ে ওঠা গজারিয়া, বাপের বাড়ি আমার। তারপরে আমার স্কুল জীবন গজারিয়া হাই স্কুল, তারপরে 11-12 ঋষিমুখ, আর কলেজ বিলোনিয়া কলেজ। তারপরে আমার বিয়ে হয়ে যায় বরপাতুরিতে। বরপাতুরিতে 2009 পর্যন্ত ছিলাম, তারপরে আমি বিলোনিয়া আসলাম।

0: অবস্থায় আছে।
1: আচ্ছা বাহ, খুব ভালো, এক ছেলে বাইরে চাকরি করছে। আচ্ছা দাদা, প্রথম যেদিন একে অপরের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সেই দিনটার কথা কি এখনো মনে পড়ে? বলতে পারেন সেই দিনটা কবে ছিল বা সালটা কবে ছিল?
0: অ্যাকচুয়াল কি বলবো, আমাদের বিয়েটা ছিল সেই অ্যারেঞ্জ ম্যারেজ, এবং আমাদের সেই সামাজিকভাবে বিবাহ হয়, সেটা 2000 সাল এর ডিসেম্বর মাসের 2 তারিখ ছিল আমাদের বিয়ের ডেট। তো আমি কি করেছি, প্রথম যখন আমি দেখতে যাই, সে সময় কিছু মজার ঘটনা হয়েছে।
1: বাহ, শুনতে খুব ভালো লাগছে, সত্যি এই গল্পগুলোই মজা উঠছে।
0: আমি অ্যাকচুয়াল যখন দেখতে যাই, মানে পাত্রী দেখব বলে, তখনও ফাইনালি আমার ঠিক হয়নি যে দেখার বিষয়টা ঠিক হয়নি, কিন্তু আমি দেখতে গিয়ে ওরা আমাকে দেখে ফেলেছে, আমি দেখতে পাইনি।
1: মেয়ে দেখা দেখা করার আগেই মানে ছেলেকে দেখে ফেলেছে ওরা?
0: ওরা আমাকে দেখে নিয়েছে, আমি কিছুই দেখতে পাইনি, আমি চলে এসেছি বাড়িতে। তারপর যখন পরবর্তী সময় যখন আনুষ্ঠানিকভাবে দেখার পর্ব আসে, তখন গিয়ে তখন প্রথম দেখি, দেখে ওরা তো আমাকে দেখেই ফেলেছে, আমি আমি দেখেছি। দেখে যাই হোক, কি বলবো, ভালো লেগেছে, সেই জন্য তো হয়ে গেছে না, ভালো লেগেছে ওর সরলতা দেখে। ওর সেই গ্রামে ওদের বাস, আমাদেরও বাড়ি হচ্ছে গ্রামে। তারপরে সবচেয়েতে, হ্যাঁ সবচেয়েতে বড় কথা যেটা হলো, যে আমাদেরও পরিবারটা বড় ছিল তৎকালীন সময়ে, পরিবারটা বড় ছিল, আমরা ভাই বোন মিলে 6 জন ছিলাম, মা বাবা নিয়ে 8 জনের পরিবার। দেখলাম একটা জিনিস মিলে গেছে, ওদের পরিবারেও 8 জন মেম্বার আছে। তারপরে মানে এটা যেন কোথাও একটা মিল, আমার কাছে মনে হলো এটা একটা মিল, হ্যাঁ এটা তো মিল হতে পারে, এত আমরা এত কিছু মিল করি, মিল খুঁজি, এটা তো একটা মিল হতে পারে।
1: তো
0: সেই হিসাবে আমরা হয়ে গেলাম, আমি বিশেষ করে ওটা রাজি হয়ে গেলাম, এবং হয়ে গেল দেখতে না দেখতে বিয়ে হয়ে গেল। 25 বছর কেটেছে গত বছর ডিসেম্বরের 2 তারিখ, আজকে 26 চলছে।
1: দীর্ঘ অনেকটা সময় কাটিয়েছেন। তো দিদির কাছ থেকে জানবো যে দাদাকে কিভাবে লুকিয়ে দেখে ফেললেন, দাদা যে বললো যে আপনারা নাকি আগে ছেলে দেখে ফেলেছিলেন, সেই গল্পটা একটু শুনতে চাই।
2: আমি তো বাড়িতে ছিলাম, আমি দেখিনি, আমার ছোট ভাই দেখেছে। ছোট ভাই দেখে কি করে জানি জানতে পারলো, আমি জানি না, ও এসে বলল যে দিদি বের হবি না, একজন লোক এসছে, আমি খবর পেয়েছি তোকে দেখতে এসছে। তারপরে আমি তো জানালা দিয়ে উঁকি মেরে মেরে দেখছি, সেই সুবাদে দেখা হয়ে গেল, কিন্তু আমাকে দেখতে পাইনি।
1: সত্যি সেই একটা আলাদা অনুভূতি, মানে লুকিয়ে লুকিয়ে দেখা ছেলেটা কেমন হতে পারে,
2: লুকিয়ে দেখেছি কিন্তু আমাকে আনুষ্ঠানিকভাবে পরে দেখতে গেছে আর কি।
0: আর আমি তখন হেঁটে হেঁটে রাস্তা দিয়ে চলে যাচ্ছি, এদিক ওদিক আড়ষ্টতা ছিল, ভয় ছিল, কি যেন কি হয়েছে, আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলছি আর ও জানলা দিয়ে দেখছে আমাকে,
1: উকি মেরে মেরে দেখছে নাকি। সত্যি তখনকার দিনে মানে ওটাই ছিল যে অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে যেমন একটা ইয়ে ছিল, এখন তো বর্তমান যুগে যে যারটা পছন্দ করছে, ঠিক না? তো আমি মনে করি বর্তমান যুগে যারা পছন্দ করছে ওটার সফলতা বেশি, নাকি যারা অ্যারেঞ্জ ম্যারেজ করেছে ওদের সফলতাটা বেশি, কি মনে করেন?
0: দেখুন কথাটা একটু কন্ট্রোডাক্টরি হতে পারে, এটা উভয় বিষয়টা আমরা যদি মেনে নিই, আমরা যদি এটা বুঝতে পারি যে আমরা এটা আমাদের অ্যাকচুয়াল দম্পতি বা বিবাহ মানেটা যদি আমরা একটু বুঝি এটা কি, আমি আমার মতে হচ্ছে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা এটা একটা জার্নি। আমরা যেমন করে একটা ট্রেনে কোথাও যাচ্ছি, সে পথে যাত্রার পথে দেখা যায় কারোর সঙ্গে না কারোর সঙ্গে পরিচয় হয়, কথা হয়, এটা ভালো সম্পর্কও এমন হয় তৈরি হয়ে যায়, তারপরে যে যার মতো করে নেমে যায়। এই যে সময়টা, এটাকে যদি আমরা একটা জীবন মনে করি, সেই জীবনে চলার পথের মানে সঙ্গী, একজন অপরজনের সঙ্গী, ওটা দেখা দরকার। আর অ্যাকচুয়াল সবার ক্ষেত্রেই বলবো, যারা অ্যারেঞ্জ ম্যারেজ করছে তারা ভালো রয়েছেন, বা যারা লাভ ম্যারেজ করছেন ভালো থাকছেন না বা থাকতে পারছেন না, তেমনটা নয়।

0: এটা সম্পূর্ণ নির্ভর করে ওদের দুজনের মধ্যে নাকি, একে অপরকে বোঝাপড়া, সময় দেওয়া নাকি, ছোটখাটো বিষয়গুলোকে সম্মান করা, ঠিক না? যে
1: হ্যাঁ হ্যাঁ বলছিলাম, সেটা হলো একে অপরকে সময় দেওয়া, যেমন বুঝে নেওয়া, অ্যাডজাস্টমেন্টটা হলো সংসার। আমার কাছে মনে হয় অ্যাডজাস্টমেন্টটা কেমন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, এটা অ্যাডজাস্টমেন্টটা কেমন, আমি একটা ছোট সাধারণ উদাহরণ বলছি। ধরুন আমরা কোথাও যাচ্ছি কোনো একটা গাড়ি করে, সেটা পাবলিক গাড়ি করে আমরা যাচ্ছি, সিটটা আছে তিনজনের, তার মধ্যে দেখা যাচ্ছে আমাকে যেতে হবে চারজন হয়ে যাচ্ছে। চারজন যখন হয়ে যায় তখন আমরা কি করি, হ্যাঁ দাদা একটু আগে একটু পিছিয়ে চলুন, এই বলে আমরা চারজন কিন্তু তখন গাড়ির সিটে বসে যাই। এই জিনিসটাকে আমি অ্যাডজাস্টমেন্ট মনে করি। এটা এই অ্যাডজাস্টমেন্টটা যদি এখানেও থাকে, আমাদের মধ্যে যদি থাকে, তাহলে কোনো দিন কোনো সময়ে কখনো এটা বিচ্ছেদ হবে না, ভাঙন ধরবে না, অথবা সংসারে অশান্তি হবে না, কিচ্ছু হবে না। এই অ্যাডজাস্টমেন্ট এবং স্যাক্রিফাইস, এই দুটো জিনিস থাকতেই হবে, তাহলে সংসার সুন্দর হবে। সে অ্যারেঞ্জ ম্যারেজ হোক, লাভ ম্যারেজ হোক, দুটো ম্যারেজে একই কথা, বিবাহ একই জিনিস, বিবাহ। এই বিবাহটা সুন্দর হবে তখনই যখন একে অপরের প্রতি স্যাক্রিফাইস থাকবে আর থাকবে অ্যাডজাস্টমেন্ট, এই দুটো কথা।
0: একদম একদম ঠিক বললেন দাদা। আর আরেকটা কথা বলছি, সংসারে থাকা মানে রাগ অভিমান চলবেই, ঠিক না? এক্ষেত্রে বলবো কার রাগ বেশি, দাদার না দিদির?
2: দাদার রাগ বেশি।
0: কিভাবে তাহলে রাগটাকে নিশ্চয় ভাঙাতে হয়, অভিমান নিশ্চয় ধরে থাকেন?
2: রাগ করবেও, যদি আমি রাগ অভিমান করি আমার রাগও আমি নিজে নিজে ভাঙ্গি, আর ওর রাগ হলেও আমি ভাঙ্গাই।
0: দাদা হয়তো অপেক্ষায় থাকেন কখন ওনার স্ত্রী ওনাকে রাগ ভাঙাবেন।
1: আমি তেমন রাগ করি না, এটা একটু বলছে ঠিক আছে, আমি রাগ কমই করি, ভীষণভাবে ঠান্ডা থাকতে চেষ্টা করি, কুল থাকতে চেষ্টা করি। যখন আমাকে রাগায় তখন রাগি, এটা হতে পারে, একটু রাগানো হলে তখন রাগি, আর রাগটা থেমে যায়, রাগটা থাকে না খুব বেশি।
0: এটা ওটাকে দীর্ঘায়িত না করে, এই যে দিদি বললেন যে আমার নিজের রাগটাকেও আমি প্রশমিত করে রাখি, যে ঠিক আছে একটা সংসারে চলতে হলে একজনকে না হয় একজনকে ঠান্ডা হতেই হবে। সৌন্দর্যটা বাড়ছে না, ঠিক না? একঘেয়েমি একটা যাত্রা চলে আসছে সত্যি। তো একটা সম্পর্ককে দীর্ঘায়িত করে রাখতে হলে, যেমন আপনাদের সেই 26টা বছর পার করেছেন শুনে ভালো লাগলো, আরো দীর্ঘায়িত হোক আমি প্রার্থনাও করি এই অনুষ্ঠানের মাধ্যমে। একটা সম্পর্ককে আরো দীর্ঘায়িত করতে হলে দুজনের ভিতরে কোন গুণগুলো থাকা বিশেষ প্রয়োজন?
1: দেখুন আমার কিছু কথা বলি, আমি ধরুন এখন আমরা বর্তমানে দুজন আছি বাড়িতে, সারাদিন দুজনেই থাকি, হ্যাঁ, আর ছোটোখাটো সমস্ত বিষয়গুলো আমি যতটুকু পারি তো ওর সঙ্গে, ওর পাশাপাশি থেকে আমিও হেল্প করে দিই, সাহায্য করে দিই যতটুকু আমি পারি। তার মধ্যে আমি আবার ওকে না খেপালে আমার জন্য অনেক কিছু হয় না পূরণ, ওকে খেপাতে হয়। কেন, আমাকে বললো তুমি এটা আনোনি কেন, আমি বলছি হয়তো আনবো না, কেন আনবো, মানে কথা নেই হয়তো, কথাটা কি হয়ে কি করে আমরা কথাটা শুরু করব, কেন আনবো, না আনতে পারবো না, বাজারে কিছুই নেই, আজকে গেলে কিছুই পাওয়া যাবে না, এখন যাবো না, এই কথা বললাম, বলার
0: দিদি খেপে গেল,
1: খেপে গেল। এই যে মজাটা নিলাম, এই মজা নিয়ে ঠিক আমি বাজারে চলে গেলাম, বাজার থেকে ও যা বলেছে ঠিক তাই মনে করে সুন্দরভাবে আরো ভালো করে কিছু জিনিস যা আনার কথা আরো বেশি করে এনে ও সামনে রাখলাম। যাওয়ার সময় একটু এনার্জি নিয়ে গেছি, সে এনার্জি এলাম।
0: আপনি
1: হয়তো বলবেন আপনারা কি ঝগড়া করেন না, আপনারা বলার আগে আমি বলছি, আপনি জিজ্ঞেস করার আগে আমি বলছি, সারাদিন করি ঝগড়াটা, সারাদিন করি
0: এনার্জি আনার জন্য নাকি,
1: এটা আমার বাড়িটা না হলে শূন্যতা ভরা থাকবে, মানে খালি খালি থাকবে। তো যখন একটু কথা বলি, কথা বলার সঙ্গে যখন আমি উল্টো করে কিছু বলে দিলাম, এই যে খেপানো, এই যে সময়টা, এই যে মুহূর্তটা, জিনিসটা ধরে রাখতে চাই, এই মুহূর্তটা আমার ভীষণ ভালো লাগে। ও তো অল্পেতে খেপে যায় আর আমিও মজা পাই,
0: একেবারে বাচ্চাদের মতো নাকি? একটা পরিবারে যখন একটা বাচ্চা থাকে সংসারে কিচির মিচির শব্দ, হ্যাঁ ঠিক না? ঠিক এখানেও এমনই চলছে
1: একটা, হ্যাঁ একটা ঠিক কথা বলেছেন যে এই যে বাচ্চার মতো করা, এটা যেটা বচপনা মানে বাচ্চা থাকার মতো, সবার মধ্যে এই বচপনাটা থাকা দরকার। আমার মধ্যে পুরোটাই রয়েছে এবং আমাদের দুজনের মধ্যে পুরোটা আছে, বচপনাটা আছে। কিছু নয়, সুজ নিয়ে সুতো নিয়ে ঝগড়া লেগে যাই,
0: আবার যে কোনো বিষয় নিয়ে মানে খুনসুটি চলছে, আবার কিছুক্ষণ পরে এটা থেমেও যাচ্ছে, আলাদা একটা মজা।
1: না সেটা থেমে যাচ্ছে বলতে আরেকটার জন্য প্রস্তুতি হচ্ছে, আমি
0: মানে এইভাবে সময়টাকে কাটিয়ে নিচ্ছেন। আর রান্না বান্নার কাজে দিদিটকে কতটুকু হেল্প করেন বাড়িতে, যে যেহেতু নিশ্চয় আছেন?
1: দেখুন ফার্স্ট প্রথমে আমি বলি, সকালবেলা বাজারটা করলাম, বাজার করে 10টা জিনিস এনেছি, তারপরে বললো 11 নাম্বারটা আনিনি কেন, যেটা আনিনি সেটার কথা বলবে। তো তখন কি হয়, তখন এটা নিয়ে, না বাজারে তো নেই এটা, আজকে বাজারে উঠেই নি, তখন গিয়ে পাশাপাশি বসি, যাই হোক এগুলো হয়, এগুলোর পরে পাশাপাশি বসে এবার যতটুকু পারি আমি হেল্প করে দিই। কোনো দিন হয়তো একটু দেরি হয়ে গেছে বাজার থেকে আসতে, তখন একটু এগিয়ে গিয়ে আমি নিজেও হাত লাগাই এবং যতটুকু পারি, কী কী করছি সেটা আর বলছি না, যতটুকু পারি আমি হেল্প করি।
0: তো সংসারের দায়িত্বটাকে ভাগ করে নেওয়া, এটার মধ্যেই তো শান্তি নাকি? কেউ নেই দুজনের ভিতরে, যে যেটুকু বাড়িঘরে টুকিটাকি কাজকর্ম আছে, রান্নার কাজে যদি হেল্প করে একটুখানি, তাতেও ভালো লাগে, দিদিরও ভালো লাগবে। দিদি এ ব্যাপারে কি বলবেন, কতটুকু সাহায্য করে দাদা?
2: যখন যা প্রয়োজন মতো সবই সাহায্য করে।
0: দাদা কোনো ভালো রান্না করতে পারে?
2: রান্না তেমন করতে পারে না।
0: আচ্ছা দিদির হাতে কোন রান্নাটা দাদা সবচেয়ে বেশি ভালো লাগে?
1: আমাকে বলছে রান্না করতে, আমি কিন্তু ডালটা ভীষণ ভালো রান্না করতে পারি, মসুর ডালটা হলে আমি ভালো রান্না করতে পারি এবং রান্না করে অনেকদিন খাইয়েছি। আর একটা জিনিস হলো আমি ভালো চা করতে পারি, কিন্তু আমি বললে আপনাকেও খাওয়াতে পারবো।
0: সে তো খেতে পারলে আমারও সৌভাগ্য মনে করবো সত্যি। পুর মানে দাদারা চা করতে জানে, এটা শুনে তো খুব ভালো লাগলো। যে মাঝে মধ্যে ঘরে অনেক সময় দেখা যায় কি, স্বামী স্ত্রী দুজন আছে, ঠাকুর না করো কখনো কখনো তো হয়তো অসুস্থ হতেই হয় আমাদেরকে, ঠিক না? মানুষের জন্য, হ্যাঁ এটা বলছি, কত ওই কেয়ারের ব্যাপারে আসছিলাম,
2: প্রয়োজনে মানে সবই করে, অসুস্থ হলে পরে তো করেই।
0: একটা সংসারে কিন্তু অনেকগুলো কাজ, সে যে মানে পরিবারের নারীরা যেভাবে এগুলোকে সম্পন্ন করতে পারে, একজন পুরুষ যদি সেটাকে হাত লাগিয়ে সাহায্য করে, তাহলে তো আলাদা একটা আনন্দ সত্যি।
2: না প্রয়োজনের সময় অসুস্থ হলে তখন করেই, ফিজিক্যালি বলো বা মেন্টালি বলো, যখন যা সাপোর্টের দরকার তখন এটা 100% করে দিই।
0: আচ্ছা তো দাদা
2: হিসেবে তো আর বলার অপেক্ষা রাখে না, একদম 100%, এর থেকে বেশি যদি হয় বেশি।
0: আচ্ছা খুব ভালো লাগলো। তো দাদা আপনি তো অবসর লাইফ কাটাচ্ছেন, এতক্ষণ তো আপনার বাড়ি ঘরে নিয়ে এসেছিলাম, এই অবসর জীবনটা আরো অন্য কিভাবে কাটাচ্ছেন?
1: দেখুন অবসর জীবন বলতে মানুষের কিছু নেই, আমার মতে আমরা অবসরে গেছি মানে অবসর হয়ে গেছি কিসের থেকে, একটা নিয়মতান্ত্রিক জগৎ থেকে হয়তো অবসর হতে পারে। আমাদের কিন্তু অবসর কোনো দিন নেই, একজন মানুষের যতদিন আছে সুন্দরভাবে সুস্থভাবে যতদিন আছে ততদিন কিন্তু অবসর কোনো দিনই নেই। তো আমি বর্তমানে যেদিন থেকে আমার এটা হলো অবসর গ্রহণের প্রথম দিন থেকেই আমি একটা কাজ নিয়ে খুব ভালোভাবে মশগুল হয়ে গেছি ভীষণভাবে, সেটা হলো আমি ইন্স্যুরেন্স নিয়ে আসি, ICICI প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এই কোম্পানি নিয়ে আমি কাজ করছি এবং কাজ করছি সেটা বহু আগে থেকে করছি, কিন্তু এই সময়টা এখন আমি পুরোটাই দিতে পারছি। আমি বর্তমানে বিলোনিয়াতে দুজনের মধ্যে আমি আছি, দুজনের মধ্যে আমি একজন আছি, আর আগরতলা ব্রাঞ্চে আমি টপ 10 মধ্যে আছি। তো এটা নিয়ে আমাদের, আমি বর্তমানে MDRT তৃতীয়বার MDRT আমি করেছি, চতুর্থবারের জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এটা আছে, আর আছে আমার হেলথ ইন্স্যুরেন্সটা নিয়ে কাজ করি, স্টার হেলথ ইন্স্যুরেন্স এবং ICICI লোম্বার্ড, এই দুটো নিয়ে কাজ করি। অনেকেই আমার আমাকে ফোন করেন, ফোন করে এসে আমার সঙ্গে যোগাযোগ করে এগুলো করেন, তাদেরকে আমি যতটুকু পারি সাপোর্ট করি, হেল্প করি, এগুলো নিয়ে আছি। আর আর ওটা করি, আবার একটা ট্রাভেল এজেন্সি আছে ওইটাও আমি নিয়ে আছি, এগুলো নিয়ে আছি।
0: মানে শিক্ষা জীবন থেকে অবসর নেওয়ার পরে কাজগুলো নিয়েই তো ব্যস্ত আছেন, খুব ভালো। আর দিদি কোনো কিছু করেন?
2: আমি তো বেসিক্যালি হাউসওয়াইফ, তারপরে আইসিআইসি প্রুডেন্সিয়াল তো এটা আমার নামে আছে, তো আমিও মাঝে সাঝে হেল্প করি।
0: হ্যাঁ, আপনাকেও তাহলে কাজ করতে হবে।
1: দুই সহযোগী, দুজনের সহযোগিতায় এগুলো হয়, এগিয়ে চলছে আমরা।
0: আচ্ছা, দাদা দিদির কাছে আরেকটা কথা রইল যে ঘুরতে ভালোবাসেন তো নাকি?
1: ঘুরতে তো একদম আমাদের মানে যেন এক পায়ে দাঁড়িয়ে থাকি আমরা ঘোরার জন্য, এবং সবাই বলে
0: প্রত্যেক বছর কি একবার বের হয় না আরো বেশি?
1: আমরা বছরে একবার বললে ভুল হবে, তিন চারবার হয়ে যায়। আমার এবছরও হয়ে গেছে, দুবার তো হয়ে গেছে, আবার প্রস্তুতি নিচ্ছি, ছোটোখাটো ট্রিপ আমার থাকে। আর আমার কোম্পানির সুবাদে আমি আগামী এক দু মাসের মধ্যে ভিয়েতনাম যাচ্ছি, তারপরে আবার গোয়া যাচ্ছি, আর আমরা দুজন মিলে আগামীতে আমার কেরালা ট্যুরের একটা প্ল্যান রয়েছে। এবছরের মধ্যে যা আছে বাকি আমরা আরও দু তিনটা ট্রিপ আমরা করে নিতে পারবো। ট্রিপ আমরা খুব বেশি করি এবং ছোটোখাটো ট্রিপ করি, এবং সবাই আমাদেরকে বলে তোমরা খুব ঘুরো,
0: খুব এনজয় করছো,
2: সুযোগ পেলেই বেরিয়ে যাই।
1: আমরা যখনই সুযোগ পাই আমরা বেরিয়ে পড়ি, ছোট ছোট ট্রিপ হোক, তাতেও কোনো অসুবিধা নেই, বেরিয়ে।
2: আগে থেকেই আমার মানে শখ ছিল যে ঘোরার, অনেক শখ ছিল, কিন্তু আমার বেসিক্যালি আমি ফোর্স ডিপার্টমেন্টে বিয়ে করব এমন আমার চাহিদা ছিল, কারণ ওরা ঘুরে বেশি।
0: দিদির মুখ দিয়ে আরেকটা কথা বের হয়ে গেল,
2: আমি বলেছি, কিন্তু বিয়ে হয়নি, বাবা দিবে না, দেবে না। তারপরে
0: ওর সঙ্গে সময় তো এমন ছিল যে পুলিশ ডিপার্টমেন্টকে খুব কম পছন্দ করতো, বয়োজ্যেষ্ঠ,
2: বিয়ে দেবে না। আচ্ছা ঠিক আছে, ওর সঙ্গে বিয়ে হয়ে
0: এসেছে তো এসেছে, এমন এক রসিক দাদার কাছে এসেছে যে এখন ঘুরছে ঘুরছে,
2: ঘুরা মানে ঘুরা মানে প্রত্যেক বছর আছে ঘুরা। আমাদের হানিমুনটা হলো প্রথমে কন্যাকুমারী দিয়ে শুরু হলো, 2001 গেছি আমরা, 2000 বিয়ে হলো, 2001 গেছি আর কি।
0: আচ্ছা আচ্ছা, প্রথম হানিমুন কন্যাকুমারী দিয়ে শুরু। তো দিদির যেটা স্বপ্ন ছিল যে ঘুরতে যাওয়াটা, দিদির খুব সেটা দাদা পূর্ণ করে দিল, ভগবান হয়তো চেয়েছিলেন যে ওনার কাছেই
1: না। এটা একটা মিল বলতে পারেন যে আমারও ঘোরার শখ আগে থেকেই ছিল, প্রথম থেকেই ঘোরার শখ ছিল। আমি অনেক আগে থেকে ছাত্রাবস্থা থেকে আমি একটু একটু করে বাইরে যেতাম, তখন মানে বড় কোথাও দূরে কোনো যাওয়ার প্রস্তুতি নিতে পারতাম না, তখন ছোট ছোট ট্রিপগুলি করতাম। তো ঘোরার মানসিকতাটা সেই প্রথম থেকে ছিল, আজও আছে, থাকবে যতদিন সুস্থ থাকি, এখনো সুস্থ সবল আছি, সবার আশীর্বাদ হবে, আশীর্বাদ এটা যে আছি এখনো। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের যে লোকেশনটা এখন আমরা যে বাড়িটা, এখানে আমাদের পাড়া প্রতিবেশী যারা রয়েছেন ভীষণ ভালো, ওনারা আমাদের ঘরে আসেন, আড্ডা দিই, জমিয়ে আড্ডা হয়,
0: ভালো একটা ফ্রেন্ড সার্কেল আছে নাকি?
1: আমাদের ফ্রেন্ড সার্কেল ভীষণ ভালো, খুব ভালো। আমার বন্ধু বান্ধব রয়েছেন, আমি এখন বিদ্যাপীঠ কন্যার গেলে সেখানে আমার বন্ধু বান্ধবরা রয়েছে, আর ওর তো আছে, ওর তো বান্ধবীর সংখ্যা অনেক, আমি কাউন্ট করতে পারি না।
2: সময় সুযোগ হলে আমরা বান্ধবীরা মিলেও বেরিয়ে যাই,
1: জায়গাগুলোতে বেশি আমরা কাটাই। আমি চাই সিরিয়াস থাকতে পারি সেই অল্প সময়ের জন্য, কিন্তু তারপরে ছোটখাটো বিষয়গুলি বন্ধু বান্ধবের মধ্যে যা হয় সেই আলোচনাগুলি ভীষণ জরুরি,
0: ভীষণ সেই আড্ডাগুলো মানে জমিয়ে উঠা
1: সেই আড্ডাগুলো ভীষণ জরুরি, আমাদের মনটা ভীষণ হালকা হয়ে যায়। কাজের চাপ থাকলেও পরে ভুলে যায় সেটা, কাজের চাপটা, তারপরে ভীষণ ফুরফুরে মন নিয়ে আবার বাড়িতে ফিরি, সুন্দরভাবে আমাদের কেটে যায়, এভাবে কাটছে দিনগুলো।
0: ধন্যবাদ, সত্যি খুব ভালো লাগছে। আচ্ছা, আপনাদের মতের অমিল হয়েছে কখনো দুজনের মতের? তো আমি যা আলোচনা করলাম আমার কাছে তো ভালোই লাগলো, কখনো কি এমন হয়েছে যে আপনার একটা মত, ওনার একটা মত, দুজনের মতের অমিল?
1: সারাদিন হয়, মতের অমিল হয়। দেখুন, মতের অমিল বলতে পারেন, অনেকটা ইচ্ছে করেই করি,
0: সেটা মজার জন্য, মন থেকে নয়।
1: একটা মজার গল্প বলি, আমার বাড়িতে আমার মনে হয় বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক যেটা আছে, এটাও এত বেশি করা নয় যে আমার বাড়ির ব্যাংকটা এত করা। আমি একটা গল্প বলছি, একদিন বললাম, তোমার কাছে 2,000 টাকা হবে? আমার কাছে তো ক্যাশ নেই, এখন সব ওই গুগল পে টুগল পে হয়ে থাকে, আর ক্যাশ নেই, 2,000 টাকা হবে? আমি তোমাকে কালকে দিয়ে দেবো। বলছে ঠিক আছে, দেবে তো? বলছে হ্যাঁ দিয়ে দেবো, কথা কথাই। তারপরে যেই টাকাটা নিলাম, সকাল 10টায় 12টা থেকে চাওয়া শুরু করলো। আমার টাকাটা মনে আছে তো? আমার টাকাটা, আমি হ্যাঁ মনে আছে, এখনো খরচ করিনি, তুমি তো সময়টা দাও অন্তত।
0: 2,000 থেকে সে অ্যামাউন্ট আরো বেড়ে যাবে না তো চাওয়ার ক্ষেত্রে?
1: সে আবার আগামী মানে টাইমটা যদি পার হয়ে যায় তাহলে কিন্তু মানে কি হবে, আমি মানে
0: সুদ বেড়ে যাবে।
1: সেই জন্যই ভাবছি, আমার মনে হয় বড় বড় ব্যাংকগুলো যা আছে এত কড়া আইন মনে হয় নেই, ওখানে এত তাগাদা দেয় না।
0: আপনার ঘরের ব্যাংকে তো
1: এত বেশি কড়া আমার ঘরের ব্যাংকটা, আমি সন্ধ্যার সময় বাড়ি এলে বলবে টাকাটার কথা মনে আছে তো, রাত্রি ঘুমোতে গেলে বলবে সেই মনে আছে তো।
0: টাকাটা কিন্তু আপনার, কিন্তু হকটা মনে হচ্ছে জানি বেশি হচ্ছে আমাদের।
1: তারপরে কি হয়েছে শুনুন, তারপরে আমি টাকাটার জন্য আমাকে 2-3 বার তাগিদ দেওয়া হলো, আমি বলছি হ্যাঁ দেবো তো, দেবো, কেন দেবো না। তো পরদিন যখন টাইম এলো, তা আমি চলে গেলাম স্কুলে, বাস আমি ভাবলাম যে কিছুক্ষণ অন্তত রেহাই পাবো, যে এই তাগাদা থেকে, এই ব্যাংকের ব্যাংকের যে তাগাদাটা, এই তাগাদা থেকে কিছুটা রেহাই পাবো। স্কুলে যাওয়ার পরে মেসেজ আসলো একটা, তুমি আমার টাকাটা দিলে না।
0: বাহ, সত্যি আলাদা অনুভূতি। আচ্ছা দাদা,
1: বলছি গল্পটা শেষ হয়নি, তারপর বলছি, তারপর স্কুলে যখন যাই, স্কুলে একটা মেসেজ পাই, আমার টাকাটা তুমি দিলে না। আমি ভেবে চিনতে একটা শ্লোক পাঠাই, টাকা মাটি মাটি টাকা বলে, সেটা একটা গান সহকারে পাঠাই, টাকা মাটি মাটি টাকা, এই কথা বলে যখন আমি মেসেজটা যখন আমি পাঠাই, আমাকে একটু পরে একটা রিপ্লাই আসে, এবার হতে টাকা চাইলে টনে টনে মাটি দেব।
0: বাবা, কি আলাদা কথা। আচ্ছা দাদা, আমাদের সময়ও প্রায় মোটামুটি শেষের পথে, তবু আমি একেবারে শেষ মুহূর্তে একটা প্রশ্ন করছি, নতুন প্রজন্মের দম্পতিদের উদ্দেশ্যে আপনাদের কি বার্তা থাকবে?
1: নতুন দম্পতিদের উদ্দেশ্যে, অ্যাকচুয়াল দম্পতি আমাদের পুরনো সিস্টেম এবং নতুন সিস্টেম বলে আলাদা কিছু নেই, সবার মধ্যে বোঝাপড়াটা সবচেয়ে বড় কথা।
3: শুনলেন আমিনারি এই অনুষ্ঠানটি, এই অনুষ্ঠানের সবশেষে শুনলেন এ পক্ষের দম্পতি। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, এবং পরে শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্র সেবার অনুষ্ঠান।

এতক্ষণ শুনলেন বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, এরপর দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ প্রথমে, এরপর ইংরেজি সংবাদ। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে শুনবেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান। আজ মোহাম্মদ রফির গাওয়া গান শুনবেন বিভিন্ন ছায়াছবি থেকে। প্রথম গান কাগজ কে ফুল ছবি থেকে নেওয়া। গানটির সুর করেছেন SD বর্মন, কথা লিখেছেন কায়ফি আজমি।

এবারের গান গুঞ্জ উঠি শেহনাই ছবি থেকে নেওয়া, লিখেছেন ভরত ব্যাস, সুর করেছেন বসন্ত দেশাই। শুনছেন নবকাশ অঞ্জনী অনুষ্ঠানে একই শিল্পীর গাওয়া গান, শিল্পী মোহাম্মদ রফি।

গানটি শুনলেন মধুমতি ছবি থেকে। গানের সুর করেছেন সলিল চৌধুরী, কথা লিখেছেন শৈলেন্দ্র। এবারের গান বোম্বাই কি বাবু ছবি থেকে নেওয়া। গানের গীতিকার মজরু, সুরকার এস ডি বর্মণ।

শুনছেন হামদোনো, শুনলেন হামদোনো ছবির গান। শিল্পী ছিলেন মোহাম্মদ রফি, আজকের অনুষ্ঠানের শিল্পী মোহাম্মদ রফি। আর গানটি শুনলেন জয়দেবের সুরে, শাহিরের কথায়। এবারের গান হকিকত ছবি থেকে নেওয়া। গানের সুর করেছেন মদন মোহন, কথা লিখেছেন কাইফি আজমী।

এর হিন্দি ছায়াছবির গান। আজ শুনলেন বিভিন্ন ছায়াছবির গান মোহাম্মদ রফির কণ্ঠে। সবশেষ গানটি শুনলেন দিলেক মন্দির ছবি থেকে, গানের সুরকার শঙ্কর জয়কিষণ, গীতিকার শৈলেন্দ্র। অবকাশ রঞ্জনী অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হল। আপনারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন লোকসঙ্গীত অনুষ্ঠানে লোকগীতি। অনুষ্ঠানের শিল্পী অমর পাল।

লোকসঙ্গীত অনুষ্ঠানে লোকগীতি শুনলেন, শিল্পী ছিলেন অমর পাল। এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

লোকরগ্নে বাগৈ সাকলাইমু খাপাংনি লোকসং যত লোকরগ্নে বাগৈন সাকলা জাগৈ তঙ্গ ভারত হাক্তনি লোক থিকিমু দু হাজার সাতাশনি সামং বোতাংন রোগৈ নগ্নি মুংবোতাং তাই নখ থিকিমুং বস্কাংনি সালমারি পয়লা আগস্টনি সিমি সালমারি তিরিশ আগস্ট দু হাজার ছাব্বিশ জোড়া তংনাই বাইথাং থিকিমুং বস্কাংনি সালমারি সতেরো জুলাই নিসিমি সালমারি একত্রিশ জুলাই দু হাজার ছাব্বিশ নি বিশিঙ্গ পাইডনানি নাংনাই হাক্তরতে হাস্তেনি হামক্রেনি বাগৈ যতনন শাখাও খোরসাজাক সামং বোতাঙ্গ মানজাগৈ শয় ককথুম রুনানি বাগৈ খাবাই কবক জাগ নগ্নি সামং বোতাং তাই নগ থিকিমুং সামং বোতাংনি জরাও অসামং বাই কুরুংজাক থিকি নাইরক নরগ্নি নগ ব্রুম্রুম থাঙ্গৈ নরগ্নি মুং তংথাইনি গুরুং তে কুবুন নাংওয়ানি ককথুম থুমনাই অনলাইনে বিশিংতুই বাইথাং থিকিমুং এবা সেলফ এনোমারেশন খ্লাইনানি মুসংনাইরক ভারত হাপাংনি স্রামজাক ছয় বরক থিকিমুং পোর্টালা থাঙ্গৈ বসকাংনি সালমারি সতেরো জুলাই নি সিমি সালমারি একত্রিশ জুলাই দু হাজার ছাব্বিশ নি বিশিঙ্গ বাইথাং থিকিমুং সানমারগ্ন সপুঙ্গুই রুই মান্নাই বরক থিকিমুং মানমানি যত ককথুম কেরাং রুগুই হুজাক তংনাই তাই অব হাপাংনি থিকিমুংনি সামুঙ্গ সিমি ফুরাংজাকনাই পাইথক যত লোকরগ্নন বরক থিকিমুং দু হাজার সাতাশ সামুং বুতাংন কাহাম খ্লাই পাইরনানে বাগুই সাকথানাও কৈমুং নারক জাগ আওয়াই খ্লাইফাং ডিএমটাই কালেক্টর সাউথ ত্রিপুরা বরক থিকিমুং নাইকলনাই ভারত হাপাং।

0: ককবরক অনুষ্ঠানে শুনলেন একটি গণ বিজ্ঞপ্তি। অনুষ্ঠানে এখন ডিপথেরিয়া প্রসঙ্গে শুনবেন।
1: ক্যান্সার তাই ডায়াবেটিস অমতে হাই কিরিমা সিংসা হাই ন ডিপথেরিয়া বো কাইসা কিরিমা সিংসা বেমার ও বেমার করনি ব্যাকটেরিয়াম বাই অঙ্গ ন বর্তই সলনায় ও বেমার পুইলা ন হামা বাইচি নিবু কুঙ্গলাম ও হাব তাই ততরাব সগুয় আ ব্যাকটেরিয়ার আরো নতঙ্গ বনে এক্সোটক্সিন থি বাই সাপুল জাগই বখাতাই তাই নার্ভাস সিস্টেম ন হামিয়া খেলাই শিব ডিপথেরিয়া বেমার খায় পুইলাও ন কিচা মিচা লুমনাই তাই অমনি লগি পালস নি রেট গবাং অংথানাই ততরা বিশুঙ্গ নাইখাই সাবান বাইরি সুপুরু ফেনা নংখরমা হাই ন মেমব্রেন নুকজাগ নাই অম হাইকে ন ডাক্তার ও ডিপথেরিয়া বেমার খাহিনী সিনেমা ন জরা জরাব গুনার রবন সাই ফাইও তাই আ রবনমা জাগাব সেপকাই সাজাগ বুকুংতে কুংতি ফাইও তাই কুংতিনি লগি থেইব ফাইমানি নুগ কোন কোনো জরাও খাই জেরাই রক হামা হাবমানি লাম কুফুঙ্গি থাঙ্গ তাই হামা রহরি মানিয়া অমনি বাগৈ জরা জরাও জেরাই রক থেইপান মানো ও ডিপথেরিয়া বেমার ওংখাই চেরাই রংনি শাক বেলাই খে কেবেলঙ্গি থাঙ্গ তাই ব্লাড বর্মানিয়া এবা প্যারালাইসিস অঙ্গ অমনি লগি মকল বাইব কিচা মিচা নুগিয়া আংনাই তাই অক্ষরকব সিনেমাইয়া আংনাই অমনি লগি ইয়াকুঙ্গিয়াক রক বর্মাইয়া হাই অঙ্গ তাই কেবেল অঙ্গই থাঙ্গ ডিপথেরিয়া বেমান কাশুনানি হিনকাই পুইলান চেরে আসাইমানি লগে লগি তালসা খাকসানি উলন ডিপথেরিয়া এবার ডিটিপি টিকা মারি নাই অমনি লগি পোলিও টিকাব মারি নাই ও ডিটিপি টিকা ওয়াইথাম জরাতে মারিও ডিপথেরিয়া বেমার ওংখাই নকনি যত বড় রং নঙ্গিয়ানি বাকি বিথিমা জানাই তাই টিকাবো মারি নাই ডিপথেরিয়া বেমার ওংখাই লগি লগি ন সাক হামক্রাই নক এবার হাসপাতাল তোলাঙ্গি ডাক্তার বেমা ফুনু নাই হাইকে চং ও কিরিমাই সিংসা ডিপথেরিয়া বেমার নিসিমি ইয়াকি মাননাই
0: শুনলেন ডিপথেরিয়া প্রসঙ্গে। অনুষ্ঠানে এখন রয়েছে বিরজা দেববর্মার গাওয়া লোকগীতি।

पक छया बलत बोय हलना मयम ले Oh.

শুনলেন, ককবরক লোকগীতি শিল্পী ছিলেন বীরজা দেববর্মা। এরই সাথে শেষ হলো আজকের মতো ককবরক অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া, শুরু হচ্ছে অনুষ্ঠান কিষাণবাণী।

নমস্কার কৃষক ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিষাণবাণী অনুষ্ঠান। জানিয়ে দিচ্ছি আজকের কিষাণবাণীর অনুষ্ঠান সূচি। প্রথমে শুনবেন আবহাওয়া বার্তা এবং কৃষি পরামর্শ, বাজার দর। এই পর্বে শুনবেন বড়পাথরি নিয়ন্ত্রিত বাজারের বিভিন্ন কৃষিজ পণ্যের বাজার দর। এছাড়া শুনবেন আলোচনা, আজকের বিষয় প্রধানমন্ত্রী মৎস্য বীমা যোজনা, আর এ নিয়ে আলোচনা করবেন মৎস্য আধিকারিক দীপায়ন রায়। শুনলেন আজকের কিষাণবাণীর অনুষ্ঠান সূচি। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে।

জানিয়ে দিচ্ছে আবহাওয়া বার্তা। লেম্বুছড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ আবহাওয়ার পূর্বাভাসে জানাচ্ছে, আগামী 15 জুলাই সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 29 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 11 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 96 থেকে 65% পর্যন্ত পরিবর্তিত হতে পারে। শুনলেন আবহাওয়া বার্তা। এবার জানিয়ে দিচ্ছি কৃষি পরামর্শ।

গত তিন দিনের ভারী বৃষ্টির ফলে নিচু জমিতে জল দাঁড়িয়ে গেছে আউশ ধান পাঁচকাঠি বেরোবার পর্যায়ে এবং আমন ধানের চারা মূল জমিতে লাগানোর কাজ চলছে। এই অবস্থায় ভারী বৃষ্টি সমস্যার কারণ হতে পারে, বিশেষ করে যে সমস্ত জমিতে সদ্য আমন ধানের চারা লাগানো হয়েছে। তাই জল সরে যাওয়ার পর পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। সার বা ওষুধ প্রয়োগ আপাতত পিছিয়ে দিতে হবে। সবজির জমিতে মাটির তসের পরিমাণ বেশি থাকার ফলে ছত্রাক ঘটিত রোগের সম্ভাবনা বেশি, তাই নিয়মিত জমি পরিদর্শন করা দরকার। লাউ শশা টমেটো ইত্যাদির মতো সবজি হেলে পড়া বা কাণ্ড ভেঙে যাওয়া রোধ করতে ঠেস দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। সব জমিতে জল জমে থাকা এড়াতে ভালো নিষ্কাশন ব্যবস্থা বজায় রাখা দরকার। আমন ধান মূল জমিতে স্থানান্তরণের সময় হয়ে গিয়েছে, অল্প বয়সের স্বাস্থ্যকর চারা রোপণ করা দরকার। প্রতিস্থাপনের জন্য

উপযুক্ত কৌশল অবলম্বন করুন। চারা তোলার খুব অল্প সময়ের মধ্যে সাবধানে দ্রুত চারা মূল জমিতে রোপণ করে নিতে হবে। পরবর্তীতে জমির আগাছা পরিষ্কার সহজ করার জন্য বর্গাকারে চারা রোপণ করা দরকার। এক আল থেকে আরেক আলের দূরত্ব এবং গাছ থেকে গাছের সঠিক দূরত্ব রাখতে হবে এবং এক জায়গায় দুই থেকে তিনটি চারার বেশি লাগানোর প্রয়োজন নেই। বাদাম এখন প্রাথমিক বৃদ্ধির পর্যায়ে রয়েছে। বপনের 45 দিন পর্যন্ত জমি আগাছা মুক্ত রাখলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। যে সমস্ত জমিতে আগে বীজ লাগানো হয়েছে সেখানে মূলের সহজ বৃদ্ধির জন্য জমির মাটি তুলে দিতে পারেন। এই সময় আর্দ্র মেঘলা আবহাওয়ার জন্য শসা, মিষ্টি কুমড়ো ইত্যাদি ফসলে কাণ্ড পচা বা কাণ্ড ক্ষরণ এবং পাউডারি মিল্ডিও নামক রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। প্রতিকারে কপার অক্সিক্লোরাইড এবং সালফেক্স 2-3 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা স্প্রে করতে পারেন। গরম ও আর্দ্র আবহাওয়া প্রাণীদের অস্বস্তির কারণ, তাই প্রাণীদের খাদ্য রাতের দিকে দিন, সকালে বা বিকেলের দিকে যখন তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকে তখন চড়তে দিন এবং যথাসম্ভব টাটকা সবুজ খাদ্য দিন। সকাল ও বিকেলের মাঝখানে প্রাণীদের ছায়া রেখে প্রোটিন ও খনিজ খাদ্য দিন। গোখাদ্য পরিপাক এবং গ্রহণের প্রক্রিয়া ঠিক রাখতে ঘাস এবং খড় ছোট ছোট টুকরো করে কেটে সন্তুলিত দানার সঙ্গে মিশিয়ে খেতে দিন। শুনলেন আবহাওয়া বার্তা এবং পরে শুনলেন কৃষি পরামর্শ। লেম্বুছড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ থেকে এই আবহাওয়া বার্তা এবং কৃষি পরামর্শ জানানো হয়েছে।

0: আপনারা শুনছেন অনুষ্ঠান কিষাণবাণী। জানিয়ে দিচ্ছি বাজার দর পর্বে। বরপাথরে নিয়ন্ত্রিত বাজারে বিভিন্ন কৃষিজপনের বাজার দর: ঢেঁড়স প্রতি কুইন্টাল 3,000 টাকা, প্রতি কেজি 50 টাকা, করলা প্রতি কুইন্টাল 4,000 টাকা, প্রতি কেজি 80 টাকা, বেগুন প্রতি কুইন্টাল 2,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 30 টাকা, গাজর প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 10,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 150 টাকা, বরবটি প্রতি কুইন্টাল 3,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 50 টাকা, শশা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 3,000 টাকা, প্রতি কেজি 40 টাকা, মাছের বাজারে বড় কাতলা মাছ প্রতি কেজি 400 টাকা, আমদানি করা রুই মাছ প্রতি কেজি 220 টাকা, হাঁসের ডিম প্রতি 4টে 50 টাকা, মুরগির ডিম প্রতি 4টে বিক্রি হয়েছে 35 টাকা, ব্রয়লার আস্থা প্রতি কেজি বিক্রি হচ্ছে 180 টাকা, কাটা মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে 260 টাকা, রসুন প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে 12,000 টাকা, প্রতি কেজি 180 টাকা, আদা প্রতি কুইন্টাল 10,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 150 টাকা, কাঁচা লঙ্কা প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে 12,000 টাকা, প্রতি কেজি 150 টাকা, পেঁয়াজ প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে 3,200 টাকা, প্রতি কেজি 40 টাকা, পটল প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে 2,000 টাকা, প্রতি কেজি 30 টাকা, আলু প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 1,600 টাকা, প্রতি কেজি 20 টাকা, ঝিঙ্গা প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে 4,000 টাকা, প্রতি কেজি 60 টাকা, কাঁকরোল প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে 2,000 টাকা, প্রতি কেজি 30 টাকা, মিষ্টি কুমড়ো প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে 3,000 টাকা, প্রতি কেজি বিক্রি হচ্ছে 40 টাকা, টমেটো প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 5,000 টাকা, প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 টাকা। শুনলেন বাজার দর পর্বে বরপাথরি নিয়ন্ত্রিত বাজারের বিভিন্ন কৃষিজ পণ্যের বাজার দর। আপনারা শুনছেন অনুষ্ঠান কিষাণবাণী। এখন শুনুন আলোচনা বিষয় প্রধানমন্ত্রী মৎস্য বিমা যোজনা। আলোচনা করছেন মৎস্য আধিকারিক দীপায়ন রায়।
1: আজকের আলোচনার বিষয় প্রধানমন্ত্রী মৎস্য বিমা যোজনা। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মৎস্য আধিকারিক দীপায়ন রায়। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
2: সবাইকে নমস্কার।
1: আজকে যে বিষয়টা রয়েছে মৎস্য চাষী ভাইদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
2: অবশ্যই,
1: কারণ যাদের বিস্তীর্ণ এলাকা জুড়ে পুকুর রয়েছে, অল্প পরিসরই হোক বা বড় আকারেই হোক, যারা মৎস্য চাষ করছেন তাদের জন্য কিন্তু এই বিমা যোজনা, মৎস্য বিমা যোজনা খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণে আমাদের আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মৎস্য চাষ করতে গিয়ে বিভিন্ন কারণে এরা কোন ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে, সেক্ষেত্রে বিমা কিন্তু তাদেরকে সেই ক্ষতির হাত থেকে অনেকটাই বাঁচিয়ে দিতে
2: পারে।
1: তাহলে আমরা প্রথমে জানবো যে মৎস্য বিমা যোজনা কি।
2: সবাইকে নমস্কার। অ্যাকচুয়ালি আজকে আমাদের যে আলোচনার বিষয়টা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি আমরা কৃষকদের, মৎস্য চাষী যারা আছেন তাদের পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাকচুয়ালি এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, অর্থাৎ ভারত সরকারের একটা স্কিম বা প্রকল্প, যেটা

0: প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সহযোজনা,
1: প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি
0: সহযোজনা
1: সহযোজনা
0: এটা আপনার 8ই ফেব্রুয়ারি 2024 এই ডেটে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সেটার অনুমোদন দেওয়া হয়েছিল এবং তার পরবর্তী সময়ে এটার আন্ডারে যে সমস্ত স্কিমগুলি আছে তো সেগুলি কৃষকদের জন্য অ্যাভেলেবেল করা হয়েছে। তো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্কিমটা সেটা হলো মৎস্য বিমা যোজনা। তো এটা যদি আমরা দেখি এই মৎস্য বিমা যোজনাটা, এটা আবার এটা দুইটা ভাগে বিভক্ত। একটা হলো কৃষকদের জন্য, যারা মৎস্য চাষ কৃষক আছেন ওনাদের জন্য একটা বিমা বা ইন্স্যুরেন্স আমরা বলতে পারি। আরেকটা হলো যাদের পুকুর আছে, যে সমস্ত জলাশয়গুলি আছে সেই জলাশয়গুলির জন্য ইন্স্যুরেন্স বা বিমা প্রকল্প। অর্থাৎ ধরুন আমার পুকুর আছে, আমি একজন মৎস্য চাষী, তাহলে আমি নিজের যেমন একটা বিমা প্রকল্প করছি তার পাশাপাশি আমার পুকুরের জন্য একটা বিমা প্রকল্প আমি করতে পারছি। তাহলে আমার যে বিমা
1: মাছের পাশাপাশি মালিক, যিনি মৎস্য চাষী আছেন
0: ওনারও বিমা হয়ে গেছে। এখন আমার যেটা বিমা প্রকল্প থাকবে সেটার মধ্যে হলো কোন ধরনের দুর্ঘটনা জনিত কোন কারণ যদি হয়, কি কি দুর্ঘটনা জনিত কারণ আমি বলছি কোনগুলো এটার মধ্যে অ্যানলিস্টেড আছে, তো এই দুর্ঘটনা জনিত কোন কারণগুলো যদি হয় তাহলে আমার যে নমিনি থাকবে সেই নমিনি তখন ভারত সরকারের কাছে অর্থাৎ কেন্দ্রীয় মৎস্য দপ্তরের থ্রুতে সেগুলো সেটা যে বেনিফিট তার বেনিফিটের জন্য আবেদন করতে পারবে। কি কি বেনিফিট সেটা আমি বলছি একটু পরে। আর একটা হলো ধরুন আমার যে পুকুরটা, ধরুন সেটা কোনো প্রাকৃতিক দুর্যোগে সেটা ক্ষতিগ্রস্ত হলো, ফ্লাড হতে পারে, খরা হতে পারে, হ্যাঁ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আছে। তো আমাদের এখানে সবচেয়ে বেশি বন্যা বা ফ্লাড যেটা হয় এটাতে সবচেয়ে বেশি কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য এই পুকুরটা, এই পুকুরে যারা মাছ চাষ করছেন বা যে মাছগুলি আছে তো ওনার পুকুরটাও ওই বিমার আন্ডারে উনি সেখানে নাম নথিভুক্ত করতে পারেন, এটার বেনিফিট আছে। যদি উনি কোনো বিমার জন্য নাম নথিভুক্ত করে থাকেন কোনো কৃষক, ওনার পুকুরটাও যেমন একটা ক্ষতি যদি কোনো ক্ষতি হয় সেটার বেনিফিট পাবে, তার পাশাপাশি উনি ব্যক্তিগতভাবেও উনি যদি ওনার পুকুরে কোনো ক্ষতি হয়ে থাকে সেই ক্ষতির জন্য উনি সেখানে যে ক্ষতিপূরণ আছে সেই ক্ষতিপূরণের জন্য উনি সেখানে আবেদন করতে পারবেন। তো
1: দুটো কিন্তু আলাদা আলাদা,
0: হ্যাঁ দুটো আলাদা আলাদা। তো এবার প্রথমে বলছি যেটা ব্যক্তিগত, যেটা অর্থাৎ কৃষক ব্যক্তিগতভাবে যেটা করবে এটাকে আমরা সংক্ষেপে বলছি GAIS, এটার সংক্ষিপ্ত নাম। অর্থাৎ আর এটা যদি আমরা পুরোভাবে বলি গ্রুপ অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স স্কিম। অর্থাৎ কোন দুর্ঘটনাজনিত কোন কারণে কোন কৃষক যদি কোনো ক্ষতির সম্মুখীন হয় তাহলে ওনার যে নমিনি থাকবে সেই নমিনি সেখানে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবে। তো আমরা এটা যদি দেখি, এটার প্রথম যে ক্রাইটেরিয়া, প্রথম ক্রাইটেরিয়া হলো এটার বয়সের একটা সময়সীমা আছে, 18 থেকে 70 বছর। এই বয়স সীমার মধ্যে কোনো কৃষক বন্ধুরা থাকেন ওনারা এটার জন্য আবেদন করতে পারেন। কৃষকদের কি করতে লাগবে? কৃষকদের শুধু কাজ হলো ওনারা যারা অর্থাৎ মৎস্য চাষী যারা আছেন, আমরা অলরেডি এটার কাজ আজকে আমরা অনেকদিন যাবতই করছি, এর মধ্যে অনেক কৃষক এখনো নাম নথিভুক্ত করেনি। তো যদি কোনো কৃষক এটার এখনো নাম নথিভুক্ত না করে থাকেন এই গ্রুপ অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স স্কিমের জন্য,
1: খুব তাড়াতাড়ি করে,
0: খুব তাড়াতাড়ি করে ওনারা আমাদের যে দপ্তর সেই দপ্তরে যেন
1: যাদের পুকুর রয়েছে যারা
0: অতি শীঘ্রই যাতে ওনারা
1: মৎস্য চাষ করে আসছেন,
0: হ্যাঁ মৎস্য চাষ করে
1: আসছেন ওনারা বয়সের মধ্যে পড়ে 18 থেকে 70 বছরের মধ্যে আছেন,
0: যারা এখনো এই ইন্স্যুরেন্স বিমা প্রকল্পের জন্য যারা এখনো নাম নথিভুক্ত করেননি ওনারা যেন অতি শীঘ্রই আমাদের সঙ্গে যাতে ওনারা এটার জন্য যোগাযোগ করেন। তো বয়সের সময়সীমা বলে দিলাম। কৃষকদের কি করতে হবে? কৃষকদের শুধু কাজ হলো ওনারা যে ব্যক্তির নামে ইন্স্যুরেন্স হবে অর্থাৎ যিনি কৃষক, এখন ধরুন একটা পরিবারের যিনি পরিবারের কর্তা হয় আমরা জেনারেলি ধরে নিই উনি কৃষক বা উনি এই পুকুরটার মালিক, একটা ফ্যামিলিতে চারজন থাকতে পারে, পাঁচজন থাকতে পারে, হেড অব দ্য ফ্যামিলি যে ওনার নামে জেনারেলি ইন্স্যুরেন্সটা করা হয়। যদি ওনার বয়স 70 এর অ্যাবাভ হয়ে যায় তাহলে ওনার নেক্সট যে আছে পরিবারে উনি এই ইন্স্যুরেন্সের জন্য নাম নথিভুক্ত করতে পারেন। তো প্রথমে ওনাদের কি কাজ হবে
1: সেক্ষেত্রে পরবর্তী যে যিনি মানে নাম নথিভুক্ত করবেন উনি ওই পুকুরের মালিক হতে হবে এমন কোনো বাধাধরা নেই?
0: একচুয়ালি যদি আমরা দেখি যে মানে একটা পরিবারে তো পরিবারের কর্তা একজন থাকে তো ওনার নামে জেনারেলি হয়, কিন্তু এখানে যেহেতু একটা বয়সের একটা সময়সীমা আছে যদি ওনার বয়স 70 এর অ্যাবাভ হয়ে যায় তাহলে নেক্সট মানে যেটা নিয়ম অনুসারে
1: করা যেতে পারে,
0: হ্যাঁ করা যেতে পারে পরবর্তীতে যিনি থাকবেন, অর্থাৎ এটা তো ওনাদের পারিবারিক ব্যাপার, ওনারা পরে পারিবারিক ভাবে আলোচনা করে যার নামে ওনারা ইন্স্যুরেন্সটা করতে চান তো উনি ওনার আধার নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট, রেশন কার্ড, এই তিনটা অবশ্যই মানে সবচেয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস, তিনটা ডকুমেন্টস ওনাকে জমা করতে হবে যার নামে ইন্স্যুরেন্সটা হবে, পরিবারের কর্তার নামে হোক বা অন্য কোনো ব্যক্তির নামে হোক।
1: আধার নাম্বার,
0: ব্যাংক অ্যাকাউন্ট এবং রেশন কার্ড, এই তিনটার জেরক্স কপি, ওনার মোবাইল নাম্বার, ওনার অ্যাড্রেস, কোন ঠিকানায় উনি বসবাস করছেন সেই ঠিকানার

0: উনি কাকে নমিনি দেবেন, ওনার পরিবারে কোন ব্যক্তি নমিনি হিসেবে থাকবে, সেই নমিনির ডেট অফ বার্থ এবং ওই নমিনির বয়স, ওই নমিনির কত বয়স হয়েছে এবং ওনার সঙ্গে ওনার সম্পর্কটা কি, যাকে নমিনি দেওয়া হয়েছে তার সঙ্গে যে ব্যক্তির নামে ইন্স্যুরেন্স করা হচ্ছে ওনার সম্পর্কটা কি, রিলেশনটা, এই ইনফরমেশন গুলি ওনার একটা কাগজের মধ্যে লিখে
1: কোথায় দেবেন,
0: এটা আমাদের অফিসে, আমাদের যে মৎস্য দপ্তরের যে সমস্ত অফিসগুলি আছে সেই অফিসগুলিতে কৃষক বন্ধুরা সেখানে সেগুলি জমা করবেন, জমা করলে পরবর্তী কাজ সেটা আমাদের। তো ওনাদের কাজ হলো শুধু এটা। তো এটা হলো কৃষকদের তরফ থেকে কি করণীয় কাজ। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে এখানে আমরা কি বেনিফিট পাবো, বা এই ইন্স্যুরেন্সটা যে হবে এই ইন্স্যুরেন্সটাতে কোন কোন ক্যাটাগরিগুলি ইন্স্যুরেন্সটার আন্ডারে এলিজিবল আছে,
1: সেক্ষেত্রে কোন কৃষক মানে কতটুকু পর্যন্ত সীমাবদ্ধতা বা বাধা ধরা আছে যে কত টাকার ইন্স্যুরেন্স পাবেন, সেক্ষেত্রে কি পুকুরের উপর নির্ভর করতে হয় নাকি এটা কিভাবে নির্ধারণ হয়?
0: না, এটা ধরুন এটা হলো মানে এই ক্যাটাগরিতে আমরা কিছু এক্সিডেন্টাল কিছু
1: সবার জন্য একই রকম থাকে,
0: হ্যাঁ সবার জন্য একই রকম, মানে যারা যারা এখানে নাম নথিভুক্ত করবেন ওনারা মানে কোন দুর্ঘটনার কবলে যদি পড়েন, কিছু কিছু দুর্ঘটনা এখানে ক্লাসিফাই করা আছে, আমি বলছি কোনগুলি। এই ক্যাটাগরিতে যদি কোনো কৃষকরা যদি কোনো দুর্ঘটনার শিকার হয় তাহলে ওনার যে নমিনি থাকবে উনি বিষয়টা জানবেন, উনি তৎক্ষণাৎ আমাদের সঙ্গে অফিসে যোগাযোগ করবেন। তাহলে কি কি দুর্ঘটনা এটার মধ্যে আছে আমি বলছি, প্রথমে হচ্ছে ধরুন সমুদ্র সড়ক বা রেলপথ ইত্যাদিতে যদি কোনো দুর্ঘটনা ঘটে, ঠিক আছে। দ্বিতীয়ত হলো জলে ডুবে যাওয়া বা নিখোঁজ হয়ে যাওয়া, এটা এটা এটার ক্যাটাগরিতে আসে। আগুন বা বিষাক্ত কোনো পদার্থের দ্বারা যদি কোনো দুর্ঘটনা ঘটে এটাও এটার মধ্যে আসছে। বজ্রপাত বা বৈদ্যুতিক শক এটাও এটার মধ্যে আসছে। যন্ত্রপাতি নিয়ে কাজ করার সময় দুর্ঘটনা, মানে পুকুরে উনি কোনো যন্ত্রপাতি নিয়ে কাজ করছেন সেখানে কোনো দুর্ঘটনাজনিত কারণে যদি কোনো অ্যাক্সিডেন্টাল কিছু হয় সেটা। তারপরে হলো উচ্চতা থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা বা মৃত্যু, ধরুন কোন উপর থেকে কাজ করছেন এখান থেকে যদি উনি পড়ে যায়। তারপর হলো খুন, এটা যদি আমরা চাই না বা যদি মানে এরকম কোন কে যদি কোন ইয়ে থাকে সেই ক্ষেত্রে এটা এটার আন্ডারে এলিজিবল থাকবে। তারপরে হলো সাপের কামড় বা বিচ্ছুর কামড় বা কোনো জন্তু জানোয়ার দ্বারা আক্রান্ত হওয়া বা ধরুন জলাতঙ্ক, এ সমস্ত কোন দুর্ঘটনা যদি ঘটে থাকে,
1: মানে সেক্ষেত্রে আমার মনে হয় যারা এই ইন্স্যুরেন্সের আওতায় আসবেন তাদেরকে এই ধরনের একটা কাগজ যদি আপনারা দিয়ে দেন,
0: হ্যাঁ এটা এটা আমরা
1: তাদেরও জানা রইল যে আমরা কি কি ধরনের।
0: অ্যাকচুয়ালি আমরা যখন আমাদের দপ্তর থেকে বিভিন্ন প্রশিক্ষণ শিবিরগুলি বা অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলি করা হয় এটা প্রত্যেকটাতে আমরা এগুলি কৃষকদের সঙ্গে আলোচনা করি যে কোন কোন বিষয়গুলি এই ক্যাটাগরি আন্ডারে,
1: সেক্ষেত্রে তাদের কিন্তু এই ইন্স্যুরেন্স নেওয়ার ক্ষেত্রে তাদের
0: উৎসাহটা বাড়বে। তাহলে এখানে শুধু দেওয়া হয়েছে যে মানে দুর্ঘটনাজনিত যে কোনো কারণে যদি কোনো কৃষকের কোনো ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে ওনারা এই সমস্ত যে ক্রাইটেরিয়াগুলি বললাম এই সমস্ত টাইপের কোনো দুর্ঘটনাজনিত কোনো কারণে যদি ওনাদের কোনো মৃত্যু হয় বা কোনো অঙ্গহানি ঘটে তাহলে সেক্ষেত্রে ওনারা আবেদন করতে পারবেন। এখন আবেদন করতে কি কি লাগবে সেটা আমাদের অফিসে আসলে আমরা ডিটেলসে বলে দেবো, কি কি ফর্ম লাগবে বা কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে সেটার জন্য সময় দেওয়া থাকে, 5-6 মাসের সময় দেওয়া থাকে, এর মধ্যে ওনারা সমস্ত ইনফরমেশনগুলি আমাদের কাছে জমা করবেন। তো এখন ধরুন কোন কৃষক সেটা ওনার নাম নথিভুক্ত করে নিল এবং ওনাকেও জানানো হলো যে এই বিষয়গুলি ওনার এই ইন্স্যুরেন্স কভারেজ মানে ইন্স্যুরেন্সের মধ্যে দুর্ঘটনা, হ্যাঁ উনি এসে গেছেন। এখন এখানে কি কি বেনিফিট আছে, মেইন হলো বেনিফিট, কারণ যখনই কোনো ইন্স্যুরেন্স করা হয় তখন মেইনলি বলা হয় যে এটাতে কি ধরনের বেনিফিট আছে। বেনিফিটটা মেইনলি তিনটা ক্যাটাগরিতে আছে। প্রথম হলো ধরুন আমি যা যা বললাম এটাতে কোনো কৃষকের মৃত্যু হলো বা উনি সম্পূর্ণ ওনার কার্যক্ষমতা হারিয়ে ফেললেন, হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে সর্বোচ্চ 5 লক্ষ টাকা অবধি সেখানে ক্ষতিপূরণ দেওয়া হয়,
1: সর্বোচ্চ।
0: এটা কেস টু কেস ডিপেন্ড করে বা এটা যে আমরা বিভিন্ন ফর্মগুলি ইয়ে করবো সেটার মধ্যে ডিপেন্ড করে, সর্বোচ্চ হলো 5 লক্ষ টাকা যদি কোনো দুর্ঘটনার কারণে কোনো কৃষক মারা যায় বা ওনার যদি কোনো সম্পূর্ণ যদি উনি কার্যক্ষমতা হারিয়ে ফেলেন তাহলে সর্বোচ্চ 5 লক্ষ টাকা। দ্বিতীয়ত হলো যদি কোনো ব্যক্তি সেখানে ওনার অর্ধেক উনি কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন মানে শরীরে 50% অংশ ওনার নষ্ট হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে সর্বোচ্চ 2.5 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা অবধি ইন্স্যুরেন্সের বেনিফিট এখানে ওই কৃষকরা পাবেন। তৃতীয়ত হলো যদি কোনো দুর্ঘটনার আওতাতে পড়ে কোনো কৃষক যদি চিকিৎসারত অবস্থায় থাকেন হসপিটালে বা বেডে যদি উনি চিকিৎসারত অবস্থায় থাকেন সেখানে সর্বোচ্চ হলো 25,000 টাকা। তো সেখানে ওই কৃষককে যে নমিনি, কারণ কৃষক তো অসুস্থ অবস্থায় থাকবে উনি তো এগুলি করতে পারবে না, ওনার যে নমিনি থাকবে সেই নমিনি এটার জন্য আবেদন করতে পারবে। তাহলে এই এটা হলো যেটা ব্যক্তিগত গ্রুপ এক্সিডেন্ট ইন্স্যুরেন্স স্কিম, যেটা কৃষকদের জন্য ব্যক্তিগত, মানে যারা মৎস্যচাষী কৃষক আছেন ওনারা যদি কোনো ক্ষতির বা কোন দুর্ঘটনার শিকার হন তাহলে ওনারা এই সুযোগ সুবিধাগুলির মানে এটা গভর্নমেন্টের যে ইন্স্যুরেন্স পলিসি এটার

0: এই সুবিধাগুলি দেওয়া আছে। তো এটা যদি কৃষকরা আমাদের সঙ্গে অফিসে যোগাযোগ করলে বা পরবর্তী সময় যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে ওনারা অফিসে যোগাযোগ করলে আমরা ডিটেলসে ওনাদেরকে এটা বলে দেব। তো এটার জন্য আমরা শুধু কৃষকদেরকে বলবো যে আপনারা যারা এখনো এটাতে নাম নথিভুক্ত করেননি এই প্রকল্পের জন্য আপনারা আমাদের অফিসে গিয়ে যোগাযোগ করে নাম নথিভুক্ত করেন। এটা হলো কৃষকদের ব্যক্তিগত
1: এবং এটা হাতছাড়া না করাই ভালো হবে, কারণ এই ধরনের সুযোগ ছাড়া না করাই উচিত, কারণ যে কোনো সময় আমাদের দুর্ঘটনা হতে পারে। পাশাপাশি রয়েছে যারা মৎস্য চাষ করছেন তাদের পুকুরের বীমা, মানে মাছের বীমা।
0: এবার হলো পুকুরের বীমাটা দেখুন, এটাকে আমরা বলছি জলজ মৎস্য চাষী বীমা প্রকল্প বা অ্যাকোয়াকালচার ইন্স্যুরেন্স। আমরা যদি আমাদের সাইন্টিফিক ভাষায় বলি অ্যাকোয়াকালচার ইন্স্যুরেন্স স্কিম বা বাংলাতে বললে জলজ মৎস্য চাষী বীমা প্রকল্প। তো এটা মেইনলি হলো যাদের পুকুর আছে, যারা পুকুরে মাছ চাষ করছেন, সেই পুকুর যদি কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগের আওতায় পড়ে বা কোন ধরনের ধরুন বন্যা। আমাদের এখানে প্রাকৃতিক দুর্যোগ বলতে আমরা যেটা বুঝি, যেটা ফিশারির ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষকরা, সেটা হলো বন্যা। তো এই বন্যাতে যদি কোনো কৃষকের ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই ক্ষেত্রে ওনাদের যদি সেটা নাম নথিভুক্ত করা থাকে, ওনারা যদি পুকুরের ইন্স্যুরেন্সটা করিয়ে নেন, অর্থাৎ এই মৎস্য বীমা প্রকল্পটা যদি ওনারা করিয়ে নেন, তাহলে এটার যে বেনিফিট সেই বেনিফিটটা কিন্তু ওনারা পেয়ে যাবেন। তো এখানে এবার বলছি এই প্রকল্পটা আসলে কি বা এটা থেকে কৃষকরা কি কিভাবে সুযোগ সুবিধা পাবেন বা ওনাদের কি কি করতে হবে। এটা আমি যেটা বলেছি যে প্রাকৃতিক দুর্যোগের জন্য মেইনলি এই প্রকল্পটা গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে, যাতে কোনো কৃষকের পুকুর যদি ক্ষতিগ্রস্ত হয় বা কোনো কৃষকের ফসল যদি ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে ওনারা এই অ্যাকোয়াকালচার ইন্স্যুরেন্স পলিসির মাধ্যমে ওনারা ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে আমরা যদি দেখি এই অ্যাকোয়াকালচার ইন্স্যুরেন্স যে পলিসিটা, এটা আপনার পুকুরের এরিয়ার উপরে ডিপেন্ড করে না। এটা হলো আমি পুকুরে কি পরিমাণ মাছ স্টক করেছি, আমার পুকুরে কি 1000 মাছ আছে না 2000 মাছ আছে না 3000 মাছ আছে, সংখ্যার উপরে এই ইন্স্যুরেন্সটা করানো হয়।
1: আচ্ছা,
0: আমার পাঁচ কানি জায়গা থাকুক, এক কানি জায়গা থাকুক, আধা কানি জায়গা থাকুক, সেটা ম্যাটার করে না।
1: কি পরিমাণ মাছ
0: আমার পুকুরে আছে,
1: মাছের পোনা বা মাছ মজুদ আছে,
0: হ্যাঁ মাছ মজুদ আছে, এবং আমি কত টাকার ইন্স্যুরেন্স সেখানে করেছি। এখানে টাকার পরিমাণটা হলো প্রতি মাছের পোনার জন্য ইন্স্যুরেন্স হবে 1.5 টাকা করে। অর্থাৎ আমরা যদি 1000 মাছের পোনার ইন্স্যুরেন্স করি তাহলে সেখানে আমার ইন্স্যুরেন্সের জন্য প্রিমিয়াম দিতে হবে 1500 টাকা, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো এটার ভ্যালিডিটি থাকবে 1 বছর, অর্থাৎ 12 মাস। এই ইন্স্যুরেন্সটা করার পরে এটার ভ্যালিডিটি থাকবে 12 মাস, অর্থাৎ এই 12 মাসের মধ্যে যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে সেই ক্ষেত্রে কৃষকরা ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবেন। এটার ইন্স্যুরেন্সটা করানো হচ্ছে এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড, AIC যেটাকে আমরা সংক্ষেপে বলি। এটা এগ্রিকালচার দপ্তর থেকে ওনারা করছেন বা পশু দপ্তরে যে ইন্স্যুরেন্স গুলি করানো হচ্ছে এটা ওনারা করছেন।
1: তাহলে এটা মানে কৃষি মৎস্য সব
0: মিলিয়ে, হ্যাঁ সব মিলিয়ে,
1: যাদের শুধু পুকুর থাকবে তাদের ক্ষেত্রে না, মানে যাদের
0: এটা ধরুন কোন একজন কৃষকের তার পুকুর আছে সে পুকুরের জন্য করতে পারছে, তার গবাদি পশু আছে সে গবাদি পশুর জন্য করতে পারছে, তার ক্ষেত কৃষি আছে সে ক্ষেত কৃষির জন্য করতে পারছে, আলাদা আলাদা এটা করছে। AIC যেটা আছে, AIC ওরা এই ইন্স্যুরেন্সটা করছে। তো এটা গেল নাম্বার টু। নাম্বার থ্রি যেটা হলো, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে আমি যেটা বললাম যে প্রতিটা মাছের পোনার দাম হবে 1.5 টাকা করে, অর্থাৎ আমি যদি 1000 মাছের জন্য ইন্স্যুরেন্স করি আমাকে সেখানে 1500 টাকা আমাকে সেখানে প্রিমিয়াম দিতে হবে। এখন এখানে কয়েকটা বিষয় কাজ করে, সেই বিষয়টা হলো ধরুন আমি এখানে 1000 মাছের ইন্স্যুরেন্স করলাম। এখন যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, সাপোজ ফ্লাড যখন হয়, তো ফ্লাড হলে তো কি হয়, পুকুরে সব মাছ চলে যায়, সব মাছই চলে যায়। এখন ধরুন আমরা যখন ওরা ইন্স্যুরেন্সটা করবে বা যখন ওনারা কোনো ড্যামেজের জন্য ক্লেম করবে, যে AIC কথা বললাম যারা ইন্স্যুরেন্সটা করছে, ওরা যখন এটা ভেরিফিকেশনে আসবে, ওরা ভেরিফিকেশনে এসে যদি দেখে যে আপনার পুকুরে অলরেডি মাছ আছে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার ইন্স্যুরেন্সের যে বেনিফিট সেটা পেতে অসুবিধা হবে। কারণ কি, কারণ কেউই একটা পুকুরের মধ্যে 1000 মাছ স্টক করে না, যেটা ফিল্ডে আমরা দেখতে পাই। সমস্ত কৃষকরাই পুকুরে কেউ 2000, 3000, 4000, 5000 করে মাছ স্টক করে। তো আপনি যদি মাছের পরিমাণ যদি বেশি রাখেন পুকুরের মধ্যে, তো অ্যাকর্ডিংলি আপনাকে ইন্স্যুরেন্সের পরিমাণটাও বাড়াতে হবে। আদারওয়াইজ যখন আপনি ইন্স্যুরেন্সটা করবেন, যখন সেটা ড্যামেজের জন্য আপনি যখন ক্লেম করবেন, তখন যদি দেখা যায় যে আপনার পুকুরে 1000 থেকে বেশি মাছ আছে, হ্যাঁ, বা আপনার পুকুরে এর থেকে বেশি মাছ আছে, তখন কিন্তু আপনি সেটার জন্য আবেদন করতে পারবেন না।
1: এখানে
0: কারণ আপনি ইন্স্যুরেন্স করেছেন 1000 মাছের জন্য, অর্থাৎ আপনি বলছেন যে আপনি পুকুরে শুধু 1000 মাছ স্টক করেছেন। তো এই বিষয়টা কিন্তু একটু ক্রিটিক্যাল বিষয়।
1: সেক্ষেত্রে দুটা প্রশ্ন থেকে যায় যে যখন আমি ইন্স্যুরেন্সটা নিচ্ছি সেক্ষেত্রে কি আমার পুকুরের পর্যবেক্ষণ হচ্ছে, যে পরীক্ষা করে দেখছেন।

0: যারা যে গ্রুপে আমি ইনস্যুরেন্সটা করছি, যে সংস্থার আন্ডারে, তারা কি দেখছেন যে আমি কতটুকু মাস আমি মজুত করেছি?
1: না, এটা হলো ওনারা এটার এগেনস্টে ওনারা বিল জমা দিচ্ছেন।
0: আচ্ছা,
1: ওনারা এই যে আমি বললাম যে 1000 মাসের জন্য 1500 টাকা, ওনারা 1500 টাকার বিল আগে জমা করছেন। 1500 টাকার বিল মানে এটা মিন করে যে আপনার পুকুরে 1000 মাছ আপনি স্টক করেছেন, অর্থাৎ আপনি এই 1000 পোনার জন্য আপনি ইন্স্যুরেন্স করছেন, অর্থাৎ এই 1000 মাছের যদি কিছু হয় সেটার জন্য আপনি আবেদন করতে পারবেন বা আপনি ড্যামেজ আপনি ক্লেম করতে পারবেন। এখন যদি দেখা যায় যে আপনার পুকুরে মাছের সংখ্যা 1000 থেকে বেশি, 2000 বা 3000 মাছ আছে, তখন কিন্তু আপনি এটার জন্য ক্ষতিপূরণ আপনি পাবেন না, কারণ আপনি তো 1000 মাছের জন্য আপনি ইন্স্যুরেন্স করেছেন। তো সেই ক্ষেত্রে কৃষক বন্ধুদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার পুকুরে কি পরিমাণ মাছ আছে,
0: যতটুকু আপনি মাছ মজুত করেছেন ততটা
1: ইন্স্যুরেন্স করতে হবে। তো এখন এর জন্য আমরা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, এখানে কয়েকটা ডকুমেন্টস কৃষকদেরকে দিতে হয়।
0: আচ্ছা,
1: আমি প্রথমে যে স্কিমটার কথা বলেছিলাম একটু একটু আগে, যেটা গ্রুপ অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স স্কিম, যেটা ব্যক্তিগত, এবং এখন যেটা বলছি জলজ মৎস্য বীমা প্রকল্প, এই দুটার জন্যই কৃষকদেরকে প্রথমে NFDP পোর্টাল, অর্থাৎ ন্যাশনাল ফিশারিজ ডিজিটাল প্ল্যাটফর্ম, এটা ভারত সরকারের একটা পোর্টাল, এই পোর্টালে সমস্ত কৃষকদেরকে নাম নথিভুক্ত করতে হবে। এটা ফ্রি অফ কস্টে করানো হচ্ছে প্রত্যেকটা CSC সেন্টারে। এটা আমরা আমাদের দপ্তর থেকে প্রত্যেকটা আলোচনার মধ্যে বলি, বা আমরা এর আগেও এখানে কিষাণ বাণীতে যখন আমরা বিভিন্ন অনুষ্ঠানগুলি করেছিলাম তখন আমরা কৃষকদেরকে সেই জিনিসটা বলেছি যে এই ন্যাশনাল ফিশারিজ ডিজিটাল প্ল্যাটফর্ম পোর্টালে সমস্ত কৃষকরা আপনাদের নাম নথিভুক্ত করুন, এটা ছাড়া কোন ধরনের সরকারি প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে সুযোগ সুবিধার জন্য আবেদন করতে পারবেন। কারণ আপনি এই পোর্টালে নাম নথিভুক্ত করেছেন মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পোর্টালে আপনার নাম আছে, তখন আপনি পরবর্তী সুযোগ সুবিধার জন্য আবেদন করতে পারবেন। তো এখানে কৃষকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, ওনাদেরকে কয়েকটা ডকুমেন্টস রেডি রাখতে হবে। ডকুমেন্টস রেডি করার পরে ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। প্রথম ডকুমেন্টস ফার্স্ট হলো যেটা NFDP রেজিস্ট্রেশন বললাম, এটা একটা সার্টিফিকেট দেওয়া হয়, এই সার্টিফিকেটটা লাগবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো ওনার আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, প্যান কার্ড যদি থাকে প্যান কার্ড, রেশন কার্ড, এগুলি লাগবে। তারপরে হলো ওনার ল্যান্ড ডকুমেন্টস, অর্থাৎ পুকুরের যে জায়গার পর্চাটা, সেই জায়গার পর্চাটা একটা কপি লাগবে। এখন জায়গার পর্চাটা যদি ওনার ব্যক্তিগত নামে হয় তো ভালো, যদি ব্যক্তিগত নামে না হয় পরিবারের অন্য কারোর নামে হয়, অর্থাৎ ধরুন ওনার বাবার নামে ল্যান্ড ডকুমেন্টসটা আছে কিন্তু চাষ করছেন উনি, বা বাবা হয়তো চাষ করছেন না, বা বাবার নামে ইন্স্যুরেন্সটা করছেন না, ওনার নামে করছেন, তাহলে সেই ক্ষেত্রে একটা ডিক্লারেশন ফর্ম আছে, সেটা আমরা দিয়ে দেবো। ডিক্লারেশন ফর্মে একটা আন্ডারটেকিং ওনারা দিয়ে দেবেন। তারপরে যে বিষয়টা সেটা হলো একটা বিল, যেটা আমি বললাম যে আপনি যেটা প্রশ্ন করলেন যে উনি কিভাবে জানবেন যে কতটা মাছের পোনা ফেলা হয়েছে, তার জন্য একটা বিল দরকার। এই বিলটা কৃষকরা আমাদের কাছে জমা করবেন, ইন্স্যুরেন্স যখন করা হবে তখন ওনারা এই বিলটা জমা করবেন, এবং এই বিলটা যেদিন উনি করছেন, অর্থাৎ মাছ ফেলার 90 দিনের মধ্যে এটা করতে হবে, অর্থাৎ ধরুন উনি মাছের পোনা যেই ডেটে ফেলবেন তার 90 দিনের মধ্যে এটা করতে হবে। এটা কিন্তু একটা টাইম বাউন্ড কাজ। তো এই 90 দিনের মধ্যে করলে ওনারা এটার জন্য ওনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ ওনারা এলিজিবল থাকবেন, আদারওয়াইজ কিন্তু ওনারা এটার জন্য এলিজিবল থাকবেন না। এখন পয়সার যে ব্যাপারটা, সে ব্যাপারটা বলছি, ধরুন 1000 মাছের জন্য যদি আমরা করি তাহলে 1000 মাছের জন্য 1500 টাকা দিতে হবে। এখানে আমার টোটাল যে ডিউরেশন সেটা থাকছে 365 দিনের, এর মধ্যে প্রথম যে 15 দিন, প্রথম 15 দিনটা থাকছে নীল ডেস, মানে এই সময়ে কোনো কিছু যদি হয় ওনারা সেখানে বেনিফিট পাবে না। তারপর 16তম দিন থেকে 90 দিন পর্যন্ত এই সময়ের মধ্যে ওনারা পাবেন টোটাল সাম এশিউর, যেটা হবে টোটাল সাম এশিউর হলো 26000 টাকা। আমরা 1500 মাছের জন্য আমাদের সাম এশিউর হলো 26000 টাকা। এই 26000 টাকা 20% ওনারা
0: 16 থেকে 90 দিনের
1: মধ্যে হয় তাহলে এই সাম এশিউরে 20% যেটা আসবে ওই সময়টা ওনারা পাবেন, যদি কোনো দুর্ঘটনা ঘটে। এগুলো এখন বলছি দুর্ঘটনা কথা। এবার 91 দিন থেকে 200 দিনের মধ্যে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে ওনারা পাবেন সাম এশিউরের 50%, টোটাল যত টাকা সাম এশিউর করা হয়েছে সেটা 50% ওনারা সেখানে এখানে বেনিফিটের জন্য আবেদন করতে পারবেন। 200 দিন থেকে লাস্ট মানে 365 দিন পর্যন্ত নেক্সট যেটা থাকে এটা সবটাই আমাদের সাম এশিউর থাকবে। সাম এশিউরের পরিমাণ হলো আপনার 26000 টাকা। তো সেটার মধ্যে ওনারা সর্বোচ্চ 20800 টাকা অবধি পেতে পারেন, অর্থাৎ যদি 1000 পোনার জন্য 1500 টাকার ওনারা ইন্স্যুরেন্স করে থাকেন সর্বোচ্চ ওনারা 20800 টাকা ওনারা ক্ষতিপূরণের জন্য এলিজিবল হবেন।
2: শুনলেন আলোচনা, আজকের বিষয় ছিল প্রধানমন্ত্রী মৎস্য বীমা যোজনা। আলোচনা করেছেন মৎস্য আধিকারিক দীপায়ন রায়। তাহলে কৃষক ভাই বোনেরা, কিষাণবাণী অনুষ্ঠান আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হলো ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যায়।

শুনলেন কিষাণবাণী অনুষ্ঠান। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। একটি গণ বিজ্ঞপ্তি, শুধু নাগরিকবৃন্দ, এতদ্বারা এলাকার সকল জনগণের অবগতির জন্য জানানো যাইতেছে যে ভারতের জনগণনা 2027-এর কার্যক্রম উপলক্ষে সারা রাজ্যের সাথে আমাদের জেলাতেও গৃহতালিকা ও গৃহগণনা 1 আগস্ট থেকে 30 আগস্ট 2026 পর্যন্ত চলিবে। স্বগণনা আগামী 17 জুলাই থেকে 31 জুলাই 2026 তারিখের মধ্যে সম্পন্ন করিতে হইবে। দেশ ও রাজ্যের উন্নয়নের স্বার্থে সকলকে উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করিয়া সঠিক তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে। গৃহতালিকা ও গৃহগণনা কার্যক্রম চলাকালীন নিযুক্ত গণনাকারীগণ আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আপনাদের পরিবার, আবাসন ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করিবেন। যাহারা অনলাইনের মাধ্যমে স্বগণনা বা সেলফ এনুমারেশন করিতে ইচ্ছুক, তাহারা ভারত সরকারের নির্দিষ্ট জনগণনা পোর্টালে গিয়ে আগামী 17 জুলাই থেকে 31 জুলাই 2026 তারিখের মধ্যে স্বগণনা সম্পন্ন করিতে পারিবেন। জনগণনায় প্রদত্ত সকল তথ্য আইনগতভাবে সম্পূর্ণ গোপনীয় রাখা হইবে এবং শুধুমাত্র সরকারি পরিসংখ্যানগত কাজে ব্যবহার করা হইবে। অতএব সকল নাগরিককে জনগণনা 2027 কার্যক্রম সফল করিবার উদ্দেশ্যে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করা যাইতেছে। ধন্যবাদান্তে প্রধান জনগণনা আধিকারিক, জেলা শাসক ও সমাহর্তা, দক্ষিণ ত্রিপুরা, জনগণনা পরিচালনালয়, ভারত সরকার। গণবিজ্ঞপ্তিটি শুনলেন। এখন জেনে নিন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। 7:05 সুস্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন ডায়াবেটিস এ ডায়েট। এ প্রসঙ্গে বলবেন ডাক্তার শুভ্রজিৎ ভট্টাচার্য, মাইক্রোবায়োলজিস্ট এবং ডায়াবেটোলজিস্ট। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ 7:35, 7:45 আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ 7:55, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। রাত 8:05 লাইভ ফোন ইন মনের মতো গান। 9:00 যুব অনুষ্ঠান যুববাণী, 9:30 সরগম অনুষ্ঠান। অনুষ্ঠানে শুনবেন শরদ বাদন, শিল্পী আলী আকবর খাঁ, শিল্পী পরিবেশন করবেন রাগ ললিতা গৌরী। রাত 10:00 হারানো দিনের গান। 10:30 আগামীকালের অনুষ্ঠান সূচি জানিয়ে দিয়ে আমাদের আজকের অধিবেশন শেষ করা হবে। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। এখন সুস্বাস্থ্য অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ শুনবেন ডায়াবেটিস এ ডায়েট। এর প্রসঙ্গে আলোচনায় অংশগ্রহণ করবেন ডাক্তার শুভ্রজিৎ ভট্টাচার্য, মাইক্রোবায়োলজিস্ট এবং ডায়াবেটোলজিস্ট। সাক্ষাৎকার গ্রহণ করবেন নবনীতা মজুমদার। আসুন শোনা যাক অনুষ্ঠান সুস্বাস্থ্য।

0: নমস্কার। সুস্বাস্থ্য অনুষ্ঠানের পক্ষ থেকে সমস্ত শ্রোতাবন্ধুদের জানাচ্ছি অনুষ্ঠান শোনার আমন্ত্রণ এবং অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানের আমাদের আলোচনার বিষয় ডায়াবেটিসে ডায়েট। হ্যাঁ বন্ধুরা, ডায়াবেটিস এখন আর কোনো বয়স মানে না, অর্থাৎ ছোট বড় কম বয়সী বেশি বয়সী সবার মাঝেই এখন ডায়াবেটিস এই অসুখটা দেখা দিচ্ছে। আর এই ডায়াবেটিস হলে কি হয় এবং ডায়াবেটিসে আমাদের কিভাবে আমাদের দৈনন্দিন আমাদের যে খাদ্য তালিকা কিভাবে আমাদের তৈরি করতে হবে এই সম্পর্কে আজকের ডাক্তারবাবুর সাথে আমাদের আলোচনা। আর আজকের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি মাইক্রোবায়োলজিস্ট এবং ডায়াবেটোলজিস্টে বিশেষজ্ঞ এবং বিলোনিয়া মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর শুভ্রজিৎ ভট্টাচার্য স্যারকে। স্যার, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সুস্বাস্থ্য অনুষ্ঠানে।
1: নমস্কার, ধন্যবাদ।
0: আজকে যেহেতু আমাদের আলোচনার বিষয় ডায়াবেটিসে ডায়েট, তাই এই সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা করার আগে প্রথমে জানব যে ডায়াবেটিস রোগটা সম্পর্কে আপনার কাছ থেকে।
1: তো প্রথমেই আমরা ডায়াবেটিস সম্পর্কে কিছু বলার আগে প্রথম জানতে হবে যে এটা এরকম না যে এটা নতুন কোনো ডিজিজ। এটা আমাদের হিস্ট্রিতে এনশিয়ান্ট ইজিপশিয়ান যে আমাদের লিটারেচার আছে দেখা যায় 3,500 বছর ধরে এটা আমাদের মধ্যে আছে। ইভেন সুশ্রুত এটাকে ব্যাখ্যা করে গেছেন, এই যে মধুমেহ যে টার্মটা, ডায়াবেটিসকে যে আমরা মধুমেহ রোগ বলি, এই মধুমেহ টার্মটাও কিন্তু এই সুশ্রুতই প্রথম ব্যাখ্যা করেছিল। এর অর্থ হলো সুইটেনিং অফ ইউরিন, মানে ইউরিনে শর্করার পরিমাণ বেশি হয়, মিষ্টি হয়ে যায় ওটা ওটা থেকে। তো তারপর বিভিন্ন ধরনের অনেক ধরনের আবিষ্কার হয়েছে। 1921 প্রথম ব্রেক থ্রু আসে, যেটা হলো ইনসুলিনের আবিষ্কার, যেটা আমরা জানি যে এখন ডায়াবেটিস ম্যানেজমেন্টের কর্নারস্টোন। তো ইনসুলিনের আবিষ্কার করেন ফ্রেডরিক বেন্টিং এবং চার্লস বেস্ট, এবং তার প্রথম পরীক্ষা 1922 লিওনার্ডো থমসন, যিনি ছিলেন ফার্স্ট পেশেন্ট যে এই ইনসুলিন রিসিভ করেছিলেন, মানে ডকুমেন্টেড। তারপর 1950 থেকে 1970 মধ্যে অনেক ধরনের মানে রিসার্চ ওয়ার্ক চলে। তারপর ওখান থেকে আবিষ্কার হয় যে টাইপ 1 টাইপ 2, যে বিভিন্ন ভ্যারাইটিসের যে ডায়াবেটিস আছে বা বিভিন্ন ধরনের যে ডায়াবেটিস আছে ওটা আবিষ্কার হয়। তারপর আমাদের গ্লুকোমিটার, যেটাকে আমরা এখন খুবই ইজিলি আমরা পাই মার্কেটে, ওই জিনিসটা ওই টাইম ফ্রেমেই আবিষ্কার হয়েছে, যে আমরা সেলফ মনিটরিং যাতে করতে পারি যে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা কত আছে, ওইটাও ওই টাইম ফ্রেমের মধ্যেই আবিষ্কার হয়েছে। তো ডায়াবেটিস সম্পর্কে প্রথমে যদি বুঝতে হয়, এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার, যেটার মেইন রিজন আইদার ইনসুলিন প্রোডাকশন নেই বা কম হচ্ছে, আর একটা হতে পারে যে ইনসুলিন কাজ করছে না। ইনসুলিন আমাদের শরীরে আছে, বাট এটা আমাদের কোষগুলোতে ওই গ্লুকোজটাকে পৌঁছাতে পারছে না। আর থার্ড রিজন হতে পারে এই দুইটার সংমিশ্রণ, মানে দুটো কম্পোনেন্টই আছে, এটা হলো মেইন রিজন। তারপর ডায়াবেটিস প্রাইমারিলি আমরা তিনটা বলতে পারি, তিন ধরনের ডায়াবেটিস হয়। একটা হলো টাইপ 1, টাইপ 2, আর একটা হলো জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস। তো টাইপ 1 কাইন্ড অফ অটো ইমিউনো ডিসঅর্ডার। তা ইনসুলিন আমাদের শরীরে যে প্যানক্রিয়াস গ্রন্থি আছে, অগ্নাশয় গ্রন্থি আছে, ওটা বিটা সেল থেকে রিলিজ হয়। তো এই ক্ষেত্রে কি হয় যে অটো ইমিউনো ডিজিজের কারণে ওই বিটা সেলটা ডেস্ট্রয় হয়ে যায়। তো এই ক্ষেত্রে আর আমাদের শরীরে কোনো ধরনের ইনসুলিন থাকে না। তো টাইপ ওয়ানের ম্যানেজমেন্ট মেইনলি ইনসুলিন, লাইফ লং ইনসুলিন আমাদের নিয়ে যেতে হবে। আর এটা মেইনলি দেখা যাচ্ছে অ্যাডোলেসেন্ট এজ গ্রুপে, মানে এটা কম বয়সের বাচ্চাদের থেকেই শুরু হয়। টাইপ 2 হলো এই ক্ষেত্রে কিছু ডিফেক্ট দেখা দেয় এই বিটা সেলগুলিতে, যার জন্য ইনসুলিনটা কম পরিমাণে ক্ষরণ হয়। আর অনেকটা আমাদের লাইফস্টাইলের কারণে বা জেনেটিক কারণে, যেটা আমরা এখনকার দিনে ফাস্ট ফুড বা এই খাওয়া দাওয়ার অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য ইনসুলিনটা ঠিক করে কাজ করতে পারে না, এটা হলো টাইপ 2। আর জেস্টেশনাল ডায়াবেটিস বলতে বোঝায় যে প্রেগনেন্সির সময় অনেক সময় দেখা যায় যে মহিলাদের মধ্যে ব্লাড গ্লুকোজটা অনেকটা বেড়ে গেছে, ওটা হরমোনাল ডিসব্যালেন্সের কারণে হয়ে থাকে। তো এটা ইউজুয়ালি ওই টাইমে ট্রিটমেন্ট দেওয়া হয়, বাট তারপর প্রেগনেন্সি টার্মিনেশন হয়ে গেলে, ডেলিভারি হয়ে গেলে তারপর এটা আবার রিভার্স হয়ে যায়। বাট ওই সব ক্ষেত্রে কিন্তু যেসব মহিলাদের এই জেস্টেশনাল ডায়াবেটিস দেখা দেয়, ওদের লেটার এই যে মানে ভবিষ্যতে এই টাইপ 2 ডায়াবেটিস হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে, এটা হলো মেইনলি ইন জেনারেল তিন ধরনের ডায়াবেটিস। তো এখন আমরা যে আজকে মেইন সিমটমস ডায়াবেটিসের যে সিমটমস গুলি কি, এগুলি আমাদের জানতে হবে, কিভাবে আমরা বুঝবো যে আমাদের ডায়াবেটিস হতে পারে। তিনটা মেইন জিনিস, পলিডিপসিয়া, পলিডিপসিয়া বলতে বোঝায় হলো ইনক্রিজ থার্স্ট, মানে আমরা জল বারে বারে জল খেতে মানে তৃষ্ণার্ত ফিল করব, জল যতই খাই বাট আমরা তৃষ্ণা মিটবে না। তার পলিফাজিয়া, পলিফাজিয়া হলো আমাদের ক্ষুধা লাগবে, যতই আমরা খাই একটু পর ক্ষুধা লাগবে। তারপর ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, মানে বারে বারে আমাদের ইউরিন পাস করতে একটা ইয়ে হবে, মানে ইচ্ছে হবে। এছাড়াও আমাদের অনেক সময় দেখা যায় কোনো আনএক্সপ্লেইনড ওয়েট লস, মানে কোনো কারণ ছাড়াই আমাদের ওয়েটটা অনেকটাই সিগনিফিকেন্টলি কমে গেছে। তো এই ধরনের জিনিসগুলো যদি বা সিমটম সাইন্স এন্ড সিমটমসগুলি দেখা যায়, তখন অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত বা তখন আমাদের ডায়াবেটিসের উপরে ওয়ার্ক আপ করা উচিত, ইভালুয়েট করা উচিত যে আমাদের কি আসলে ডায়াবেটিস আছে বা নেই। তো এটা ছাড়াও আরো কিছু কিছু আছে, যেমন আমাদের কোনো কাটা গেলে বা কোনো কিছু হলে এটা শুকোতে টাইম লাগে, তো এই জিনিসগুলো যদি হয়, বা চোখের সমস্যা হতে পারে, চোখের আমরা যদি ঝাপসা দেখি, শুধুমাত্র যে চোখের কারণেই হয় এরকম না, ডায়াবেটিস এমন একটা জিনিস যেটা আমাদের শরীরের সব অর্গানকেই কম বেশি ড্যামেজ করে। যদি না এটা কন্ট্রোলে রাখা হয়, তাহলে এটা আস্তে আস্তে চোখ থেকে শুরু করে কিডনি, লিভার সবকিছুর উপরে এফেক্ট আছে। এখন নেক্সট আমরা ডায়াগনোসিস পার্টটা, যে আমরা কিভাবে এটাকে ডায়াগনোসিস করতে পারি। তো মেইনলি আপনারা সবাই জানেন এখন ব্লাড সুগার, তো ফাস্টিং ব্লাড সুগার আছে, পোস্টপ্যান্ডিয়াল ব্লাড সুগার আছে। প্রথম খালি পেটে আমাদের রক্তটা দিতে হয়, তারপর খাওয়ার পরে দু ঘন্টা পরে রক্ত দিতে হয়। এটা দিয়ে সেরে মোটামুটি আমাদের ব্লাড সুগারের লেভেলটা বোঝা যায়। এছাড়াও HbA1c একটা টেস্ট আছে, যেটা হলো আমাদের লাস্ট টু টু থ্রি মান্থসে আমাদের এভারেজ ব্লাড সুগারের লেভেল কিরকম আছে ওটা বোঝার জন্য এই টেস্টটা, HbA1c। আর মহিলাদের ক্ষেত্রে OGTT বলে, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, যেটা ওই প্রেগনেন্সির ক্ষেত্রে আমি যেটা বললাম, এই যে জেস্টেশনাল ডায়াবেটিস, ওটার ডায়াগনোসিসের জন্য এই OGTT টেস্ট একটা বলে আছে, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট।
0: গর্ভাবস্থা যেটা আপনি বললেন যে যদি ডায়াবেটিস থাকে মায়ের, তাহলে কি সেটা সন্তানের হতে পারে?
1: ডায়াবেটিস যদি থাকে মানে কি, গ্লুকোজটা ঠিক করে ওদের মানে ওনার শরীরে যাচ্ছে না, তার জন্য ব্লাডে গ্লুকোজের মাত্রাটা বেড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে নিউনেটাল হাইপোগ্লাইসিমিয়া যেটা বলে, মানে বাচ্চাদের মধ্যে, একদম সদ্যজাত শিশুদের মধ্যে হাইপোগ্লাইসিমিয়া হওয়ার একটা সম্ভাবনা খুব প্রবল বেড়ে যায়। যদি কোনো কারণে দুধ খাওয়ানোর টাইমিংটা যেটা, এটা যদি চেঞ্জ হয়, যে আমরা যেটা বলি প্রথমে প্রত্যেক দু ঘন্টা পরে পরে ব্রেস্ট ফিডিং করানোর জন্য, ওটার মধ্যে টাইমের মধ্যে কোনো যদি চেঞ্জেস আসে, তখন হাইপোগ্লাইসিমিয়া হওয়ার চান্সটা অনেক বেশি দেখা যায়।
0: হ্যাঁ, শ্রোতা বন্ধুরা, ডাক্তারবাবু আমাদের বললেন যে, প্রথমেই বললেন উনি যে ডায়াবেটিস রোগটা কি এবং এর সম্পর্কে, ডায়াবেটিস তিন ধরনের ডায়াবেটিস স্যার বললেন, আর যে লক্ষণগুলির কথা স্যার বললেন যে আমাদের দুর্বলতা, ওয়েট লস হতে পারে। স্যার, এর ক্ষেত্রে কি জিভও শুকিয়ে যায়? অনেক সময় দেখা যায় যে জিভটা শুকিয়ে যাচ্ছে,
1: যেটা বললাম পলিডিপসিয়া, মানে আমাদের ইনক্রিজ থার্স্ট, আমাদের তৃষ্ণাটা অনেকটা বেড়ে যায়, তো তার জন্য জিভ শুকানোটা খুব কমন জিনিস। কারণ যতই উনি জল খান না কেন, পেশেন্ট যতই জল খান না কেন, ওনার মনে হবে যে ওনার তৃষ্ণাটা মিটছে না, তো ওদের আরো জল খেতে ইচ্ছে করবে। তো ওই কারণে ওনার ওয়াটার ইনটেক বেশি হবে, পলি ইউরিয়া মানে যেটা ইউরিন ফ্রিকুয়েন্সিও বেড়ে যাবে। তো এই দুটো হলো একটা লক্ষণ, আর একটা হলো পলিফাজিয়া, যেটার মধ্যে কি হয়, ক্ষুধা লাগে, একটু পর পরে ক্ষুধা লাগবে, কিছু না কিছু খেতে ইচ্ছে করবে।
0: সেটাই। আর ডাক্তারবাবু বললেন যে যেটা রোগ নির্ণয়, সেক্ষেত্রে এই লক্ষণগুলি যদি আমরা প্রকাশ পাই, লক্ষণগুলি প্রকাশ পেলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হবে, এবং ওনারা বিভিন্ন ধরনের টেস্ট দেবেন, যেটা খাবার আগে এবং খাবার পরে রয়েছে, তারপরেই ওনারা রোগীদের ওষুধ, হ্যাঁ, ওষুধ দিয়ে থাকেন।
1: না, সবসময় যে ওষুধ লাগবে এটার কোনো কথা নেই।
0: আচ্ছা,
1: আমাদের ডায়াবেটিস ম্যানেজমেন্টের এখন যেটা নতুন গাইডলাইন, লাইফস্টাইল মডিফিকেশন হলো সবচেয়ে বড় জিনিস। আমরা যদি আমাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে পারি, ডায়েটটাকে ঠিক করতে পারি, রেগুলার এক্সারসাইজ করতে পারি, তাহলে এটা ওষুধ ছাড়াও কন্ট্রোল করা পসিবল।
0: তাহলে লাইফস্টাইলটাই মুখ্য ডায়াবেটিসের ক্ষেত্রে। আচ্ছা, আজকে যেহেতু আমাদের আলোচনার বিষয় ডায়াবেটিসের ডায়েট, তাই এবার আসবো এই প্রসঙ্গে যে অনেকেই ডায়াবেটিস যারা রুগীরা রয়েছেন তাদের কিন্তু চিনি বা মিষ্টি জাতীয় জিনিস দেখলে লোক কিন্তু সামলাতে পারেন না, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি চিনি বা মিষ্টি জাতীয় জিনিস একেবারেই বাদ?
1: চিনি বা মিষ্টি বাদ থাকাই বেটার, কারণ চিনির বিশেষ কোনো গুণাবলী নেই, ঠিক আছে? চিনি না,
0: বিশেষ করে চিনিটা,
1: চিনিটা, চিনি বা মিষ্টি একদমই বাদ থাকা দরকার। তো ডায়েট বলতে আমরা এখন মানে এই ডায়াবেটিক ডায়েট বলতে এটার একটা ডেফিনেশন আছে, যে একটা থালা একটা প্লেটকে আমরা কিভাবে সাজাবো, যে হাফ অফ দ্য প্লেট এটা নন স্টার্চি ভেজিটেবলস হতে হবে। নন স্টার্চি ভেজিটেবলস বলতে যেমন ব্রোকলি, টমেটো, শসা এগুলি বোঝাচ্ছে, আর স্টার্চি বলতে যেগুলি যেমন আলু এগুলো বাদ থাকলে ভালো। তো নন স্টার্চি ভেজিটেবলস দিয়ে অর্ধেকটা প্লেট হতে হবে, ওয়ান ফোর্থ হতে হবে লিন প্রোটিনস। লিন প্রোটিনস কি বোঝায়? যেমন ডিম, তারপরে চিকেন হতে পারে, ফিশ হতে পারে, তারপরে আপনার এই দই হতে পারে, তারপরে স্কিনলেস চিকেন, অনেকে আছে স্কিন সহ চিকেন খায়, যেটা ওই স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে আবার শর্করার পরিমাণও থাকে, ফ্যাটও থাকে, ওটা স্কিনলেস চিকেন, চিকেন ব্রেস্ট পিস এগুলি হতে পারে। আরেকটা ওয়ান কোয়ার্টার হলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট। কমপ্লেক্স কার্বোহাইড্রেটে আমরা যেটা ইউজুয়ালি খাই এটা হলো সাদা ভাত।
0: সাদা ভাত,
1: সাদা ভাত অ্যাকচুয়ালি ডায়াবেটিস রোগীদের জন্য না খাওয়াটাই বেটার, কারণ এটা পলিশ থাকে। তো পুরোপুরি মানে ভাত খাওয়ার সাথে সাথে আমাদের রক্তের মধ্যে যে গ্লুকোজের স্পাইকটা এটা খুব ফাস্ট হয়। তো কমপ্লেক্স কার্বোহাইড্রেটে যেমন ওটস আছে, ব্রাউন রাইস আছে, তারপর এই ডাল হতে পারে, লেন্টিস হতে পারে, চিকপিস হতে পারে, সুইট পটাটো আছে। সুইট পটাটো আমরা বুঝি সুইট না, অ্যাকচুয়ালি এটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এটা কিন্তু সাথে সাথে আমাদের ব্লাডের মধ্যে গ্লুকোজ স্পাইক করায় না। তো এগুলি হলো মানে হাফ হতে হবে আমাদের এই যেটা বললাম নন স্টার্চি ভেজিটেবলস, ওয়ান কোয়ার্টার বা ওয়ান ফোর্থ হতে হবে আমাদের লিন প্রোটিনস, আর ওয়ান ফোর্থ হতে হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এই দিয়ে আমাদের যদি প্লেটটাকে ডেইলি লাইফে সাজানো যায় তাহলে আমরা ডায়েটিং এর মাধ্যমেই অনেকটা আমরা সুগারটাকে কন্ট্রোলে রাখতে পারি। যদিও এখানে একটা বিষয় বলার আছে, আমি যে টাইপগুলো বলেছিলাম এর আগে, টাইপ ওয়ান, টাইপ টু, জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস, টাইপ ওয়ান কিন্তু এক্সেপশনাল, টাইপ ওয়ান ডিফারেন্ট। টাইপ ওয়ান কিন্তু শুধুমাত্র ডায়েটিং এর দ্বারা পসিবল না, টাইপ ওয়ানে ইনসুলিনটা লাগবে, কারণ শরীরে এক বিন্দু মাত্র ইনসুলিন থাকে না তখন। তো ওই কারণে আমাদের ইনসুলিন সাপ্লিমেন্ট দিতে হবে। ওটার ক্ষেত্রে আমরা অন্যান্য টাইপ টুর ক্ষেত্রে কি হয়, আমরা ওরাল মেডিকেশনস ইউজ করি, বাট টাইপ ওয়ান এর ক্ষেত্রে ওরাল মেডিকেশনসও কাজ করে না, কারণ ওরাল মেডিকেশনস আমাদের যে অগ্নাশয় গ্রন্থি আছে ওটার উপরে স্টিমুলেট করে যাতে ইনসুলিনটা ক্ষরণ ঠিক করে হয়। বাট টাইপ ওয়ান এর ক্ষেত্রে তো ইনসুলিনই নেই, অগ্নাশয় গ্রন্থির যে বিটা সেলগুলো আছে ওগুলো ড্যামেজ হয়ে গেছে। তো তার জন্য ওদের ক্ষেত্রে ইনসুলিন প্লাস ডায়েট মডিফিকেশন, আর টাইপ টুর ক্ষেত্রে ডায়েট মডিফিকেশন, লাইফস্টাইল ম্যানেজমেন্ট। তো আমি এর আগেও যেটা আলোচনা করছিলাম যে ইনসুলিন ক্ষরণ কম হচ্ছে বা ইনসুলিন আছে বাট এটা ঠিক করে কাজ করছে না, ঠিক করে কাজ করছে না, এটার আর একটা কারণ হলো যে আমাদের সেডেন্টারি লাইফস্টাইল। তো ডায়েটিং এর সাথে আমাদের এক্সারসাইজও করতে হবে। তো গাইডলাইন কি বলছে আমাদের, 30 মিনিটস অফ এরোবিক এক্সারসাইজ, মডারেট এরোবিক এক্সারসাইজ 5 ডেজ এ উইক, মানে আমাদের প্রত্যেক দিন 30 মিনিট করে স্পিডে যদি হাঁটি ওটাও আমাদের এক্সারসাইজ হবে, স্পিডে হাঁটা যাতে ঘাম ঝরে, এরকম ভাবে সপ্তাহে অ্যাটলিস্ট 5 ডেজ মানে 150 মিনিটস আমাদের করতে হবে। এটা করলে কি হবে যে ইনসুলিন যে রেজিস্ট্যান্স ওই জিনিসটা অনেকটাই কমে যাবে। প্লাস আরো একটা জিনিস আছে যেটা আমরা কেন লাইফস্টাইল, কেন ডায়েটের উপর এত জোর দিচ্ছি, জাস্ট ইমাজিন করেন যে এই প্যানক্রিয়াস অলরেডি কম্প্রোমাইজ স্টেটে আছে। তো আমরা ওষুধ দিচ্ছি, প্রথম দিকে ওষুধ দিচ্ছি টাইপ টুর ক্ষেত্রে, তো ইনসুলিন ওটা থেকে রিলিজ হচ্ছে ওষুধের কারণে, বাট আমরা আমাদের লাইফস্টাইল কোনো চেঞ্জ করলাম না, সেম ভাবে যেরকম ভাবে আছে এরকম ভাবেই চলতে থাকলাম। একটা টাইম পরে দেখা যাবে ওই ওষুধের সেম ডোজে কিন্তু কাজ করছে না, আইদার ওষুধের ডোজ বাড়াতে হবে আর না হলে ইনসুলিন বাড়াতে হবে। তো এখানে কি ওষুধের দোষ না ইনসুলিনের দোষ? না, লাইফস্টাইলের দোষ, কারণ আমরা লাইফস্টাইলটাকে মেনটেন করছি না। তো আস্তে আস্তে প্রেশার পড়তে পড়তে পড়তে এই যে প্যানক্রিয়াস গ্ল্যান্ডটা আছে ওটা থেকে আর ঠিক করে কাজ করতে পারছে না, ওষুধও এটার মধ্যে এফেক্ট করতে পারছে না। তো তার জন্য আইদার আমাদের ওষুধের ডোজ বাড়াতে হয় আর না হলে ইনসুলিন অ্যাড করতে হয়। তো তার জন্য ওষুধের সাথে সাথে লাইফস্টাইল ম্যানেজমেন্ট, যেটা বললাম এক্সারসাইজ প্লাস ডায়েট, খুবই গুরুত্বপূর্ণ
0: ডায়াবেটিসের ক্ষেত্রে। আমরা যে বললেন যে আপনি ভাতের কথা, কার্বোহাইড্রেটটা আমরা যখন কার্বোহাইড্রেট নিই তখন সেটা হজম হয়ে আমাদের গ্লুকোজ তৈরি হয়, তাহলে এই যে ভাতের মধ্যে যেটা রয়েছে কার্বোহাইড্রেট, তাহলে কি আমরা একেবারেই
1: ফ্রিকুয়েন্ট মিলস বাট স্মল কোয়ান্টিটি, মানে আমরা দিনে প্রত্যেক 2-3 ঘন্টা পরে পরে কিছু না কিছু আমাদের খেতে হবে, বাট পরিমাণটা খুবই কম হওয়া দরকার। আপনি এই ভাতের পরিমাণটা কম রেখে বাকি যেগুলো আছে, শাক সবজি আপনি পেট ভরে খেতে পারেন, স্যালাড পেট খেতে পারেন, ডাল খেতে পারেন, প্রোটিনস এগুলো খেতে পারেন, যেগুলি কারণ আমরা এর আগেও ডিসকাস করছিলাম যে ওয়েট লস একটা থাকে, তো তার জন্য প্রোটিন ডায়েটটা যদি ঠিক থাকে তাহলে বডি মাসটা ঠিক থাকে, আমাদের প্রোটিন ব্রেকডাউন হয় না, মাসল ব্রেকডাউন হয় না। তো এই জিনিসগুলো যদি ভাত একেবারেই বাদ, এরকম তো পসিবল না আমাদের যেরকম আমরা ডায়েট খাই,
0: তাহলে তিনবার কি ভাত খাওয়া যেতে পারে?
1: দুবার করলে বেটার, তিনবার না করে দুবার করে, আরেকবার যদি কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেগুলো বলছিলাম, এখন কেউ যদি ভাত ছাড়া একদমই থাকতে না পারে ব্রাউন রাইস ট্রাই করতে পারে, এছাড়া আনপলিশড রাইস যেটাকে বলে, আমরা তো ইউজুয়ালি বাজারে যেটা হয় এটা পলিশড রাইস হয়ে যায়, ওর জায়গাতে যেটা আনপলিশড রাইস আছে ওটা যদি ইউজ করা যায় তাহলে অনেকটা বেটার আউটকাম হয়।
0: অনেক সময় দেখা যায় যে রাতে অনেকে ভাত না খেয়ে থাকতে পারেন না, কিন্তু তারপরে কি হয় যে যদি সুগার টেস্ট করা হয় যে খালি পেটে সুগারটা তখন বেশি থাকে যেহেতু রাতে ভাত খাওয়া হয়।
1: আমি তো বললাম জিনিসটা আমাদের কনসেপ্টটা ডিফারেন্ট, আমরা থালের মধ্যে কি হয় ভাতের পরিমাণটা বেশি
0: বেশি,
1: সবজির পরিমাণটা কম হয়,
0: কম,
1: এটাকে উল্টো করতে হবে, ভাতের পরিমাণটা কম রেখে বাকি জিনিসগুলো দিয়ে পেট ভরতে হবে,
0: পেট ভরতে হবে। আচ্ছা, অনেকে আবার মনে করেন যে ভাত না খেয়ে বিরিয়ানি খেয়ে নি, বিরিয়ানিটা কি এক্ষেত্রে
1: বিরিয়ানি
0: ঠিক কিনা?
1: ঠিক বলতে দেখুন
0: সেটা একই কথাই,
1: কোনো খাবারই মানে ঠিক বা ঠিক না এরকম না, বাট জিনিসটা হলো কোয়ান্টিটি, যে আমরা কতটুকু খাবো। বিরিয়ানির মধ্যে যেটা বললাম যে প্রোটিন, চিকেন থাকবে বা ডিম থাকবে, তো যেটা আমাদের জন্য খুবই ভালো, বাট এটাকে যদি একটু মডিফাই করা যায়, যেমন তেলটা যদি কম দেওয়া যায়, রাইসটা যদি আইদার ব্রাউন রাইস বা আনপলিশড রাইস ইউজ করা যায়, সাথে যদি আমরা ওই নন স্টার্চি ভেজিটেবল যেগুলো আছে যে ব্রোকলি বা গাজর বা এগুলো যদি আমরা অ্যাড করতে পারি, তাহলে কিন্তু বিরিয়ানিটাও একটা ওয়ান কাইন্ড অফ মানে একদম সুষম খাদ্য হিসেবে আমরা খেতে পারি।
0: কিন্তু সেটাকে যদি আবার বারে বারে খাই তাহলে সেই লাইফস্টাইল আমাদের ব্যাহত হয়,
1: লাইফস্টাইল ব্যাহত হবে। তো এটা কি খাওয়া যাবে বাট মডিফিকেশনস করে।
0: ফাইবারযুক্ত খাবার যেটা, আমরা ফাইবারযুক্ত খাবার আমাদের গ্লুকোজটাকে অ্যাবজর্ব করে, এটা আমি শুনেছি, যে তাহলে কি ধরনের খাবার, খাবারে ফাইবার থাকে বা কি ধরনের খাবার আমাদের খেলে ভালো হয় ডায়াবেটিস?
1: কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন ওটস, ব্রাউন রাইস, এগুলি খুব ফাইবার রিচ থাকে। তো ফাইবার রিচ খাওয়াতে কি হয়, অ্যাকচুয়ালি আমাদের এটা বাল্ক সৃষ্টি করে পেটের মধ্যে, মানে আমাদের ফুলনেস, যে আমরা যে কিছু খাওয়ার পরে যে আমাদের স্যাটাইটি সেন্টার বলে একটা আছে ব্রেইনে, যে আমরা যে খেয়েছি, আমরা যে তৃপ্তি হয়েছে, ওই সেন্টারটা তৃপ্তি হতে তাড়াতাড়ি সাহায্য করে ফাইবার যদি বেশি হয়। তো ফাইবার যদি বেশি হয়, এই ফাইবারের কারণে গ্লুকোজটা অন্যান্য খাবার থেকে বেশি পরিমাণে ব্লাডে অ্যাবজর্ব হয় না, তো তার জন্য কি হয় যে গ্লুকোজ স্পাইকটা হওয়ার কথা ওটা অনেকটাই কম হয়।
0: এবার আসবো ফল, ফল সম্পর্কে, যে ফল কি কি ফল আমাদের খেতে হবে ডায়াবেটিস রোগীতে।
1: সিজনাল ফ্রুটসে সবকিছুই খাওয়া যায়, বাট আমি যেটা বললাম যে ডায়াবেটিসের মেইন জিনিসই হলো পরিমাণটা, আপনি সবকিছুই ট্রাই করুন বাট পরিমাণ কন্ট্রোলে রেখে, বাট এর মধ্যে সেফ যেগুলো যেমন গোয়াম, গোয়াভা, গোয়াভা খুব ভালো। তো আমরা এর আগে যেটা বলছিলাম যে ওই 2-3 ঘন্টা পরে পরে খাওয়া, এটা তো পসিবল না, 2-3 ঘন্টা পরে পরে সবাই যারা কাজে যায় সবখানে মানে এরকম ভাবে এটা মানে লাইফস্টাইলটাকে যদি চেঞ্জ করতে হয় কিছু মানে চিন্তা করেও আমাদের এর মধ্যে অ্যাড করতে হবে। যেমন আমরা যদি মর্নিং এ ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্টে যা আমাদের খাবার থাকবে, তারপর লাঞ্চে যা থাকবে, আর মাঝখানে আর একটা ডায়েট নিতে হবে, ওই ডায়েটটা কিন্তু আমরা ড্রাই ফ্রুটস যেগুলো আছে যেমন আলমন্ড, আলমন্ড খুব ভালো, আলমন্ড খাওয়া যায়, বাট তার জন্য প্রচুর পরিমাণে না, ওয়ান হ্যান্ডফুল বলতে এক মুঠির মধ্যে যতগুলো উঠবে এতটুকু আমরা আরামসে তখন খেতে পারি, বা কোনোদিন একটা গয়াম খেলাম বা কোনো একটা আপেল ফ্রুটস খেলাম, বাট একদম মিষ্টি জাত যেরকম আছে যেমন আম, কাঁঠাল, এগুলি খেতে আমি একদমই মানা তো করবো না, কারণ সবেরই অল্প পরিমাণে সিজনাল ফ্রুটস খেলে কোনো সমস্যা নেই, বাট ওই পরিমাণটা ঠিক রাখতে হবে।
0: হ্যাঁ, আম কাঁঠালের সিজনে, এখন যেহেতু আম কাঁঠালের সিজন, ডায়াবেটিস রোগীদের আম এবং কাঠালের প্রতি কিন্তু ওদের একটা আকর্ষণ থাকে। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে কি অল্প করে খেতে হবে?
1: অল্প করে খেতে হবে জিনিসটা, মানে মেইন ওইটাই ফান্ডাটা, এটাই যে আমাদের স্মল কোয়ান্টিটি ফ্রিকোয়েন্ট মিল।
0: হ্যাঁ, আর ড্রাইভার্স এর কথা যেটা বললেন, যে সকালে যদি আমি ভাত খাই এবং রাতে যদি ভাত খাই, এর মাঝামাঝিতে আমি,
1: না এরকম না, আমাদের মেইন খাবার অলওয়েজ তিনটা হওয়া উচিত, থ্রি টাইম মিলস হওয়া উচিত, যেমন সকালে, দুপুরে, রাত্রে। তো এর মধ্যে রাতে অ্যাকচুয়ালি আমরা, মানে কি বলবো, যে কেন ভাতটা আমরা না করি, এটার পিছনে একটা লজিক আছে, যে রাতে আমাদের যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের অ্যাওয়ারনেসটা থাকে না। তো ঘুমের মধ্যে যদি হাইপোগ্লাইসিমিয়া হয় তখন এটা ভীষণ, বা হাইপারগ্লাইসিমিয়া হয় তখন এটা আমরা অ্যাওয়ার থাকি না, যেহেতু আমরা ঘুমের মধ্যে থাকি। তো তার জন্য রাত্রে মেইনলি প্রোটিন ডায়েট নিয়ে শর্করার পরিমাণটা যদি একদম কম হয় তাহলে বেটার। বাট দুপুরে আর সকালে আপনি পেট ভরে খান। ব্রেকফাস্ট অবভিয়াসলি পেট ভরে খাওয়া উচিত, বাট পেট ভরে খাওয়ার অর্থ ভাত পেট ভরে না, ভাতের পরিমাণ সেম রেখে বা রুটি করতে পারেন, করে বাকি শাক সবজি দিয়ে ওটাকে পেটটাকে ভরতে হবে। তো শশা, স্যালাড, স্যালাড খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আপনি বিরিয়ানি সম্পর্কে জিজ্ঞেস করছিলেন। তো বিরিয়ানি শুধু, মানে বিরিয়ানি না, বিরিয়ানির সাথে রায়তা করা যায়, দই, টক দইয়ের মধ্যে বিভিন্ন, যেমন শশা, গাজর, এগুলি দিয়ে স্যালাড বানিয়ে ওটা আপনি পেট ভরে খান, সাথে এটাকে একটা লিমিটের মধ্যে খান, তাহলে দুইটা মিলে আপনার মোটামুটি একটা ব্যালেন্স ডায়েট হয়ে যাবে। আর ফ্রুটস এর মধ্যে তো যেগুলি বললাম সিজনাল ফ্রুটস, বাট কোয়ান্টিটিটাকে নিজের মানে কমের মধ্যে রেখে খেতে পারেন। আর ড্রাই ফ্রুটস রাখা যায়, যেমন ড্রাই ফ্রুটস, যেমন এই আলমন্ড আছে, তারপরে কাঠবাদাম, যেগুলি কাঠবাদাম আছে, কেশিউ যেটা আছে এটাকে অ্যাভয়েড করলে বেটার, কারণ কেশিউ থেকে মানে অন্যান্য রকমের সমস্যা বা কোলেস্ট্রল এগুলো হতে পারে। প্রথমেই আমি একটা কথা বলছিলাম, যেটা মেটাবলিক ডিজিজ, ডায়াবেটিস কিন্তু ইন্ডিভিজুয়াল শুধুমাত্র একটা অসুখ না, এটার সাথে প্যারামিটার্স মানে আরো অন্যান্য, কোলেস্ট্রল বাড়তে পারে, প্রেশার বাড়তে পারে, হার্টের সমস্যা হতে পারে। তো একটা স্পেসিফিক ডায়েট দিয়ে সবকিছু কন্ট্রোল করা পসিবল না, তো ডায়েটটাকেও ব্যালেন্স রাখতে হবে, অন্যান্য কন্ডিশন কি আছে ওই পেশেন্টের মধ্যে ওটা জেনেও এটাকে একটা ব্যালেন্স ডায়েট, তার জন্য ওই ব্যালেন্স ডায়েট কথাটা বারে বারে আমি বলছি, এটাকে ব্যালেন্স রাখাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট।
0: আর রাতে ভাতের পরিবর্তে যদি অনেকেই রুটি খেয়ে থাকেন, সেক্ষেত্রে সেফ কিনা?
1: হ্যাঁ, রুটি খাওয়া যায়, ডালিয়া খাওয়া যায়, ডালিয়া দিয়ে আমরা ডালিয়ার খিচুড়ি বানাতে পারি, বা ডালিয়ার জাস্ট বয়েল করেও খাওয়া যায়, তারপরে ওটস খাওয়া যেতে পারে। আর যদি ভাত একদমই না হয়, যেটা ব্রাউন রাইস, ব্রাউন রাইস খেলে, কারণ ফাইবারের কন্টেন্টটা অনেক বেশি থাকে, যেটা এটা মানে কি, মানে আমাদের একটা জাস্ট একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন দেবে যে না আমরা ভাত খাচ্ছি, বাট যদিও এটা ডিফারেন্ট, আমাদের নর্মালি ভাতের সাথে টেস্ট একদমই মিলে না, টোটালি ডিফারেন্ট ব্রাউন রাইসটা। তো যাই হোক, এরকম ভাবে আস্তে আস্তে, আর মানুষ অভ্যাসের দাস, যদি আমরা আস্তে আস্তে চেষ্টা করি হয়তো প্রথমে সমস্যা হবে, যা যদি আস্তে আস্তে আমরা এটাকে একটা হেবিটে পরিণত করি, আস্তে আস্তে এটা হয়ে যাবে।
0: এখন শোনা যায় যে সুগার ফ্রি, সুগার ফ্রি দিয়ে চা খেলো বা পায়েস করা হলো, সেটা এখন নাকি নিরাপদ না? এটা
1: নিরাপদ না বলতে, সুগার ফ্রিও ওয়ান কাইন্ড অফ স্টার্চ, এটা একটু কমপ্লেক্স স্টার্চ, বাট এটার অর্থ এটা না যে এটা একদম আমাদের শরীরে ব্লাড সুগার বাড়ায় না, বাট আপনি যেটার মধ্যে দিচ্ছেন, যেরকম আপনি পায়েস বললেন, তো পায়েস আমরা কি কি ইউজ করছি, এই
0: সেই তো
1: সেই ভাতই আবার চালই আসছে, আবার দুধ আসছে, তো সব মিলে তো এটা আবার ব্লাড গ্লুকোজটাকে বাড়াবেই,
0: বাড়াচ্ছে। ফিল্ড কর্মীরা যারা রয়েছেন, সকালে একটু খাবার খেয়ে যারা সারাদিন বাইরে কাজ করছেন, আবার রাতে ঘরে ফিরছেন, এই যে মিডল টাইমে ওনাদের একটা বড় একটা গ্যাপ হয়ে যাচ্ছে, তাহলে তাদের ক্ষেত্রে কি ধরনের ডায়েট তারা নিতে পারে, মানে কি ধরনের খাবার এই গ্যাপের মধ্যে তারা খাবে?
1: না, যদি লাঞ্চ তো আমরা সবাইকেই এনকারেজ করি, আপনি যেখানেই কাজ করুন, ফিল্ডে কাজ করুন বা আপনি যেখানেই কাজ করুন, তো সাথে খাবার রাখা উচিত। এখন যদি রুটি হতে পারে, ইজি টু ক্যারি, ভাত, অনেকে ভাত তরকারি এগুলো অনেক সময় একটু পসিবল হয় না, মানে নিয়ে ক্যারি করা, যারা ফিল্ড ওয়ার্কাররা আছে, রুটি শুকনো ওটাকে রাখা যেতে পারে, রুটি খেতে পারে, বা কোনো ড্রাই ফ্রুটস রাখতে পারে, বা যেমন বললাম গোয়াম, একটা গোয়াম রাখতে পারে, বা কোনো ফ্রুটস যেমন আপেল একটা রাখতে পারে। মানে মেইন জিনিসটা হলো যে একটা বড় ধরনের ডিউরেশন যাতে না সৃষ্টি হয়, যে আমরা মানে উইদাউট ফুড। আর যদি কেউ স্পেসিফিক্যালি আন্ডার ট্রিটমেন্ট থাকে, যে ওষুধ খেয়ে না খাওয়াটা এটা ডেঞ্জার।

0: ডেঞ্জারাস জিনিস। হাইপারগ্লাইসিমিয়া, যেটা সুগারের মধ্যে যেটা হয় যে আমাদের রক্তে সুগারের মাত্রাটা বেড়ে যায়, এটা যেমন ডেঞ্জারাস, এর থেকেও বড় ডেঞ্জারাস হলো হাইপোগ্লাইসিমিয়া। হাইপোগ্লাইসিমিয়া ওষুধ খেয়ে যদি মিলসটা যদি ঠিক করে না নেয়, তখন কি হয়, হাইপোগ্লাইসিমিয়া হওয়ার একটা সম্ভাবনা প্রবল থাকে। আর হাইপোগ্লাইসিমিয়া হলে সাথে সাথে অজ্ঞান হয়ে যেতে পারে, খিচুনি হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। তো আরো একটা সাজেশন থাকবে, যারা ডায়াবেটিক ওদের অলওয়েজ, অনেকেই আছে সকালে মর্নিং ওয়াক করতে যায়, সবারই সাথে একটা চকলেট রাখা উচিত। ডায়েরি মিল্ক একটা 10 টাকা 20 টাকা দামের একটা পকেটে, এটা খাওয়ার জন্য না, ইমার্জেন্সির জন্য। যদি হঠাৎ করে কখনো দেখা যায় যে মাথা ডাউন হচ্ছে, বা হঠাৎ করে একটু মাথাটা চক্কর দিচ্ছে, বা একটু ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে, বা ভীষণ শরীর উইক লাগছে, তাহলে কোনো জায়গায় বসে নিরাপদে বসে এটা খাওয়া উচিত, তারপরে গিয়ে চেক করা উচিত, তারপর ডক্টরের সাথে কনসাল্ট করে আমাদের ডোজের অ্যাডজাস্ট করতে হবে, যে ডোজটা কমানো বা বাড়ানো, কেন হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে, ওটারও অনেক কিছু ইভ্যালুয়েশন আছে, ওটা করে দেখতে হবে। তো তার জন্য ফিল্ড ওয়ার্কার জন্য আপনার যেটা বললেন যে এরকম মানে ডায়াবেটিক রোগীদের কখনোই মানে বড় ডিউরেশন আপনি না খেয়ে থাকবেন, ওটা করা উচিত না। কিছু না কিছু, যেটা ড্রাই হোক কোনো সমস্যা নেই, কিছু না কিছু খাওয়া উচিত, আর ব্যাকআপ সবসময় থাকা উচিত, যেমন চকলেট একটা বললাম।
1: আর আমাদের যে রান্নায় মশলা, অনেকে যারা বেশি ব্যবহার করেন বা ফাস্ট ফুড খান, এই রান্নার ক্ষেত্রে মশলাপাতি কিরকম ব্যবহার করা উচিত?
0: মশলা মডারেট ইউজ করলেই বেটার। আর তেলটা, তেলটা যতটুকু সম্ভব কম, কারণ তেল এর মধ্যে আমরা যেটা বললাম যে আনুষাঙ্গিক যেগুলি আছে কোলেস্টেরল বা এগুলিকে আবার বাড়িয়ে দেবে, তো তখন ডায়াবেটিসের উপরে ওই প্রভাবটা শরীরের উপরে আরো বেশি পড়বে। তো তার জন্য ওই ব্যালেন্স আর মডারেট মশলা ইউজ করলেই বেটার, খুব বেশি স্পাইসি খাবারটা অ্যাভয়েড করাই উচিত।
1: ধন্যবাদ ডাক্তারবাবুকে। আজকে আমরা সুস্বাস্থ্য অনুষ্ঠানে ডাক্তারবাবুর কাছ থেকে জানলাম যে ডায়াবেটিস রোগীদের ডায়েটে কি কি খাবার খেতে হবে, কি পরিমাণে খেতে হবে, সে সম্পর্কে ডাক্তারবাবু বললেন। আজকে স্টুডিওতে উপস্থিত ছিলেন মাইক্রোবায়োলজিস্ট এবং ডায়াবেটোলজিস্টের বিশেষজ্ঞ এবং বিলোনিয়া মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর শুভ্রদীপ ভট্টাচার্য স্যার। স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা এতক্ষণ আমার অনুষ্ঠান শুনেছেন। নমস্কার,
0: ধন্যবাদ।
2: শুনলেন অনুষ্ঠান সুস্বাস্থ্য। অনুষ্ঠানের আজকে আলোচনার বিষয় ছিল ডায়াবেটিসে ডায়েট। আলোচনায় অংশগ্রহণ করলেন ডাক্তার শুভ্রজিৎ ভট্টাচার্য, মাইক্রোবায়োলজিস্ট এবং ডায়াবেটোলজিস্ট। সাক্ষাৎকার গ্রহণে নবনীতা মজুমদার। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, এরপর আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত প্রতিনিয়ত নজর রাখছে বলে নতুন
1: জানিয়েছে। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী দুটি তেলের ট্যাঙ্কারে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধি করতে ভারত ও মালদ্বীপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম রাউন্ডের বৈঠক সফলভাবে শেষ হয়েছে। ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত অর্থনৈতিক এবং বাণিজ্য চুক্তিকে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে উল্লেখ করেছে ভারত। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতে সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। কেন্দ্রের আয়কর বিভাগ 2026-27 অর্থ বছরে এ পর্যন্ত প্রত্যক্ষ কর হিসাব 7,73,000 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। আসি বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির ওপর তারা প্রতিনিয়ত নজর রাখছে বলে নতুন দিল্লি জানিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল ও অবাধ ও বাণিজ্য পরিষেবা বজায় রাখার আহ্বান জানিয়েছে ভারত। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিশ্বজুড়ে মানুষের অর্থনৈতিক ও জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে তেহরানকে তাদের উদ্বেগের কথা জানিয়েছে এবং যা ঘটেছে তার তীব্র নিন্দা করেছে। উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে তিনি বলেন, পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে উভয় পক্ষেরই আলোচনায় বসা প্রয়োজন।
2: We are closely following the developments that are happening in West Asia. We continue to call for safe and unimpeded navigation and flow of commerce through the Strait of Hormuz. This is key for ensuring economic and energy security of people across the world.
1: পাক অধিকৃত জম্মু কাশ্মীর বিক্ষোভ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, সেখানে চলতি বিক্ষোভ হল পাকিস্তানের অবৈধ জোরপূর্বক দখলীকৃত এলাকায় কয়েক দশক ধরে চলা পদ্ধতিগত শোষণ, মৌলিক অধিকার হরণ এবং প্রশাসনিক নিপীড়নের প্রত্যক্ষ ফল। স্থানীয় মানুষজনের ন্যায্য অভিযোগের সুরাহা করার পরিবর্তে পাকিস্তান চরম পুলিশি বর্বরতা চালিয়েছে, নিরস্ত সাধারণ মানুষের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ করছে। এর ফলে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে বলেও তার অভিযোগ। আন্তর্জাতিক মহলে এই নির্যাতনের জন্য পাকিস্তানের কাছে জবাবদিহি চাইবে বলেও নতুন দিল্লির আশা।
2: इस मुद्दे पर हम लोगों ने पिछले प्रेसर में भी हम लोगों ने बयान जारी किया था। देखिए, पाकिस्तान अधिकृत जम्मू कश्मीर में चल रहे विरोध प्रदर्शन पाकिस्तान द्वारा अपने अवैध और जबरन कब्जे वाले क्षेत्रों में दशकों से चल रहे शोषण, मौलिक अधिकारों का हनन और प्रशासनिक उत्पीड़न एडमिनिस्ट्रेटिव ऑपरेशन का सीधा परिणाम है और प्रमाण भी है। स्थानीय आबादी की जायज शिकायतों को समाधान करने के बजाय वहां का प्रशासन, वहां का सरकार ने अत्यधिक पुलिस क्रूरता का सहारा लिया।
1: হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী দুটি তেলবাহী ট্যাঙ্কারের ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভারত আজ ইরানি দূতাবাসের উপপ্রধান মোহাম্মদ জাবাদ ওসিনিকে তলব করেছে। এই হামলায় একজন ভারতীয় নাগরিক নিহত এবং আর বেশ কয়েকজন আহত হয়েছেন। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক মামবাসা এবং বাইয়া নামক ট্যাঙ্কার দুটিতে হামলার ঘটনায় একজন ভারতীয় নাগরিকের মৃত্যু এবং ছজন ভারতীয় ও দুজন ইউক্রেনীয় নাগরিক সহ আটজন ক্রু সদস্যের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর ভারতের তরফে এই কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগের আর বৃদ্ধি করতে ভারত মালদ্বীপ

0: সম্পর্ক দুদেশের মধ্যে আরও বৃদ্ধি পাবে। বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটাকে ভারতের বাণিজ্য যাত্রার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এই চুক্তিটি দুটি প্রধান অর্থনীতির মধ্যে একটি ভবিষ্যমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলে। নতুন দিল্লিতে সাংবাদিকদের আজ তিনি জানান যে আগামীকাল থেকে এই চুক্তি কার্যকর হতে চলেছে, যার মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এই চুক্তিটি দুগ্ধ কৃষির মতন দেশের সংবেদনশীল ক্ষেত্রগুলিকে সুরক্ষা দেবার পাশাপাশি ভারতীয় পণ্য ও পরিষেবার জন্য নতুন সুযোগ তৈরি করবে। এই উপলক্ষে আগামীকাল কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরেও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডাইরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড, জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, কাস্টমস কর্তৃপক্ষ, ভারতের বিমানবন্দর প্রাধিকরণ এবং এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে মিলিতভাবে কলকাতা থেকে ব্রিটেনের অভিমুখে পণ্য পাঠানোর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবীণ বিজেপি নেতা রামচন্দ্র গৌড়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে একটি পোস্টে শ্রী মোদী প্রয়াত রামচন্দ্র গৌড়াকে কর্ণাটকের বিজেপির অন্যতম স্তম্ভ বলে উল্লেখ করে বলেছেন, বহু দশক ধরে শ্রী গৌড়া দলের জন্য তার জীবন উৎসর্গ করে তৃণমূল স্তরে কাজ করে গেছেন। হরিয়ানা ও অন্ধ্রপ্রদেশে চলতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের মেয়াদ আরও 10 দিন বৃদ্ধির সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নতুন সময়সূচি অনুযায়ী বুথ স্তরের আধিকারিক বিএলওরা বাড়ি বাড়ি যাবেন 24 জুলাই পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে চলতি মাসের 31 তারিখ, 3রা অক্টোবর প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতে সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, উন্নত বীজ উৎপাদন থেকে শুরু করে গবেষণা, মৃত্তিকা বিশ্লেষণ এবং উচ্চমানের ফলের চারা তৈরিতে পশ্চিমবঙ্গকে নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
1: अब हम बंगाल को सीड का हब बनाएंगे, पूरे पूर्वी भारत के सीड का हब। ये फैसला भी किया, उसके लिए योजना यहाँ स्वीकृत करने का काम हुआ है। आलू बीज उत्पादन के लिए, हाइब्रिड मक्का बीज उत्पादन के लिए, वैल्यू चेन सुदृढ़ करने के लिए हमारे MOU साइन हुए राज्य सरकार के साथ।
0: কেন্দ্রের আয়কর বিভাগ 2026-27 অর্থ বছরে এ পর্যন্ত প্রত্যক্ষ কর হিসেবে 7,73,000 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করেছে। আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় এই সংগ্রহের হার 16.11% বেশি। এর মধ্যে কর্পোরেট কর বাবদ 3,35,000 কোটি টাকারও বেশি সংগ্রহ করেছে বিভাগ। 4,11,000 কোটি টাকার নন কর্পোরেট কর সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি 1,22,000 কোটি টাকার বেশি অর্থ রিফান্ড করেছে আয়কর বিভাগ। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ ডাক দপ্তরে 2026-27 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক বাণিজ্য পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেছেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, ভারতীয় ডাক বিভাগ প্রথম ত্রৈমাসিকে রেকর্ড পরিমাণ উন্নতি করেছে। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা খাদ্য গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ নতুন দিল্লিতে দেশের খাদ্যশস্য মজুত ব্যবস্থা বা স্টোরেজ ইকোসিস্টেম শক্তিশালী করার লক্ষ্যে একটি পর্যালোচনা বৈঠকে পৌরিত্ব করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী যোশী জানান, বৈঠকে প্রস্তাবিত খাদ্যশস্য সঞ্চয় নীতি এবং প্রাইভেট অন্ত্রপ্রেনিয়র গ্যারান্টি বা PEG প্রকল্প নিয়ে পর্যালোচনা করা হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম সেমিফাইনালে আজ ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। দুই ম্যাচের বিজয়ী আগামী 19 জুলাই রাত 12:30 নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত প্রতিনিয়ত নজর রাখছে বলে নতুন দিল্লি জানিয়েছে। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী দুটি।

0: তেলের ট্যাঙ্কারে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধি করতে ভারত ও মালদ্বীপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম রাউন্ডের বৈঠক সফলভাবে শেষ হয়েছে। ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত অর্থনৈতিক এবং বাণিজ্য চুক্তিকে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে উল্লেখ করেছে ভারত। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দিই পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। রাত 8:00 শুনবেন আজকের প্রসঙ্গ অনুষ্ঠানটি আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের নিবেদন। 8:15 শহর কলকাতা অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। রাত 8:30 কথায় কাহিনী কাজল রঙামি, রচনা শাশ্বতী নন্দী, প্রযোজনা অনন্যা মজুমদার। 8:45 অর্থনীতির দুনিয়া, অর্থনৈতিক বিকাশে বন মহোৎসবের
2: আকাশবাণী আগরতলা ককতমা পড়িব বিপূর্ণা দেব বর্মা তিনি নি ককতমা ভূভাগ রকংঘা ভারত হাকত নি হায়ুং বেরেম নে রি চুম্ভুনুক মং ভারত টেক্স নই সাই নই চিতক তিনি দিল্লি কাতাল নি ভারত মন্ডপম চেংজাখা মন্ত্রী অক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি হক সুকুচি থাম রাজাক রাং নিব কবাং কিচাসে তাং বতাং ন চেঙ্গেরিখা তে হলং থং কাইখা বরক লেখামুনি পুইলা বেরেম অ জুলাই তাল নি শাল চি সিনি নি সিমি শালথাং ত্রিপুরা হাঙ্কর চেঙ্গজাগান বাই থাং নি লেখামুনি সামুং ফুটবল হায়ুং কাপনি পুইলা সেমি ফাইনাল হর দামচি নই সতি থামচি ও ফ্রান্স বাই স্পেন থাইন তাবু ককতমা শুক্রবৈ ভারত হাকতনি হায়ুং বেরেমনি রি চুম্ফুনুক মুং ভারত টেক্স নই সাই নই চিতক তিনি দিল্লি কতালনি ভারত মন্ডপম চেংজাখা কেন্দ্রনি রি চুম মন্ত্রী গিরিরাজ সিং নখা শালব্রী ডমৈ সংসাচাক ও পান্ডানো চেঙ্গেরিখা বসাকা ভারত টেক্স মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনী কাইসা ইমাং আবতাবু কাইসা হায়ুং বেরেমনি সংসা মুং অঙ্গি বাচাখা বিশি ব্রুম ব্রুম ফুনুক নাই পাই নাই ফাল নাই তৈ নাই নাই রকনি বাংমানি বাংমানি নুকজাগো বতৈ বসাকা তাকলাই বিশি কাইসারা থামচি হাকতরনি খরক দক সি সাইনি গবাং পাই নাই তৈ নাই নাই রক অতেরও মানজাগান কাশুমুং মন্ত্রী রাজনাথ সিং তিনি দিল্লি কতালনি বসং চবা মৈতু খরনে সিমি নখা শালচি থামনি শৌর্য বিজয় যাত্রানো চেঙ্গে রেখা আবনর রুগৈ বসাকা ও সামং বুতাং লুক রকনি বিশিং আলাই দেখাই শিকলা দফানি বিশিং হাকতর্ণ হামজাক মুং তৈব বাংরিওয়ান বসাকা ও যাত্রা বুসকাং আচাই সংনি থানি কক কসার মুং সগৈ দিওয়ান হাকতর্ণী ইয়কমা মানমাতে বরম খাতি নারকমা ও আরি আমচাইনি সেঙ্ক্রাক বাহিনী নিসিমি বার যাইয়া লুকুরক ও লাইবুমানো মৈতু নারকমানি তৈ হানো হামজাক মুংনি বিশিং তৈ কথাং তনিমানো রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাকা হাপাংনি তাং বুতাংনি বাগৈ থাই নাহারমানি সামং বুতাং তৈ দুলনাও দায়িত্ব ন রেল লেন পোর্টাল চল খাই জাগান মচাং বৈষ্ণব দিল্লি কতাল ককতুমা থুমনাই রকন সাকা ভারতনি রেল কতাল তাং সেবদ্রগজাক খাইনানো নাহারৈ কিসাসেক্স নামফির মুং খাই জাগান কন্টেইনারনি সেব বাইফাস্টেই ফ্লাই আস রেকামানি লগে লগে কন্টেইনার রাইদানি বিশিং কাইসা গদালজাক লাইসেন্স সেব চল খাই জাগান রেলমন্ত্রীতেই বসাকা স্নাম করবাবায় তাবুক বাই থাংনি ডিজাইন খাইজাক মানৈ রেকানাই ওয়াগনস নামনানি ককসাব রেউই মানানো আবনি লগে লগে বসকাং তাল নই চিব্রীনি বিশিঙ্গ রেল তাং বুতাঙ্গ সামুং করংনি সার্টিফিকেট সেব চল ফ্লাইজাগান হনি বসাকা রেলমন্ত্রী মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি উদয়পুরনি রাজর্ষি হল সংসারজাক পান্ডাব খক চুকুচি থাম রাজাক রাংনিব কবাং কিচাসক তাং বুতাংন চেঙ্গৈতে হলং থং কাই রেখা আবনকারী ব মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য সামং বুতাংনি ফিল নৈ বেরেম ন চেঙ্গে রেখা আবনি লগে স্টপ ডাইরিয়া সামং বুতাং ব চেঙ্গে রেখা মন্ত্রী অক্রা ব ভার্চুয়ালতে উদয়পুর ইংলিশ মিডিয়াম রংনক ভগিনী নিবেদিতা রংনক তৈ রমেশ রংনক নি সিনথেটিক ফুটবল টার্ফ উদয়পুর এস ডি এম তাংন কমপ্লেক্স নি টাইপ থ্রি নকনব চেঙ্গে রেখা আবনকারী ব উদয়পুর হাঙ্কর শাখাম নক নি কতাল নক ডাকবাংলু লামা ফলকমা গুমতি হাঙ্কর তাং নাইখুং নি কতাল নক তে কাকরাবন কুচুক রং নক নি সিনথেটিক টার্ফ ফুটবল থংখলানি হলংথং কাইখা পান্ডব ককনারুখা রাংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তাং মন্ত্রী টিঙ্কু রায় আরো মানজাখা এমএলএ অভিষেক দেবরায় গুমতি হাঙ্কর পরিষদ নি কাসকু অকরা দেবল দেবরায় তে উদয়পুর পুর পরিষদ নি চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার শাখাম নাইকুং নি তাংরা কিরণ গিত্তে হাঙ্কর নাইকল ফাং রিঙ্কু লাথের রেকামুং নাইখুং তাই ট্রাফিক পুলিশ নি কথা যাক চেতন বাই হাসতে ও লাহার পাতিমুং হলি কাহানি সাকা রেকামুং মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি আগরতলানি প্রজ্ঞা ভবন লাহার নাইমথাং হজাক মুং সেমিনার ককনারক থানি বসাকা সেমানি সলাই তাকলাই রাও চিথাম লাহার পাতিমুং হলিকা পি এম রাহাত তাংবতাংনি বিশিং লাহার দেরামুঙ্গ ক্লাইজাক রক্ন শাখাম নগদ তুনি রেনাই রক্ন রেকামুং নাইখুংনি বখাক্তই খক নই জিবা সাইরাংনি সকা দ্রুজাগৈ তঙ্গখনিব রেকামুং মন্ত্রী সাকা লয় খলাইমুঙ্গ হাসতে পুলিশনি আইজিপি মঞ্চাক ইপার শাখা থাংনাই বিশেক থামো হাস্তেও কাই চিসনি সাইসেক ড্রাইভিং লাইসেন্স কাসু জাখা তে কবাংমা লাইসেন্স জরাকিচানি বাগৈ মথাগৈ তনি জাখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমাক নাই তংবায়ো আকাশবাণী ককতুমা আপডেট মানানি বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর এপ তে টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব আইডি নিউজ অন এআইআর অফিসিয়াল আবনকারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতুমা আপডেট মানাখে টুইটার এপা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি নৈচিদক শালমারি ককতিশালনি ফুংদাম চিসাও আকাশবাণী মন কি বাত মান্দাও হাকতর তৈ বুই হাকতরনি লুকুরক বাই ককলাম সালায়ান অব অঙ্গানে মন কি বাত নি ফিল সারা থামচিদক বেরেমনি পান্দা মন্ত্রীবক্রক লুকুরক্ন বরকনি ওয়ান সকমা খাকামা কক মন কি বাত রহরনানি কবখা মাই গভ ওপেন ফোরাম এবা নমো এপস লুকুরকনি ওয়ান সকমুং রকন রহরি মানবায়ান টোল ফ্রি নাম্বার 1800117800 অ নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ান সকমুং রকন রেকর্ড খাই মানবায়ান আপন কারিব 1922 নম্বর মিস কল দিবই জেলিং মানানো অবতৈব এস এম এস খাই মানবায়ান ফোন লাইন অ তালনি বুসকাং সালনৈ চিব্রী শালমারি জরা ফিয়কজাক তঙ্গানো হা তলানি তৈ খাতি নারক মুং তাবুক চ্যালেঞ্জ ক্লাইজাক আবুবাই ওয়াতৈ নি তৈন খাতি নারক না সামুং চ্যাংজাকা হাস্তে অব জলশক্তি অভিযান ক্যাচ দ্য রেইন সামুং বুতাংনি সেববাই ওয়াতৈ নি তৈন এরেং রহরিয়াকারৈ আবনো সামুঙ্গ টাংনানি চেতন নাহারকা তৈতাই শাক হাম রায়দা নাইখুং খাতি মুং বানতৈ তৈ খরসনাম মানি সেববাই হাচুত আমচাই রগ তৈ খাতি নারক মানি সামুং ক্লাইজাগৈ তঙ্গ খনাদি আবনতি কাইশা কক মুং
3: ওয়াতনি তুই জেসা থানি বকলাইথু জেফুর ফানো কলাইথু আবন খাতি নারক দি মন্ত্রী বক্রনি অকবক মানো বসকাঙ্গ তনি উই কেন্দ্র হাকনি তুই ফান কক সংলাইন হাকতর গনাঙ্গ সামং বুতাং কাইসা চেং রেখা হাকতরনি আউলে আমচাইও ও সামং বুতাং নাইব সাসারনা বাগে কেন্দ্রনি নক তাই আউলে কক সংলাইন নাংমানি ইয়াপি রমখা ফিলনি বেরম অমৃ তাং বুতাঙ্গ তুই খাতি না নি তাই তুই সারক নাইসা কাহাম খালাইন সাকা আলাইদা ফান্ড জাখা হাস্তেব থিনাংনি বাকে জুদা জুদা থাইও ওয়াতিনি তুই খাতি জাগি তঙ্গু আলাই দেখে সানা নাঙ্গু জম্পুই হাসুকনি বাংমন কামিনী কক উত্তর সালকা ভারত নি বিশিং পুইলা রাও রা নুখুং সাকাও তুই খাতি নারেক না বাকে কামিনী যত্তনি নগন সেপ তঙ্গু আবনকারী মন্ত্রী বখরক হুক বা তুই লুমা সামুং বুতাংনি বিশিং তুই খরতায় ওয়াটার সেট তাং বুতাঙ্গ হুক বা তাই হাতলানি তুই খাতি থানি কেতা লাম ফনগুই তঙ্গ অ হাস্তে কাইতো রুমানি অ খুরমপুইন খাতি নারেক থানি হাপাংনি শাক থারমাবাই বাক্সা লোকরংনি গদাল মুম্বাই থিনাংনি বাগৈ তৈ খাতি জাক টং সুগানো ত্রিপুরা আদিত্য দত্তনি ককথুম ককতুমা বেদেকনি সিমি কল্পনা দেব বর্মা আকাশবাণী আগরতলা
2: বরক লেখামুংনি পুইলা বেরেম অ জুলাই তানি শাল চিসনি নেশিমি শালথাং ত্রিপুরা হাঙ্কর চ্যাংজাগানে বাইথাংনি লেখামুংনি সামং আব অ জুলাই তানি শালথামচি জরা চলিওয়ান তিনি হাঙ্ক নাইকলফাং ডক্টর বিশাল কুমার ককতুমা থুমনাই রকনি থুমশাকা তাবুক নো পুইলা ডিজিটাল প্ল্যাটফর্ম নিবিশিংতৈ বাইথাংনি লেখামুং সেপ চল খাইজাগানে অর যত নুখুঙ্গন লাইন বরক লেখামুংনি ককথুম রুবই মানানো ফুং দাম দক নিশিমি হর দাম চিনি জরা বাইথাং লেখামুংনি পোর্টাল ফিয়কজাক তঙ্গানো আবনকারী ফিল্ডি বেরেম বুসকাং আগস্ট তালনি পুইলা শালমারি নিশিমি আগস্টনি শালথামচি জরা হাঙ্করনি যত নক লেখামুং চেঙ্গজাগানো হাঙ্কর নাইকলফাং ডক্টর সিদ্ধার্থ শিবজাসওয়াল তিনি সিপাহীজলা হাঙ্কর মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য সামংবতাংনি ফিল্ডি বেরেমন চেঙ্গে রেখা আবনরুগী বিশালগড় মহকুমার নিবিশিং মধুপুর কতই শাখাম সেন্টার শাখাম শিবির সংসার জাখা বুসকাং সাংরং সাল রথ যাত্রা আবনরুগী মেলাঘর সংসারজাক নখা শালচিনি লাইবুমা গনাং রথ মানিকন শালচা সকাংন চেঙ্গে রিওয়ানু মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাই সাই তংথারন চাজাকনাই রক মেলাগরনি জগন্নাথ বাড়ি নখলাও সংসারজাক বানিকতে তেরো মানজাগান রথযাত্রা নরগৈ নাইমানি ইয়াপ্রি রমখা হাস্তে চং ফেরাং নাইখ্রাই নাইখ্রাইনি দাগ ইফাং বিশ্বজিৎ বসু থল মংকাইসব রথযাত্রা ও মানজাকনাই রকনি মংসা দেরা মং পাতিয়াতেই ইয়াপ্রি রমনানি বাকই গ্রংজাক অফিসার রকনো দাগিখা তাবুক হায়ুংকাপ ফুটবল নি ককতুমা ফুটবল হায়ুংকাপনি পুইলা সেমিফাইনেল ভারত নি জরা হর দাম চিনই সতি থামসি ও ফ্রান্স বাই স্পেন থংলায়ন আমেরিকা নি ডালাস স্টেডিয়াম ও মেস অঙ্গান খনাতেই কাইসা সেমিফাইনাল ম্যাচ ও ইংল্যান্ড বাই আর্জেন্টিনা থংলায়ন ফাইনেল ম্যাচ অঙ্গান বুসকাং ককতিশাল সেমিফাইনেল চেন্নাই বদল কাই নই চিনি বিশৃঙ্গ ওল থাম থাইনি বাকি ম্যাচ চহংসা জাগান বুসকাং চা সাল ভারত নি হর দিবর তাবুক নবাতিবার নি ককতুমা ভারত নি নবাতিবার নাইখুংনি বখাক্তি সাজাকার শালচি বঙ্গুপ্তু ইয়ুং গানানি পশ্চিমবঙ্গ বাংলাদেশ নি হাকুংনি তলানি নবার শিবসামাবাই ওয়াতৈ কবাং ওয়াউইমানো অ তানি চিসা শালমারি জরা ত্রিপুরানো খবুই নাগাল্যান্ড মণিপুরতে মিজোরামো কবাং ওয়াতৈ ওয়াউইমানো হুনি হজাকমুং রোজাখা ইয়াংগো আগরতলা নবাতিবার নাইখুংনি বখাক্তি বুসকাং দামনৈ চিব্রিয় শালথাং হাংকর সিপাহী জলা তেই শালগ্রা হাংকর কবাং ওয়াতৈ ওয়াউইমানো হুনি হজাকমুং রোখা নবাতিবার নাইখুং খনা শালনি সাকানি তুংমারি থামচিব্রিতে খামানি নৈচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গান তিনি শালনি সাকানি তুমারি তমানি থামচিব্রি দশমিক দক তে খামানি নৈচি দক ডিগ্রি সেলসিয়াস ককতুমা পাইনান্স কাং ককতুমা বুবাগ রক্ত বৈশা সাপিরো ভারত হাকর্তর হাইং বেরেমনি রি চুম ফুনুকমুং ভারত টেক্স নৈসাই নিচি দক তিনি দিল্লি কতালনি ভারত মন্ডপম সংসা জাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি খক চুকু চিথাম রাজাক রাংনি বকবাং কিজাস তাংবতাং নো চেঙ্গৈ তে হলংথং কাইখা বরক লেখামংনি পুইলা বেরেম অ জুলাই তালনি শাল চিসনি নিসিমি শালথাং ত্রিপুরা হাংকর চেঙ্গজাগান বাইথাংনি লেখামংনি সামং ফুটবল হায়ুং কাপনি পুইলা সেমিফাইনাল হর দাম চিনি সতী থামচি ও ফ্রান্স বাই স্পেন থংলায়ান ককব্রক বাই ককতুমা পরিমুং তিনি বাকি অরণ্য পাইখা উলনি ককতুমা আবাই ইংগান খনাফুং দামসিনি তাময় সতী ব্রীচিও

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছে ইন্দিরা দেব। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উদয়পুরে 93 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরিবহন দপ্তর ও ট্রাফিক পুলিশের সমন্বিত উদ্যোগের ফলে রাজ্যে সড়ক দুর্ঘটনা হ্রাস পেয়েছে, জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কার্গিল বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে শৌর্য বিজয় যাত্রার সূচনা করেন। ইউরোপের সেরা দুই ফুটবল শক্তি স্পেন ও ফ্রান্স আজ বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ উদয়পুরের রাজশ্রী হলে আয়োজিত অনুষ্ঠানে 93 কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তাছাড়া তিনি মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের দ্বিতীয় পর্যায়ে সূচনা করেন, পাশাপাশি স্টপ ডায়রিয়া কর্মসূচিরও সূচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি ভার্চুয়ালি উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুল, ভগিনী নিবেদিতা স্কুল ও রমেশ স্কুলে সিনথেটিক ফুটবল টার্ফ এবং উদয়পুর এসডিএম অফিস কমপ্লেক্সের Type 3 আবাসন উদ্বোধন করেন। তাছাড়া তিনি উদয়পুর মহকুমা হাসপাতালের নতুন বহুতল ভবন নির্মাণ, ডাকবাংলো রোড সম্প্রসারণ, গোমতী জেলা শ্রম দপ্তরের নতুন ভবন ও কাকরাবন উচ্চ বিদ্যালয়ে সিনথেটিক টার্ফ ফুটবল মাঠের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, শ্রমমন্ত্রী টিঙ্কু রায়, উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় ও উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, জেলাশাসক টিঙ্কু লাথের প্রমুখ। জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জসওয়াল আজ সিপাহীজলা জেলায় মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের দ্বিতীয় পর্বে সূচনা করেন। এ উপলক্ষে বিশালগড় মহকুমার অন্তর্গত মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। জনগণনার প্রাথমিক পর্যায়ে আগামী 17 জুলাই থেকে পশ্চিম ত্রিপুরা জেলায় শুরু হচ্ছে স্বগণনার কাজ, চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। আজ জেলাশাসক ডক্টর বিশাল কুমার আজ সাংবাদিক সম্মেলনে জানান, এই প্রথমবারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে স্বগণনার ব্যবস্থা চালু করা হয়েছে। এতে প্রতিটি পরিবার অনলাইনে জনগণনার তথ্য প্রদান করতে পারবেন। সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত স্বগণনার পোর্টাল খোলা থাকবে। তাছাড়া দ্বিতীয় পর্যায়ে আগামী 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত জেলা সর্বত্র গৃহগণনা শুরু হবে। আগামী বৃহস্পতিবার রথযাত্রা, তবে তার আগে আগামীকাল মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মেলা ঘরে 9 দিনব্যাপী ঐতিহ্যবাহী রথের মেলা উদ্বোধন করবেন। উল্টো রথ পর্যন্ত চলবে এই মেলা। হাজার হাজার পুণ্যার্থীর মিলন ক্ষেত্রে পরিণত হবে মেলা ঘরের জগন্নাথ বাড়ি প্রাঙ্গণ। আগামী 16 জুলাই রথযাত্রা এবং 22 জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে রাজ্যজুড়ে নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দমুখর উৎসব নিশ্চিত করতে প্রস্তুতি গ্রহণ করেছে রাজ্য বিদ্যুৎ নিগম। এই উদ্দেশ্যে নিগমের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু আজ এক নির্দেশিকা জারি করেছেন। এর মূল বিষয় হল, রথযাত্রার সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়া হাজার হাজার ভক্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোথাও বিদ্যুৎ সংক্রান্ত দুর্ঘটনা রোধ করা। রথযাত্রার রুটে থাকা সমস্ত ওভারহেড লাইন, বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমার সহ বিদ্যুৎ পরিকাঠামোর আগাম পরিদর্শন সম্পন্ন করতে বিদ্যুৎ নিগমের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও কোনো ত্রুটি বা সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত হলে তা অবিলম্বে মেরামতের নির্দেশ দেন। পরিবহন দপ্তর ও ট্রাফিক পুলিশের সমন্বিত উদ্যোগের ফলে রাজ্যে সড়ক দুর্ঘটনা হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে সড়ক নিরাপত্তা সচেতনতামূলক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গত বছরের তুলনায় রাজ্যে সড়ক দুর্ঘটনার হার 13% কমেছে, মৃত্যুর হারও। পথ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে রাজ্য সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। PM রাহাত প্রকল্পের আওতায় দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিলে উদ্ধারকারীকে পরিবহন দপ্তরের পক্ষ থেকে ২৫,০০০ টাকা পুরস্কার দেওয়া হচ্ছে। পরিবহন মন্ত্রী আরও জানান, এই প্রকল্পের মাধ্যমে গত বছর দুর্ঘটনাগ্রস্ত 13 জনের জীবন রক্ষা পেয়েছে। কর্মশালায় রাজ্য পুলিশের IGP মঞ্চাক ইপ্পার জানান, গত 3 বছরে রাজ্যে প্রায় 70,000 ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে এবং কয়েক হাজার লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ভূগর্ভস্থ জল স্তর রক্ষা বর্তমানে অন্যতম চ্যালেঞ্জ। বছরে প্রায় 2,200 মিলিমিটার বৃষ্টিপাতকে কাজে লাগিয়ে ত্রিপুরায় জোর কদমে শুরু হয়েছে জলশক্তি অভিযান ক্যাচ দ্য রেইন কর্মসূচি। অপচয়ের বদলে বৃষ্টির জল ধরে রেখে কাজে লাগানোর এক অভিযান, পাশাপাশি পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তর নিয়ন্ত্রক বাঁধ ও জলাধার নির্মাণের মাধ্যমে দুর্গম এলাকায় জল সংরক্ষণ করছে একটি প্রতিবেদন।
1: বৃষ্টির জল যেখানেই পড়ুক যখনই পড়ুক তা ধরে রাখুন, প্রধানমন্ত্রীর আহ্বানকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রক দেশব্যাপী এক অভিযানের সূচনা করেছে। দেশের শহরাঞ্চলে এই কর্মসূচিকে আরো জোরদার করতে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক সক্রিয় ভূমিকা নিয়েছে। দ্বিতীয় পর্যায়ের অমৃত প্রকল্পে জল সংরক্ষণ, ভূগর্ভস্থ জলের পুনর্ভরণ এবং জলাশয়গুলির পুনরুজ্জীবনের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। রাজ্যে প্রাকৃতিক জল সম্পদকে সংরক্ষণ করে ভবিষ্যৎ সংকট নিরসনের লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশিকা অনুসারে বিভিন্ন স্থানে বৃষ্টির জল সংরক্ষণ করা হচ্ছে। বলা যায় জীবনের সুরক্ষায় বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের পথে এগোচ্ছে ত্রিপুরা। বিশেষ করে বলতে হয় জম্পুই পাহাড়ের ভাঙ্গমুন গ্রামের কথা। উত্তর পূর্ব ভারতের প্রথম 100% ছাদে বৃষ্টির জল ধরে রাখার সুবিধা সম্পন্ন গ্রামটির সব বাড়িতেই রয়েছে এই ব্যবস্থা। আবার প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনার আওতায় জলাধার এবং ওয়াটার শেড প্রকল্প কৃষি ও ভূগর্ভস্থ জল সংরক্ষণে নতুন দিশা দেখাচ্ছে এই রাজ্য। প্রকৃতির এই অমূল্য সম্পদ রক্ষায় সরকারের উদ্যোগের সঙ্গে সাধারণ মানুষের অংশ গ্রহণই নিশ্চিত করছে ভবিষ্যতের জল সুরক্ষিত ত্রিপুরাকে। আদিত্য দত্তের প্রতিবেদন, সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আজ আগরতলায় রাজ্য অতিথিশালায় পশ্চিম জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। এই বৈঠকে প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য ও তপশিলী জাতি কল্যাণ দপ্তরের কাজকর্ম বিস্তারিত পর্যালোচনা করা হয়। মন্ত্রী শ্রী দাস প্রকল্প বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার জন্য আধিকারিকদের নির্দেশ দেন। বৈঠকে 2026-27 অর্থ বছরে পশ্চিম ত্রিপুরা জেলার গৃহীত বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, বিধায়ক অন্তরা দেব সরকার, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। এই খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। এবছর দেশজুড়ে কার্গিল বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লির জাতীয় যুদ্ধ স্মারক থেকে লাদাখের দ্রাসে অবস্থিত কার্গিল যুদ্ধ স্মারক পর্যন্ত 13 দিন ব্যাপী শৌর্য বিজয় যাত্রার সূচনা করেন। এটি একটি স্মারক মোটর সাইকেল অভিযান। কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাদের সাহস, দৃঢ় সংকল্প ও সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে তারা উত্তর হিমালয়ের দুর্গম ভূখণ্ড পাড়ি দিয়ে 1,900 কিলোমিটার পথ অতিক্রম করবেন। এই অভিযানের মূল ভাবনা হল এক রাইট এক দেশ এক স্যালুট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11:00 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভর্নমেন্ট ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিংক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এই মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতীয় সময় আজ রাত 12:30 মুখোমুখি হতে চলেছে ফ্রান্স ও স্পেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রবিবার। সেমিফাইনালের পরাজিত দল দুটির মধ্যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার ভারতীয় সময় মধ্যরাতে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় সরোজ সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সরোজ সংঘ 5-0 নবোদয় সংঘকে হারিয়ে দেয়। বিজয়ী দলের লাল চুয়াং মুইয়া ডার্লং হ্যাট্রিক করে। আবহাওয়ার খবর, ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে নিম্নচাপের প্রভাবে বর্ষা পুনরায় সক্রিয় হতে চলেছে। এর ফলে আগামীকাল থেকে 18 জুলাই পর্যন্ত ত্রিপুরা সহ নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামে অতি ভারী বৃষ্টিপাতে সতর্কতা জারি করা হয়েছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, সিপাহি জেলা, গোমতি ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। সংবাদ শেষ করার আগে আবারও বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উদয়পুরে 93 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরিবহন দপ্তর ও ট্রাফিক পুলিশের সমন্বিত উদ্যোগের ফলে রাজ্যে সড়ক দুর্ঘটনা হ্রাস পেয়েছে, জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কার্গিল বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে শৌর্য বিজয় যাত্রার সূচনা করেন। ইউরোপের সেরা দুই ফুটবল শক্তি স্পেন ও ফ্রান্স আজ বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
2: শুনলেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, এরপর আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে লাইভ ফোন ইন মনের মতো গান। এ অনুষ্ঠানে ফোন করবেন 8731875545 এই নম্বরে। লাইভ ফোন ইন মনের মতো গান অনুষ্ঠানে ফোন করার নাম্বার 8731875545। শ্রোতা বন্ধুরা, মনের মতো গান এ অনুষ্ঠানের পক্ষ থেকে শ্রোতাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান শোনার জন্য এবং এ অনুষ্ঠানে ফোন করে পছন্দের গান শোনার জন্য। আমরা রয়েছি মনের মতো গান অনুষ্ঠানে। শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করবেন 8731875545 এই নাম্বারে। আমরা মনের মতো গান এ অনুষ্ঠানে রয়েছি। এ অনুষ্ঠানে আমরা শুনব আপনাদেরই পছন্দ করা হিন্দি এবং বাংলা ছায়াছবির গান। আমরা আছি আপনাদের ফোনের অপেক্ষায়।

শ্রোতা বন্ধুরা, আমরা অপেক্ষা করছি আপনাদের ফোন কলের। আপনারা ফোন করবেন 8731875545 এই নম্বরে। আসুন আমরা একটি গান শুনি। ছবি মিস্টার নটবরলাল, শিল্পী লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার।

আপনারা শুনছেন শ্রোতাদের পছন্দ করা হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান মনের মতো গান। আমরা অপেক্ষায় রয়েছি আপনাদের ফোন কলের। ফোন করবেন 8731875545 এই নাম্বারে।

শ্রোতা বন্ধুরা, আমরা চেষ্টা করছি শ্রোতা বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার জন্য। দেখা যাক কাদের ফোন আমরা পাই। এরই মাঝে আমরা আরেকটি গান শুনবো।

মনের মতো গান এই অনুষ্ঠানে আপনারা শুনছেন ছায়াছবির গান। গানটি শুনলেন রুদালি ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে। আমরা আছি আপনাদের ফোন কলের অপেক্ষায়। আজ একটি মাত্রই কল আমরা পেয়েছিলাম, কিন্তু সে কলে সংযোগ সম্ভব হয়নি। এরপর এখন পর্যন্ত কোনো বন্ধুদের ফোন কল আমরা পাইনি, হয়তো কোনো সমস্যা হচ্ছে,

গানটি শুনলেন কিশোর কুমারের কণ্ঠে ব্ল্যাকমেল ছবি থেকে।

আমরা আছি আপনাদের ফোনের অপেক্ষায়, আর এরই মাঝে শুনছি গান। এবার ডন ছবির গান, লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে শুনুন।

আমরা রয়েছি লাইভ ফোন ইন মনের মতো গান এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে ফোন করার জন্য 8731875545 নম্বরে ফোন করবেন। আমরা রয়েছি আপনাদের ফোন কলের অপেক্ষায়। আর রেডি মাঝে শুনছি কিছু গান। এবারের গান বিবি হতো এসি ছবি থেকে নেওয়া। শিল্পী অনুরাধা পড়োয়াল এবং মোহাম্মদ আজিজ।

हेलो हेलो हेलो हेलो কি বলছেন? হ্যালো হ্যালো

না, আমরা আমাদের বন্ধুদের কল নিতে পারছি না, হয়তো কোথাও একটা গোলযোগ রয়েছে। আমরা চেষ্টা করছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য, আপনারা ফোন করবেন 8731 8755 45 এই নাম্বারে।

0: আজম।
1: হ্যাঁ হ্যালো,
2: হ্যালো সুমিতা দি, শুনে শোনা যাচ্ছে?
1: সুমিতা দি না, আজকে সুপর্ণা দি। আছি আছি, ভালো আছি, শোনা যাচ্ছে আমার কথা?
2: আমি ভাবলাম তীরে এসে আমার নৌকাটা ডুবলো।
1: শোনা যাচ্ছে কথা? আমার কথা শুনতে পাচ্ছেন?
2: হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি একেবারে ক্রিস্টাল ক্লিয়ার।
1: আচ্ছা আচ্ছা, এতক্ষণ ধরে কি বলবো, আমাদের বিশেষজ্ঞ পাশে ছিলেন, উনিও অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন আপনাদের সঙ্গে যাতে যোগাযোগটা ঠিকঠাক মতো হয়। এখন কি গান শুনবেন বলুন?
2: হ্যাঁ গান শুনবো, গান শুনবো। একটা গান আছে, গানটা হলো এরকম, মাঙ্গি থি এক দুয়া जो कबूल हो गई, उम्मीद की कली खिल के फूल हो गई। मांगी थी एक दुआ जो कबूल हो गई। छविटार नाम हलो शक्ति।
1: अच्छा
2: हेलो शक्ति, शक्ति।
1: हाँ हाँ बुझते पेरेछि, महेंद्র কাপুরের, মহেন্দ্র কাপুরের গাওয়া গান তো।
2: ঠিক, একদম ধরে একেবারে
1: ঠিক আছে। আবার নামটা, নামটা, নামটা, ঠিকানাটা আবার বলে দিন আমাদের বন্ধুদের জন্য।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য।
1: আচ্ছা,
2: গ্রামের নামটা হলো রাম কৃষ্ণনগর, জেলার নাম হলো করিমগঞ্জ, এখন শ্রীভূমি হয়ে গেছে বুঝতেই পারছেন। আর একটা পর্যায়ে আমরা এখন ঠিকঠাক ভাবে নাম নিচ্ছি শ্রীভূমি। শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, তাহলে গানটা শুরু করে দিই।
2: আর হ্যাঁ না, আমার সাথে যারা আছে নামগুলো বলি।
1: ঠিক আছে বলে দিন।
2: হ্যাঁ, প্রথমে আছেন আমাদের প্রেমজিৎ বাবু, আছেন আমার ছোট ভাই অবিনাশ তেলি ধর্মনগর থেকে, তারপর আমাদের বিশ্বজিৎ দা আছেন, বিশ্বজিৎ পাল মহাশয়, তারপর সুমন মহুরি, তারপর আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, তারপর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য। আর আর এই মুহূর্তে, এই মুহূর্তে যারা রেডিওর পাশে গান শুনছেন সবার জন্য রইল। আর ভালো থাকুন
1: সুপর্ণাদি, সুপর্ণাদি। আজকে সুমিতাও আছেন, আজকে সুমিতাও আছেন, আজকে আমি সুমিতা দুজনেই আছি।
2: বিশ্বজিৎবাবু বলছিলেন সুমিতা দি এসছেন, তাই আমি বারবার এই নামটা অ্যানাউন্স করছি।
1: হ্যাঁ
2: সুমিতা দি বা সুচন্দ্রা দি, জানি না নামটা ভুলে গেছি। যাই হোক, ভালো থাকুন, ভালো রাখুন, শুভ বিকাল।
1: সুমিতা দিও আছেন আমাদের সঙ্গে, সুমিতা দিও শুনছেন আপনার কথা, আপনার গানও আমরা এবার সবাই মিলে শুনবো।
2: ভালো থাকুন।
1: হ্যাঁ, আপনারা আপনারা সবাই ভালো থাকুন, যাদের নাম বললেন সবাই মিলে আপনাদের বন্ধুত্ব অটুট থাকুক, আমাদের সঙ্গে আপনাদের যোগাযোগ সব সময় বজায় থাকুক, ঠিক আছে?
2: একদম, এটা আরে একদম ঠিকই ঠিকই বলেছেন। অনেক সময় কি হয়, আপনাদের ইন্টারনেটে ব্যাগড়বাই করে, যার ফলে আমরা শুনতে পাই না। আর যারা কিনারের শ্রোতা বন্ধুরা একেবারে এফএম থেকে শুনেন, আমরা শুনতে পারি না।
1: ঠিক আছে,
2: আজকে বোধ হয় ইন্টারনেটটা,
1: হ্যাঁ এই এই এই মাত্র কোন রকমে ঠিকঠাক হলো, দেখা যাক।

0: হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি বিশ্রামদাতে বলছি, ধরণী দেব বর্মা।
0: বিশ্রামগঞ্জ থেকে। কি গান শুনবেন বলুন?
1: নাগিনা একটু ছবি,
0: নাগিনা
1: গানে
0: ছবি থেকে কোন
1: গানে
0: গানটা?
1: কলে হলো, গানে কলে হলো বলমা বলমা।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কে আছেন সঙ্গে, নাম বলবেন?
1: তোমাদের বাড়ির লোকে
0: হ্যাঁ,
1: মায়া আর বউ, এই আর কি।
0: মেয়ে বউ? মেয়ের নাম কি? মেয়ের নাম কি? আপনার মেয়ের
1: আমার
0: নাম
1: মেয়ের
0: কি?
1: নাম রচনা দেব বর্মা।
0: রচনা দেব বর্মা? বাহ, সুন্দর নাম। ঠিক আছে, আসুন আমরা
1: আচ্ছা,
0: সবাই মিলে
1: ধন্যবাদ।
0: শুনি আপনার পছন্দের গান।
1: ধন্যবাদ।
0: ধন্যবাদ।

0: হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ কোথা থেকে? আসামের শ্রীভূমি থেকে? আচ্ছা আচ্ছা,
1: আজকে আমি গান শুনতে চাই বাংলা ছবি থেকে, ছবির নাম হচ্ছে গুরু।
0: আচ্ছা
1: বিনোদ রাঠোর গানটি গেয়েছেন ভাদ্র ফাল্গুন চৈত্র আষাঢ় শ্রাবণ, এই
0: বাহ,
1: গানটি শুনে দেবেন।
0: ঠিক
1: আর
0: আছে।
1: যাদেরকে নিয়ে গান শুনবো, প্রথমে তো আপনি শুনবেন দিদিভাই,
0: হ্যাঁ
1: যেহেতু আপনি আমাদেরকে গান বাজিয়ে শোনাচ্ছেন, তাহলে প্রথমে আপনি।
0: ঠিক
1: তারপর
0: আছে,
1: রয়েছে অনুপদা রয়েছেন, তারপর আশুতোষ দা, বিশ্বজিৎ পাল মহাশয়, অবিনাশ তেলি মহাশয়, তারপর নারায়ণ দা, গোপাল দা, কৃষ্ণমুরা দাদা, আর সঙ্গীতা দেবী, আর কৃতভা দেবী, আর সবাইকে নিয়ে শুনবো। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, সুস্থ
0: হ্যাঁ
1: থাকবেন,
0: আপনারাও ভালো থাকবেন। আসুন, আপনার পছন্দের
1: অবশ্যই।
0: গান আমরা সবাই মিলে শুনি।
1: ধন্যবাদ।
0: অনেক ধন্যবাদ ফোন করার জন্য।

0: смак пощокраю. হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: আমি মাইছড়া থেকে,
0: মাইছড়া থেকে
1: রতনলাল দাস।
0: রতনলাল দাস, বলুন রতনবাবু, কেমন আছেন?
1: হ্যাঁ আছি ভালো।
0: বৃষ্টি আছে আপনাদের এখানে?
1: না আজকে বৃষ্টি।
0: আচ্ছা, আজকে রোদ্দুর সব জায়গাতেই, আমাদের এখানে এদিকটায়। আচ্ছা, কি গান শুনবেন? বাবা কেন চাকর ছবির কোন গানটা একটু বলে দিন। হ্যাঁ,
1: আমার মতো।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কেউ আছেন সঙ্গে, নাম বলবেন?
1: আছে আমার বন্ধু।
0: হ্যাঁ, বন্ধুদের নাম বলুন।
1: নাম বলতে রাজু দে, সুভাষ মজুমদার, ভজন দে, রিপন দে, সুকান্ত দে।
0: ঠিক আছে, তাহলে আসুন আমরা সবাই মিলে বাবা কেন চাকর ছবির গান শুনি আপনারই পছন্দে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য।
1: ধন্যবাদ।

0: হ্যালো
1: শুনতে আছেন?
0: হ্যালো, কি বলছেন, নাম বলুন।
1: শুনতে আছেন?
0: বাংলা ছবির গান? কি গান, কোন গানটা শোনাবো? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে একটা গান শুনিয়ে দিই, বাংলা ছবি থেকে সময় নেই আর। হ্যাঁ, অনেক ধন্যবাদ ফোন করার জন্য।

0: হচ্ছে যুব অনুষ্ঠান যুববাণী। অনুষ্ঠান পরিবেশনায় হিন্দোল কালচারাল একাডেমির শিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হচ্ছে।
1: যুব বন্ধুরা, রেডিওর ওপারে যারা রয়েছ, তোমাদের সকলকে জানাচ্ছি বিলোনিয়ার হিন্দুল কালচারাল একাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা যুব বন্ধুরা বসে পড়লাম রবীন্দ্রনাথকে নিয়ে। আজকের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। তিনি ছিলেন এক কিংবদন্তি বাঙালি কবি, লেখক, সুরকার, চিত্রশিল্পী ও দার্শনিক, যিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তিনি ছিলেন প্রকৃতিপ্রেমী। গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ, আমার মন ভুলায় রে। তার কবিতা ও গানে প্রকৃতি কেবল পটভূমি নয়, বরং এক জীবন্ত সত্তা যা মানুষের আবেগ ও আধ্যাত্মিকতার সঙ্গে মিশে গেছে। তিনি প্রকৃতির ক্ষুদ্রতম উপাদানেও ঐশ্বরিকতার সন্ধান করেছেন। আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী ময়ূখ বৈদ্য।

সৌন্দর্যের মধ্য দিয়ে সত্য ও প্রেমের সাধনা ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূল মন্ত্র। প্রেম দরদে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে প্রেম মানে নিজের মধ্যে অনন্তকে অনুভব করা। আজকের আমাদের পরের শিল্পী অনন্যা মজুমদার।

দেশকে ভালোবাসা মানে দেশের মানুষকে ভালোবাসার প্রসার, যা বিশ্ব মানবতার সঙ্গে যুক্ত। রবীন্দ্রনাথের কাছে দেশ মৃন্ময় নয়, চিন্ময়। দেশ মানে শুধু মাটি নয়, দেশের মানুষ, তাদের প্রাণ, তাদের সংস্কৃতি। তাই তিনি বলেছেন, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আজকের আমাদের পরে শিল্পী সায়ন্তিকা সেন।

রবি ঠাকুরের শিশুপ্রেম ছিল গভীর। তিনি শিশুদের সরলতা, স্বাভাবিক কৌতূহল ও কল্পনার জগৎকে শ্রদ্ধা করতেন এবং তাদের বিকাশের জন্য মুক্ত ও আনন্দময়

পরিবেশের পক্ষে ছিলেন। তিনি বিশ্বাস করতেন শিশুরা ভিন্ন জগতের, তাদের নিজস্ব ভাবনা আছে, তাই বড়দের তাদের শেখানোর চেয়ে তাদের নিজস্ব জগতে চলতে দেওয়া উচিত। আজকের এই অনুষ্ঠানের সবশেষ শিল্পী ময়ূখ বৈদ্য।

0: এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান যুববাণী। পরিবেশনায় ছিল বিলোনিয়া হিন্দুল কালচারাল একাডেমির যুববন্ধুরা। শিল্পীরা ছিল ময়ূক বৈদ্য, অনন্যা মজুমদার, সায়ন্তিকা সেন, সায়ন্তিকা বৈদ্য, সোহম বিশ্বাস, এবং সঙ্গে ছিলাম আমি, সম্পিতা চক্রবর্তী, এবং তবলায় ছিলেন প্রসেনজিৎ চক্রবর্তী। আজকের মতো এখানেই বিদায় নিলাম। নমস্কার।
1: শুনলেন যুব অনুষ্ঠান যুববাণী।

অনুষ্ঠান পরিবেশনায় হিন্দল কালচারাল একাডেমির যুব বন্ধুরা, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন রয়েছে সরগম অনুষ্ঠান। অনুষ্ঠানে রয়েছে শরদ বাদন, শিল্পী আলী আকবর খাঁ। শিল্পী পরিবেশন করবেন রাগ ললিতা গৌরী।

সরগম অনুষ্ঠান এখানেই শেষ হলো। শুনলেন শরদ বাদন। অনুষ্ঠানের শিল্পী ছিলেন আলী আকবর খাঁ। শিল্পী পরিবেশন করলেন রাগ ললিতা গৌরী। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

এখন শুনবেন অনুষ্ঠান হারানো দিনের গান। অনুষ্ঠানের শিল্পী তালাত মামুদ।

শুনছেন অনুষ্ঠান হারানো দিনের গান, অনুষ্ঠানের শিল্পী তালাত মামুদ।

শুনলেন অনুষ্ঠান হারানো দিনের গান। অনুষ্ঠানের শিল্পী ছিলেন তালাত মামুদ। আপনারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে।

এখন জেনে নিন আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল বুধবার 30শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, 15ই জুলাই 2026 খ্রিস্টাব্দ আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 6টায়। 6:05 অমৃতবাণী শুনবেন ঠাকুর অনুকূল চন্দ্রদেবের বাণী থেকে পাঠ। ভক্তিগীতির অনুষ্ঠান সুরাঞ্জলি 6:10 অনুষ্ঠানের শিল্পী শিপ্রা হালদার। 6:25 আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে হায়ুংনি খোরাং অনুষ্ঠান। 6:55 অনুষ্ঠান সূচি জানিয়ে দেওয়া হবে, এছাড়াও থাকবে অন্যান্য তথ্য। 7টায় আজ সকালে অনুষ্ঠান কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:25 আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ, 7:35 7:40 আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান গীতালি রয়েছে 7:45 অনুষ্ঠানের শিল্পী সন্তোষ দত্ত। 8টায় দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত, 8:15 আজকের কবিতা। এতে শুনবেন আগরতলার শ্রীকৃষ্ণ মিশন স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী জাগৃতি দত্তের আবৃত্তি। দোলনচাপা অনুষ্ঠানে নজরুল গীতি শুনবেন আজকের কবিতার পর অনুষ্ঠানের শিল্পী ধীরেন বসু। 8:30 ছোট্ট বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশুমেলা, 9টায় দিল্লি কেন্দ্রের হিন্দি।

দোলন চাপা অনুষ্ঠানে নজরুল গীতি শুনবেন আজকের কবিতার পর। অনুষ্ঠানের শিল্পী ধীরেন বসু। সকাল 8:30 মিনিটে ছোট্ট বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশুমেলা, 9টায় দিল্লি কেন্দ্রের হিন্দি।